mi dan drumada.

আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শুক্রবার, 19শে আষাঢ়, 1948 শকাব্দ, 25শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 10ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 52 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্স FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশ হল শিক্ষা, অর্থাৎ ব্যক্তির ভেতরের সুপ্ত গুণাবলীর জাগরণ ঘটানোই প্রকৃত শিক্ষা, বলেছেন স্বামী বিবেকানন্দ। শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য পরিবেশন করা নয়, বরং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সমগ্র জীবনের উপযোগী করে তোলা, বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা মানুষকে সৃজনশীলতা দেয়, সৃজনশীলতা চিন্তার খোরাক যোগায়, চিন্তা জ্ঞান এনে দেয় এবং জ্ঞান আপনাকে মহান করে তোলে, বলেছেন ডক্টর এ পি জে আব্দুল।

শিক্ষাই মানুষের পরম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্রই সমাদৃত হন, বিদ্যা সৌন্দর্য ও যৌবনকেও পরাজিত করতে পারে, বলেছেন আচার্য চাণক্য।

বই হলো এমন এক মাধ্যম যার সাহায্যে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতু নির্মাণ করতে পারি, বলেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। আজকের প্রথম গানটি শুনুন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি প্রার্থী হিসেবেই তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সফরের পরবর্তী পর্যায়ে তিনি নিউ ইয়র্কে 2028 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্যপদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, आज हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুই দেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি

0: ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ১২ বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত ১০ লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে।
1: आज विकसित होने के लक्ष्य पर काम कर रहा है। ये वो भारत है जो कहता है ग्रो मोर एचीव मोर। हम 140 करोड़ एस्पिरेशन से भरे राष्ट्र है। हम अधीर है, बेसब्र है। हम दुनिया की सबसे तेजी से बढ़ती इकोनॉमी है।
0: বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ পরিমণ্ডলের কথা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, শীঘ্রই দেশের নিজস্ব স্টার্টআপ সংস্থা নিজ রকেটের সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণ করবে। ২০৩০ কমনওয়েলথ এবং ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের জন্য ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শ্রী মোদী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সে দেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন।
1: We feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: আধুনিক কূটনীতির ভিত্তিকে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং বেসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়র এক ভাস্কর্য। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিবরায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই মর্মে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগে তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। পরে সমীপবাবু সাংবাদিকদের বলেন, এই তিনজনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতাকর্মীদের দলে নেওয়ার ব্যাপারে যে নীতি ছিল তা থেকে তারা সরে আসছেন না। তবে তৃণমূল কংগ্রেস থেকে যারা দুর্নীতি করেননি বিজেপি তাদের পাশে থাকবে। তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দফতরের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য নীতি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দ ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ড জয়শঙ্কর বর্তমানে ১১ দিনের কাতার, বাহরেন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউইয়র্কে ২০২৮-২৯ সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্যায়ে ১৪-১৫ জুলাই ব্রাসেলসে বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন।

0: বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে, 66 মিনিটে ওসমান ডেম্বেলে গোল করেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেলেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনাও। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইংলিশ স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ করে, ইংল্যান্ড ও ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনের উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের চূড়ান্ত করেছে। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিক্স মোদি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ শুভেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই বিজেপিতে যোগদান করেছেন। বিজেপির প্রার্থী হিসেবে তারা রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। খবর শেষ হলে এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, প্রথম গানটি শুনুন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি। নজরুলগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী কাবেরী গুপ্তা।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। পাটের বৃদ্ধি ও আঁশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাটগাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ প্রকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা। জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি ভালো হয়। সার ব্যবস্থাপনা টপ ড্রেসিং হিসাবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন, যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমন প্রক্রিয়ার জন্য জুন মাসে পোকা ও রোগের আক্রমণ দেখা দিতে পারে। জুট সেমিলুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ন, স্টেম রট রোগ নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিম ভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্রঝড় বা দমকা হওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। এবারে আসি উদ্যান পালন বিষয়ে পরামর্শাবলী। উঁচু জমিতে রিজ ও ফারো পদ্ধতির লঙ্কা, বেগুন, টমেটো ও কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ রোপণ শুরু করুন। বীজ রোপণ বা বপন চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন, যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে

উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 15 জুলাই পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে আজ জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে ঘণ্টায় বয়ে যেতে পারে জেলার একটি অথবা দুটি অঞ্চলে। আগামীকাল 11 জুলাই ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলার বেশিরভাগ অঞ্চলে। আগামী 12 এবং 13 জুলাই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে জেলার দু একটি অঞ্চলে বয়ে যেতে পারে। 14 এবং 15 জুলাই তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে আজ থেকে 13 জুলাই পর্যন্ত জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর। এখন লোকগীতি, শিল্পী অনুপ ঘোষাল।

0: লোকগীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, তার আগে বিজ্ঞাপন।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

হ্যাঁ, আজকের পরবর্তী অনুষ্ঠান একটু পরে, অর্থাৎ সকাল 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন সকাল 7:45। শুভ সকাল সকাল 8:00 আজকের বিষয় সম্পর্ক। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05। বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 9:10। সকাল 10:00 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 1:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর শুনবেন দুপুর 2:20। দুপুর 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 3:05। 3:10 দিনান্তিকা, 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি শুনবেন বিকেল 5:15। কৃষক বন্ধুদের জন্য ক্ষেত খামারের কথা বিকেল 5:30। সন্ধে 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন সন্ধে 6:05। জীবিকার জন্য সন্ধে 6:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ সন্ধে 6:35, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতি শুনবেন সন্ধে 6:40। সন্ধে 6:55 অতুল প্রসাদী গান আজ সন্ধ্যায় সন্ধে 7:10 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি হিন্দি সংবাদ রাত 8:00, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন রাত 8:35, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 10:00, রাত 10:10 মজলিশ, আজকের বিষয় বেনির বাঁধন, উপস্থাপনায় ফেরদৌস আরা বেগম, এবং রাত 11:00 আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং ঠিক তারপর পরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে, বলেছেন সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তার সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्योदय योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। यह एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুই দেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রী গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতের সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্বেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদী অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেদেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ড।

0: পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই তিনটি নিদর্শনই একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় চার দশক পর কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর্য আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রান্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে এগারো দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউইয়র্কে 2028-29 সালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধবিগ্ন এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই তিনজন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চ মাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনির বড়।

İsviçreli Sayyid Mustafa Khamenei. মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘণ্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুই রাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইংলেন্ড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ শেখ বরাইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিনটি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। গতকালই তারা বিজেপিতে যোগ দেন। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আসি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের নিয়ে গতকাল বৈঠক করেছেন। স্পর্শকাতর এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা এবং সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বৈঠকে। অনুপ্রবেশ, অবৈধ অভিবাসন, সীমান্ত সুরক্ষা ও মাদক পাচারের মতো নানা বিষয় আলোচ্যসূচিতে ছিল। পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্বাঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেলাগুলিতে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে যাওয়ার যে সংগঠিত অপরাধ চক্র চলেছে তার বিরুদ্ধে কেন্দ্রের তৎপরতার মধ্যেই এই বৈঠক। উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে জনবিন্যাসের পরিবর্তিত প্রভাব ও তার সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের 15 বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে এই সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার, বরাদ্দে অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের এই রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদ্বত মুখোপাধ্যায় বলেছেন, সরকারি হাসপাতালে যাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকার প্রতি সপ্তাহে হাসপাতালের ওয়ার্ডগুলিতে চিরুনি তল্লাশি চালাবে। তিনি গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের কথা বলেন।
1: আমাদের চেঞ্জিং এসওপি কি হলো, প্রতি সাত দিনে চিরুনি তল্লাশি হবে প্রত্যেক সরকারি হাসপাতালের প্রত্যেক ওয়ার্ডে, যাতে মেয়াদিত্বন্য ওষুধ না থাকে সরিয়ে ফেলা হয়। পরিবর্তন করতে হবে, দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব, আমরা নেব।
0: তিনি আরো জানান, বেসরকারি হাসপাতালে 2,250টি শয্যা দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্দিষ্ট হয়েছে। কিভাবে এই পরিষেবা চালু হবে তার মান্য কার্যবিধি তৈরি করা হচ্ছে। প্রান্তিক এলাকায় রোগীদের সুবিধার্থে 50 থেকে 100টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যার ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র রুখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন।
2: লাইভ মনিটর এই জন্য করা হয়েছে

0: তাতে কোন দালাল যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে কাল সকালে দেখতে না পাওয়া যায়, এটা একটা বড় উদ্দেশ্য কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আল্ট্রাসোনোগ্রাফি করতে পরপর দুদিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। এই এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে।
1: মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারী আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম জেলা সফর। আর্থিক দুর্নীতি, বেকারত্ব এবং আইন শৃঙ্খলা অবনতি নিয়ে রবীন্দ্র ভবনের প্রশাসনিক স্তরে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে। ইতোমধ্যেই নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, শামসুরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও শুভেন্দুবাবু যোগ দেবার কথা। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধনের জন্য অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা হয়ে গেলে সেখানে দেওয়া তথ্য সংশোধনের কোনো ব্যবস্থা ছিল না। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়েছে। রাজ্যপাল আর এন রবি রাজ্যের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল রাজ্যের 20টি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন তিনি। বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাগত, প্রশাসনিক, আর্থিক ও পরিকাঠামোগত পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এই বৈঠক হয়েছে। ক্লারিক্যাল ক্যাডারের কিছু কর্মীর ইনক্রিমেন্ট বন্ধ করা নিয়ে রাজ্যের অর্থ দপ্তরের তরফে গতকাল যে আদেশনামা প্রকাশিত হয়েছে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তা পুনর্বিবেচনা করতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, সরকারের নীতি কখনো দ্বিমুখী হতে পারে না।
2: এই যে আদেশনামাটা জারি আছে, তাহলে আধিকারিকদের ক্ষেত্রে 52 বছরের ঊর্ধ্বে তার ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে না, অথচ করণিক কর্মচারীদের ক্ষেত্রে 50 বছরের ঊর্ধ্বে হলেও তাকে কম্পিউটার পাস করতে হবে, এটা কখনো বাধ্যতামূলক হতে পারে না। এই ধরনের দ্বিমুখী নীতি কখনো একটা সরকারের পক্ষ থেকে হতে পারে না।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই কেরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই তিনজনই গতকাল বিজেপিতে যোগ দেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
3: একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করার প্রচেষ্টাকে রুখে দিয়েছে। যখন মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক মূল্যবোধ এবং প্রত্যেকটি স্বশাসিত সংস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাখতে চাইছে, এই সার্বিকভাবে আমাদের এই পরিস্থিতি দেখে আমাদের ভারতের রাজ্যসভার 3 বিদগ্ধ সাংসদ যেন যে অবস্থানই থাকুক না কেন, কিন্তু তাদের প্রতিনিয়ত যে যোগদান সেটা সর্বজন বিদিত, নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কোন প্রয়োজন নেই। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিত বড়াই, এই 3 তারা তাদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করছেন।
1: কোন মহিলার অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, সঙ্গে সঙ্গে 0 FIR দায়ের করতে হবে বলে থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। পাশাপাশি কোন নাবালিকা নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গেই অপহরণের মামলা দায়ের করে শুরু করতে হবে তদন্ত। রাজ্য সরকারের নির্দেশ মতো থানায় মহিলা হেল্প ডেস্ক পুরোদস্তুর চালু হওয়ার আগে গতকাল কলকাতা পুলিশের 183 জন মহিলা পুলিশকর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দিয়েছে লালবাজার। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর এনকাউন্টারের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের CID-কে। এই ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্ত চলছে। সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার মামলায় গতকাল সবং থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। 2.5 ঘন্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটা ও উড়ালপুল আজ রাত 8টা থেকে 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময় এ অংশে কোনো যান চলাচল করবে না বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। কলকাতা ও

আশপাশের এলাকায় গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া থেকে দীঘা হয়ে বিস্তৃত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত

0: হাওড়া কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা এবং জনবিন্যাস পাল্টে দেওয়ার অপপ্রয়াসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ সিং বড়াইক পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনুন সবিতা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে। ছবির নাম সিস্টার।

0: সবাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, সবাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারের শিল্পী হৈমন্তী শুক্লা, ছবির নাম সন্ধি।

0: স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন কলঙ্কিনী ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন সময় শুরু হচ্ছে শুভ সকাল। হ্যাঁ, ঘড়ির কাঁটা বলছে এখন সময় শুভ সকালের। সকল শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল অনুষ্ঠান। আজকের বিষয় আপনারা জানেন, বিষয় সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। আমরা মানুষ বা যে কোনো জীব সময়ের সঙ্গে সঙ্গে কোনো না কোনো সম্পর্কে আমরা থাকি। প্রতিটা মুহূর্তেই আমরা কোনো না কোনো সম্পর্ক নিয়ে বেঁচে থাকি। যেমন ধরুন, আমি যদি শিক্ষক হই তাহলে স্কুলের সময়ে আমার সঙ্গে যারা পড়াশোনা করতে আসে তাদের সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। আবার যখন আমি আমার পিতামাতার কাছে থাকি তখন সন্তান এবং পিতামাতার সম্পর্ক। এই রকম নানা সম্পর্কে আমরা প্রতিনিয়ত জড়িয়ে থাকি। কোনো কোনো সম্পর্ক খুব মধুর হয়, আবার কোনো কোনো সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। তাই আজ এই সম্পর্ক নিয়েই কথা হবে। দেখি, আজকের প্রথম কে আছেন টেলিফোনে? নমস্কার, শুভ সকাল। দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল। না, সাড়া পাওয়া যাচ্ছে না। দেখি ল্যান্ডলাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন।
1: হ্যাঁ, দুবরাজপুর থেকে বলছি, আমি তাপ ঘোষ।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, প্রকৃতিতে আমরা প্রত্যেকে কোনো না কোনো সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছি। হ্যাঁ, সেটা আমাদের পারিবারিক সম্পর্ক হতে পারে, কিংবা সামাজিক সম্পর্ক, কিংবা হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক। তো সম্পর্ক জিনিসটা এমন, দেখুন প্রকৃতিতেও হ্যাঁ জল ছাড়া, জলের সঙ্গে যেমন মাছের গভীর সম্পর্ক, হ্যাঁ তেমনি ফুলের সঙ্গেও কিন্তু হ্যাঁ ভ্রমরের গভীর সম্পর্ক কোথাও রয়েছে। হ্যাঁ, এবং এই সম্পর্কগুলো যখন আরো দৃঢ় হয় হ্যাঁ তখন কিন্তু প্রকৃতি সেজে ওঠে অন্য এক কাজে। তেমনি আমরাও খেলার মাঠেও দেখেছি সম্পর্কের হ্যাঁ মানে প্রতিস্থাপন, যেখানে দুটো দল খেলছে হ্যাঁ দেখুন সেখানেও কিন্তু সম্পর্ক, বন্ধুত্ব, কোথাও যদি একটু অনেক ভুল হচ্ছে হাত বাড়িয়ে করমর্দন করা, এই এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু মিষ্টি সম্পর্কের উদাহরণ হিসেবে আমাদের কাছে।
0: খেলার মাঠে যখন দুটো প্রতিপক্ষ পরস্পরের বিরুদ্ধে খেলছে তখন কিন্তু পরস্পরের শত্রু, কিন্তু যেই খেলা শেষ হয়ে যাচ্ছে আবার কিন্তু তারা এক খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে

0: একটা বন্ধুত্বের সম্পর্কের জায়গায় আসছে।
1: ঠিক ঠিক ঠিক দাদা ভাই। আবার দেখুন ফুল, ফুলও কিন্তু দেবতার সঙ্গে ফুলেরও সম্পর্ক আছে। যেমন মায়ের পায়ের জবা হয়ে ঘটনা ফুটে মন, তাহলে জবা ফুলের সঙ্গে যেমন মা কালীর সম্পর্ক, তেমনি পদ্ম ফুলের সঙ্গে নারায়ণের সম্পর্ক। কাজেই প্রত্যেকেই আমরা কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছি, এবং সম্পর্ক জিনিসটা এমন, সেটা আমাদের উপর নির্ভর করছে যাতে করে সম্পর্কের কোনো অবনতি কখনো কোনোদিন কারোর সঙ্গে না হয়। এটুকুই শেয়ার করলাম।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন। দেখি আবার কে আছেন মোবাইলে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার,
0: বলুন।
2: শুভ সকাল, আমি পূর্ব বর্ধমানের ধাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ বলুন।
2: এখন সম্পর্ক আজকের বিপশ্চিমে যে খুব সুন্দর একটা আমাদের জীবনের মধ্যে যে একটা প্রতিফলিত হয় সম্পর্ক, এখন এটা হচ্ছে জীবনের একটা অদ্ভুত সমীকরণ। এই সম্পর্ক যদি না থাকে তাহলে আমাদের যে মানে রক্ত বা আবেগের বন্ধন,
0: হ্যাঁ হ্যাঁ আবেগের বন্ধন,
2: সেই বন্ধন, হ্যাঁ সেই বন্ধনটা কিন্তু
0: মানে আমি বলতে চাইছি যে বন্ধুত্ব মানে সম্পর্কটা রক্তের না হলেও ও আবেগের সম্পর্ক হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে।
2: হ্যাঁ হ্যাঁ হতে পারে। এই সম্পর্কতে মোটামুটি সততা, বিশ্বাস আর সম্মান এবং পারস্পরিক যে বোঝাপড়া, সেইটা কিন্তু মানে আমাদের যদি থাকে তাহলে কিন্তু একটা সুন্দর জীবন গড়ে তোলা যায়। আমরা যদি বিশ্বাস না থাকে, আমাদের বিশ্বাসের উপর যদি ভিত্তি করে আমরা
0: প্রতিটা সম্পর্কই গড়ে ওঠে কিন্তু বিশ্বাসের উপর,
2: বিশ্বাসের উপর, তারপরে একটা যোগাযোগ থাকবে। আমরা আমাদের যে সম্পর্ক বন্ধুই হোক, আত্মীয় হোক, মানুষ হোক, তাদের সঙ্গে যদি আমাদের যোগাযোগ থাকে, আমাদের যদি আলোচনা হয়, মতামত হয় এবং ভুল বোঝাবুঝি যেগুলো হয় সেগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু সম্পর্কটা
0: মধুর হয়ে ওঠে।
2: হ্যাঁ খুব মধুর হয়ে ওঠে।
0: আবার এই ধরুন কোনো কারণে মনোমালিন্য হলে পরে সম্পর্কগুলো তিক্ততায় পরিণত হয়।
2: হ্যাঁ তিক্ততায় পরিণত হয়। এই জন্যে আমাদের এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা খুব বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে। আর যদি আমরা একটা লক্ষ্য করি যে আমি এইটা হব, এই আদর্শটা আমার, তাহলে কিন্তু সেটা পূরণও হয় যদি সম্পর্কগুলো আমাদের ঠিক থাকে। এই জন্য আমাদের যে জীবন, সেই জীবনের সম্পর্ক সত্যিকারে খুবই ভালো জিনিস। এবং যদি একটা কঠিন সময়, যখন ধরুন একটা কঠিন সময় আসবে, খুব চিন্তা ভাবনা হবে, সেই সময় যদি সম্পর্কটা ভালো থাকে তখন কিন্তু আমাদেরকে একা থাকতে হয় না, ও সব ছুটে আছে এবং
0: আমরা ওই সম্পর্কের টানেই কিন্তু একা থাকতে পারি না। হ্যাঁ তাই না? আবার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আমাদের বাঙালির মধ্যে থাকে, ধরুন খুব বড় একটা সুযোগ, মানে আমি বলছি চাকরির ক্ষেত্রে বড় চাকরি, একটা বিরাট বড় মানে কি বলবো ক্ষমতা এবং অনেক টাকা পয়সা মানে মাইনে পাবে, এরকম চাকরি ছেড়েও চলে এসেছে নিজের দেশে, নিজের মাটিতে, মাটির টানে, নিজের বাবা মায়ের সঙ্গে সম্পর্কের টানে, পরিবারের সম্পর্কের টানে, এটাও দেখা গেছে, যেটা পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যায়, অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে সেটা খুব একটা দেখা যায় না।
2: আমাদের এই অফিসের মধ্যেই অনেকে আছে যারা বড় বড় চাকরি পেয়েছে বাইরে, কিন্তু এই সম্পর্কের জন্য কিন্তু যায়নি,
0: পরিবারের টানে, মায়ের টানে, বাবার টানে, এই সম্পর্কে তারা আবার কিন্তু ফিরে আসে।
2: হ্যাঁ সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ওইটা, আমরা আমাদের জীবনের মধ্যে সম্পর্ক থাকবেই, থাকাটা উচিত। নমস্কার,
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখি ল্যান্ডলাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল, বলুন। হ্যাঁ বলুন।
3: আমি জানালেন মুদাইপাড়া গোয়ালিয়ার বলছি।
0: হ্যাঁ বলুন।
3: আজকের বিষয় হচ্ছে যে সম্পর্ক, তো সম্পর্ক ছাড়া মনুষ্য সমাজ চলে না, তথা পৃথিবীও অচল হয়ে যাবে। সম্পর্ক বজায় রেখে এবং সামাজিকতা বজায় রেখে

0: আমাদের জীবনযাপন করতে হবে, সমাজ চলবে এবং সুন্দর ভাবে অপূর্ব রহস্য, অপূর্ব লীলা, অপূর্ব ব্যবসা চলতেই থাকবে।
1: অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছুই যেন সচল আছে সম্পর্কের কারণে।
0: হ্যাঁ, সম্পর্কের কারণে, সম্পর্ক ছাড়া চলতে পারে না। কারণ ধরুন সমুদ্রের সঙ্গে মানুষের সম্পর্ক, এই যে মানে সমুদ্রের প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, এইটা না হলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
1: পরিবেশের সঙ্গে, পরিবেশের সঙ্গে আমি কিরকম সম্পর্ক রাখবো তার উপর নির্ভর করছে আমার পরবর্তী দিনগুলো কিভাবে যাবে।
0: হ্যাঁ হ্যাঁ, এবং আমার পৃথিবীটা আগামী দিনে আগামী প্রজন্মের জন্য কোন অবস্থায় থাকবে এটাও পরিলক্ষিত হবে। তাই সম্পর্ক রয়েছে মূল আমাদের চালিকা শক্তি, মূল মন্ত্র, সম্পর্ক ছাড়া চলে না। আমি এটুকু বলে
1: একটা মেসেজ পড়ে নি। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন, হৃদয়ের গভীর সম্পর্কের টান কোনো সীমানা তো মানে না, সিন্ধু সভ্যতার বুকে আজও আমরা খুঁজি সেই সম্পর্কের টান। মিশরের পিরামিডে পিরামিড সাক্ষী, মেসোপটেমিয়ার মাটি থেকে ভেসে আসে সুশিনের সুমিষ্ট সম্পর্কের সুর, রোমিও জুলিয়েট হির রাজ রাজা লায়লা মজনুর ভালোবাসার সম্পর্কটিকে ছিল না কোনো খাদ। তাই তো প্রেম, ভালোবাসা, আত্মীয় সম্পর্ক কোনো বাধা নয়, সব বাধা পেরিয়ে সে জ্বলে ওঠে ধ্রুবতারার মতো। সম্পর্ক সে তো এক সুতোয় বাঁধা হৃদয়ের টান। ভালোবাসা আর সুসম্পর্ক আগলে রাখতে হয়, যত্ন নিতে হয়। বন্ধুত্বের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, আত্মীয় সম্পর্ক, যে কোনো সম্পর্ক মর্যাদা দিয়ে টিকিয়ে রাখতে হয়। তাই সকল ভারতীয় আমার ঐক্যতানের ভ্রাতৃত্ব বোধের মিলে সুর মেরা বোধের মিলে সুর মেরা তুমহারা ও সুর বনে হামারা। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। এবারে পাঠিয়েছেন আব্দুল হাদি বেলাইপাড়া থেকে। আজকের বিষয় সম্পর্ক, খুব সুন্দর বিষয়। সম্পর্ক এমন একটা বন্ধন যা দুই বা ততোধিক মানুষকে কাছে রাখতে সাহায্য করে। সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে, রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, মানবিক সম্পর্ক ইত্যাদি। এই সম্পর্ক আবার অতিরিক্ত ঠুনকো জিনিস, একটুতেই ভেঙে যায়। রক্তের সম্পর্ক যেটা প্রাকৃতিক নিয়মে অর্জন করা যায়, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক দুপক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে গড়ে ওঠে এবং এটা অত্যন্ত মধুর এবং মূল্যবান সম্পর্ক। প্রতিটি মানুষের জীবন গড়তে এটা অপরিহার্য। সম্পর্কের আনাগোনা পশু পাখিদের মাঝে লক্ষ্য করা যায়। পিঁপড়ে বা মৌমাছির সম্পর্কের কথা নতুনভাবে বলার অপেক্ষা রাখে না। সম্পর্কের মাধ্যমে গড়ে স্নেহ, প্রেম, ভালোবাসা, যা দিয়ে জয় করা যায় মানুষের মন, সেই সাথে যুক্ত হয় বিশ্ব মানবতার সম্পর্ক, যেটা বর্তমান দিনে অত্যন্ত প্রয়োজন। এই সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ত্যাগ, বিশ্বাস, আস্থা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। প্রয়োজনে সম্পর্ক গড়া আর প্রয়োজন ফুরলে কেটে পড়া, সেটাকে সম্পর্ক বলে না। লিখেছেন বেলাইপাড়া থেকে আব্দুল হাদি। সৌভিক ঢাকুরিয়া থেকে। সম্পর্ক শুধু রক্তের বন্ধনে সীমাবদ্ধ নয়,

0: ছড়িয়ে থাকে জীবনের প্রতিটি স্পর্শে। আত্মীয় স্বজনের সঙ্গে যেমন আত্মিক টান, তেমনি বন্ধুত্বের সম্পর্কেও খুঁজে পাই বিশ্বাস, শ্রদ্ধা আর আন্তরিকতার আশ্রয়। পথের কুকুরের নিষ্পাপ দৃষ্টি, বিড়ালের নীরব সঙ্গ, বাড়ির গাছের প্রতিদিনের সবুজ হয়ে ওঠা আর পাখির ভোরের গান, সব মিলিয়েই আমার জীবনের এক বিস্তৃত সম্পর্কের জগৎ গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি ভালোবাসা দিলে প্রকৃতি ও প্রাণীরাও তার উত্তর দেয়। তাই মানুষের পাশাপাশি পাখি ও অবলা প্রাণীদের প্রতিও আমার সমান মমতা। এই অদৃশ্য সম্পর্কগুলোই জীবনকে আরও সুন্দর, আরও মানবিক এবং আরও অর্থবহ করে তোলে। ইচ্ছে করলে এটিকে আরও সাহিত্যধর্মী কঠিন বাংলা ভাষায় বা কবিতার আকারেও লিখে দিতে পারি। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। খোরশেদ আলী মণ্ডল মুর্শিদাবাদ থেকে। আজকের শুভ সকালের বিষয় হলো সম্পর্ক। আমরা পৃথিবীর জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ। আমরা সামাজিক জীব, তাই সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি। বাবা মা, ভাই বোন, এটা পারিবারিক সম্পর্ক। যারা আমাদের সমাজের মধ্যে বসবাস করে তাদের একটা যে কোনো সম্পর্ক ধরে ডাকতে হয়। আমার জীবনে একজন বন্ধু ছিল, তার নাম গণেশ কুমার মুচকুরি। সে আজ আমার মধ্যে নেই। সে যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি। তার সঙ্গে আমার পরিবারের সম্পর্ক ছিল মধুর। এইটুকুই বললাম। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল মুর্শিদাবাদ থেকে। একজন প্রবীণ শ্রোতা মিল্টন দে বিরাটি থেকে। আজকের বিষয় সম্পর্ক। সম্পর্কটা একে অপরের পরিপূরক। সম্পর্ক কথাটা মধুর। বর্তমান সময়ে সম্পর্ক রাখাটা খুব জরুরি। এই যে রেডিওর সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে, সম্পর্ক সবাই রাখতে জানে না। আবার এমন মানুষও আছে, সে নিজে থেকে একটা মধুর সম্পর্ক গড়ে তোলে। জানেন দাদাভাই, আমি ও সম্পর্ক গড়তে চাই, কিন্তু এই তো কদিন আগে এক শ্রোতা বন্ধু অসুস্থ হয়েছিল। তার খোঁজ খবর আমি নিয়েছিলাম যে একটা সম্পর্ক গড়ব না, সেটা হলো না। সে কোনো কথার উত্তর দিল না। এইভাবে সম্পর্ক রাখা যায় না। ভালো থাকবেন। প্রবীণ শ্রোতা মিল্টন দে বিরাটি থেকে। এবারে আবার ফিরে যাই আমরা আমাদের টেলিফোনে অপেক্ষারত শ্রোতা বন্ধুদের কাছে। নমস্কার, শুভ সকাল।
1: নতুনগ্রাম থেকে মোহাম্মদ সাইফান শেখ দাদা।
0: হ্যাঁ বলুন।
1: সম্পর্ক নিয়ে চলে আসলাম।
0: বলুন।
1: সম্পর্কটা কিরে মধুর, না হয় কোন মানুষের যেন অক্ষুণ্ণ, কিরে অক্ষুণ্ণ থাক প্রত্যেকের সম্পর্ক। তো আমার মনে হয় স্বার্থ ছাড়া এই দুনিয়ায় ভালোবাসে না, আর বিনা স্বার্থে ভালোবাসে শুধু মা। তো কথা কবির কথাই বলছি, যদি কেউ মনে করেন যে আমি সম্পর্কের লোভে, স্বার্থের লোভে সম্পর্ক করব, তাহলে কিন্তু ভুল হবে। আমার কাছে এখন বর্তমানে সবই ছাগল আছে।
0: আসলে সম্পর্কগুলো গড়ে ওঠেই কিন্তু স্বার্থ ছাড়া। যদি সত্যিকারের সম্পর্ক হয়, সবার সেখানে দেখবেন কোনো স্বার্থ নেই।
1: না না না, বিনা স্বার্থে, বিনা স্বার্থে সম্পর্ক করতে হয় জীবের সঙ্গে।
0: আমার স্বার্থে যখন সম্পর্ক করি সেটাকে কিন্তু সম্পর্ক বলে না, সেটা প্রয়োজনে করি। প্রয়োজন করি, প্রয়োজন ফুরালেই ভুলে যাই।
1: হ্যাঁ, আমি সেই ছপি ছাগল যেদিকে যাব, বুঝলেন, সে অবলা জীব, তারা সেই আমার পেছন পেছন পেছন যাবে। আমি না, এদিক দিয়ে এখন যাবো না, আমি শান্তিতে দেবো এবং যাওয়া যেতে বলে হাত লেগে দেবো, ভরি দেবো, তা তখন আর আসবে না। হ্যাঁ, একটা কুকুর ছিল, তার সে প্রতিদিন তাকে দুটি খাবার দিতাম, সামান্য একটা দিয়ে ফেলে, সে ওই দুটো খাবার জন্য এসে বসে থাকতো, আর দুই পা তুলে এরকম করে স্যালুট করার মতন

0: হতো, একটা ছাগল তাকে ওই তুলে যদি এরকম করে বলি সালাম দেও বাবু, সে দুই পা নেড়ি নেড়ি এত সুন্দর অভ্যর্থনা জানায় আপনাকে, কি বলবো, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো কথা হলো সম্পর্ক করে আমি প্রত্যেক লোককে আঙ্কেল বলি, তারপর আন্টি বলি, মাসি বলি, এইভাবে আমি প্রতিদিন বাজার যাই সবজি, তো প্রতিটা লোককে কিন্তু সম্পর্ক বয়স হিসাব করে তার সঙ্গে কথা বলি, বাবা বাচ্চা, আর প্রত্যেকেই ওই রকম আঙ্কেল কিংবা হ্যাঁ বা ওই মাসি আন্টি এই ধরে না। আমি বলছি স্যার আমার চোখের সামনে ভাইপু, আমার বড় হলো, আমার দেশের ভাইপু, আমার দেশের ছেলে, আমার এলাকার, আমার সে ভাইপু, সে আমার, হ্যাঁ আমি হইলাম মহামাটান, সে হলো
1: রক্তের সম্পর্ক নেই, তবুও তার সঙ্গে আপনি একটা আত্মিক যোগ গড়ে তুলেছেন
0: ভাইপো। তাহলে এই যে এই সম্পর্ক করে সকালে চলুন, সকলের সম্পর্ক চির মধুর হোক,
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
2: আমি রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি। সম্পর্ক সত্যি খুব সুন্দর বিষয় দিয়েছেন। আমরা যেখানে যাই না কেন, যেখানে থাকি না কেন, সেখানকার পরিবেশ নিয়ে আমরা সম্পর্ক গড়ে তুলি। আমরা বাড়িতে যখন থাকি তো আমার পরিবারে বাবা মা ছেলে নাতি নাতনি নিয়ে সম্পর্ক, আবার যখন কখনো ভ্রমণে চলে যাই, যখন ট্রেনে থাকি, ট্রেনে তখন আমরা সকল এই ট্রেন যাত্রী নিয়েই আমরা সম্পর্ক গড়ে তুলি। আমরা যখন আকাশবাণীতে যাই বা আকাশবাণীর কোন অনুষ্ঠানে আমাদের বেতার শ্রোতা পরিবারে যাই, তখন দাদা গো আমরা সকলেই বেতার শ্রোতা পরিবারের সম্পর্ক নিয়ে গড়ে তুলি। তাই আমরা সবাই আমরা নিজের নিজের বিনা স্বার্থের অর্থাৎ নিঃস্বার্থের সম্পর্ক, এই নিঃস্বার্থের সম্পর্ক যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠবো। তাই আমরা প্রত্যেকেই আমরা নিজের নিজের প্রত্যেকে আমরা এই আশাটা রাখবো যাতে আমরা নিঃস্বার্থে ভালোবাসা করতে পারি, নিঃস্বার্থে আমরা মানুষের সেবা দিতে পারি। হঠাৎ কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আজকে সকালবেলাতেই ঠিক আমার দোকানের সামনে এক বিস্কুট রুটিওয়ালা হঠাৎ মোটরসাইকেলে ব্রেক টাইট হয়ে পড়ে গেল, তাকে সঙ্গে সঙ্গে তুলে তার বিস্কুট পড়ে গিয়ে সেটাকে তুলে তাকে আবার সুস্থভাবে করে দিলাম, তুলে দিলাম, আবার যেসব বিস্কুট গুলাতে কাদা ভরে গিয়েছিল সেগুলো নতুন ক্যারি ব্যাগ এনে তাকে তুলে পাঠিয়ে দিলাম, কিছু নষ্ট হলো। তবে এই যে সম্পর্ক মানুষের হঠাৎ সম্পর্ক কোথায় কিভাবে গড়ে ওঠে সেটা বলা কঠিন, তবে এই নিঃস্বার্থে ভালোবাসাটা বা সম্পর্কটা তো অবশ্যই সকলের জন্য জরুরি। তাই আমি এমন কিছু আর বলবো না, এটুকুই বলছি রায়নগর
1: থেকে। সঙ্গে থাকুন,
2: ভালো থাকবেন। হ্যাঁ দাদা, ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
3: আমি খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদে কথা বলছি।
1: বলুন।
3: সম্পর্ক ইজ এ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। তো আমি যেটা বলছি যে আপনাদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা এক ঘন্টা
1: কি সম্পর্ক, এই সম্পর্কটা এক ঘন্টা নয়, এই সম্পর্কটা আমি শুভ সকালের সঙ্গে আপনারা থাকেন এক ঘন্টা, কিন্তু এই রেডিওর সঙ্গে সম্পর্ক কিন্তু চিরন্তন।
3: না, আমি সেটাই বলতে চাইছি, আপনাকে বলা শেষ করতে দিন যে এক ঘন্টা যেটা আমাদের জন্য, সেই সম্পর্কের সঙ্গে যারা লিসনার্স আছেন প্রত্যেকেই, আমরা চাইবো যারা উপস্থাপিকা আছেন সঠিক ভাবে ডিস্ট্রিবিউট করুন। আর একটা কথা, সম্পর্ক মানুষের সঙ্গে তখনই গাঢ় হয় যখন উভয় পক্ষের মধ্যে লেনা দেনার মধ্যে কোনো ইয়ে থাকে না, কি বলবো, মানে
1: কোনো স্বার্থ থাকে না,
3: স্বার্থ থাকে না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক তো চিরন্তন, এবং আমাদের ধর্মীয় সম্পর্ক যে যার সম্পর্ক বলুন বলুন না কেন, আল্লাহ ভগবান ঈশাই, সে সম্পর্কটা গাঢ় সম্পর্ক। এবং এই সম্পর্কে ভিত করেই যেমন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে পরে ভিত যদি ভাড়া নেওয়া হয়,

0: সেই পাকা বাড়ি, আমার পাকা বাড়ির সঙ্গে আমার সম্পর্কটা ঠিক থাকবে না, সেটা চৌকির ভাবে ভেঙে যাবে। আর একটা কথা হচ্ছে, আমরা চাইছি যে প্রতিটা প্রোগ্রাম খুব সুন্দর ভাবে ডিস্ট্রিবিউট হোক, এবং প্রতিটা কি মূর্খ বলবো না, কি যারা হায়ার এডুকেশন, এখন তো ফেসবুকে আমরা সবাই সবকিছুই জানি, তবু আমাদের
1: আজকের বিষয়ে কথা বলুন, আপনি সম্পর্কের সঙ্গে কথা বলুন, অন্য বিষয়ে আমরা না হয় অন্য সময় কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সম্পর্ক গড়তে গেলে পরে আমাদেরকে উদার হতে হবে। আমার যার সঙ্গে সম্পর্ক গড়ব তার সঙ্গে যেন কোনো স্বার্থ না থাকে, তাহলেই সম্পর্কটা মধুর হয়ে যাবে। ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখি, নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি বাহিরি বীরভূম থেকে অমৃতা মন্ডল বলছি।
1: হ্যাঁ,
2: দেখুন, সম্পর্ক সত্যি খুব সুন্দর। হ্যাঁ, এই যে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, মানে রেডিওর সঙ্গে সম্পর্ক আছে বলেই আপনাদের সঙ্গে শুভ সকালে অনুষ্ঠানের কথা বলি। আর এই রেডিও, এই রেডিওর জন্যই অনেক শ্রোতা বন্ধুদের সঙ্গে কিন্তু
1: একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই না?
2: হ্যাঁ, আমি যখন মিলন মেলাতে প্রথম এবছরই গিয়েছিলাম, তো তাদের কথা শুধু কানেই শুনতাম, চাক্ষুষ তাদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে পরিচয় হলো, এই যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠলো। হ্যাঁ, এতে তারপর আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তারা আমার খোঁজ খবর নিয়েছিলেন এবং আমার পাশে দাঁড়িয়েছিলেন, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু মানবিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। এই সম্পর্কটা আমরা অটুট রাখবো এবং এই সম্পর্কগুলো আমরা বেঁধে বেঁধে রাখার চেষ্টা করব। যে কোনো সম্পর্কই, সেটা প্রকৃতির সঙ্গেই হোক, মা বাবার সঙ্গেই বা হোক, শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই হোক, প্রত্যেকটা সম্পর্ক আমরা সুন্দরভাবে বেঁধে রাখার চেষ্টা করব। আমি এটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার।
1: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: হ্যাঁ,
1: একটা গান শোনা যাক।

0: এবারে একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে 15 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজকে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামীকাল অর্থাৎ 11 জুলাই ভারী বৃষ্টি হতে পারে 7-11 সেন্টিমিটার, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে। এটা জেলার দু একটি অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 12 এবং 13 জুলাই বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। 14 এবং 15 জুলাই তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 13 জুলাই পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে জেলার বেশিরভাগ অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর। এবারে একটু ভালো খবর। বৃদ্ধ বয়সে সন্তান যদি পরিচর্যায় দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে তাঁদের উপহার দেওয়া সম্পত্তি ফেরত চাইতে পারেন বৃদ্ধ মা বাবা। প্রবীণদের অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। জানিয়েছে, বাবা মা আর্থিকভাবে স্বাবলম্বী হলেও উপহার বাতিল করা যেতে পারে। শুনলেন ভালো খবর। এবার জীবিকার জন্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস NBEMS যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। পদের সংখ্যা 53টি। পদের নাম উপপরিচালক মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র সহকর্মী সহ 53টি পদ। শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী বিএ, বিকম, বিএসসি, বিটেক, বিই অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী 31 জুলাই 2026। বিশদ জানতে অফিসিয়াল ওয়েবসাইটে লগ অন করুন www.natboard.edu.in এই ওয়েবসাইটে। শুনলেন জীবিকার জন্য। ফিরে আসছি আবার শ্রোতা বন্ধুদের কাছে। দেখি মোবাইলে কি অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। বলুন।
1: সম্পর্ক সত্যি, সম্পর্ক এমন জিনিস না, এই যে আমাদের রেডিও আকাশবাণী মুর্শিদাবাদ, এই সম্পর্কের জোরে আমি কয়েকবার গিয়েছি আকাশবাণী মুর্শিদাবাদ। সেদিনকে গিয়েছিলাম তো দেখছি মানসিদি আছে, মানসিদি বেরিয়ে এলো ঘর থেকে, যে দাদা কেমন আছেন? আমি বলছি দিদি ভালো আছি, আপনাদের সঙ্গে এই সম্পর্কের জোরে এসছি দেখা করতে। এই যে বীরভূম বেচারে আমাদের অমিতাভ দা বললে, অমিতাভ ঘোষ এত সুন্দর বলে, তাদের সঙ্গেও আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। আকাশবাণী মুর্শিদাবাদ

0: ভালো হয়েছে এই সম্পর্কের জোরে প্রতিদিন রেকর্ডিং পাঠায়, কারণ এই মুর্শিদাবাদ থেকে ওরা শুনতে পায় না সেন্টার রেডিও। তো এই সম্পর্কের জোরে রেকর্ডিং পাঠায়, তারা রেকর্ডিং শুনে শুনে খুব আনন্দ পায় দাদা ভাই, এইভাবেই সম্পর্ক গড়ে ওঠে। ছোট করেই বলি দাদা ভাই, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন,
1: সঙ্গে থাকুন। দেখি কে এসেছেন ল্যান্ডলাইনে। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ বলুন।
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: হ্যাঁ বলুন।
2: দেখুন, সম্পর্ক ছেলের যেমনি বাবার সঙ্গে সম্পর্ক, মামা ভাগ্নির সঙ্গে সম্পর্ক, তো শুধু মানুষের সম্পর্ক দেখলে চলবে না, পশু পাখিদের সঙ্গে সম্পর্ক আছে আমার নিবিড়। কারণ আমি সকালবেলাতে প্রতিদিন যে পাখিগুলোকে খাবার দিই, তো ছাদে উঠলেই আমাকে দেখলে সবাই চলে আসে একদম। হ্যাঁ, এই যে একটা সম্পর্ক ভালোবাসার, তারা আমার হাতের কাছে পর্যন্ত বসে পড়ে। আর একটা আমার এখানে
1: এই যে পাখিগুলো আপনার হাতে বসে পড়ছে, এটা এই যে সম্পর্ক তৈরি হচ্ছে, এর মধ্যে কিন্তু আছে বিশ্বাস।
2: হ্যাঁ, এটা বিশ্বাস।
1: আপনাকে পাখিটা বিশ্বাস করছে যে আপনি ওর কোনো ক্ষতি করবেন না। ঠিক সেই রকম একটা মানুষ যখন আরেকটা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে না, তখন সেই সম্পর্কের মধ্যে যদি কোনো স্বার্থ বা লেনা দেনা না থাকে, তাহলে একটা সম্পর্ক গড়ে ওঠে, একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে।
2: মধুর সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ ঠিক। নমস্কার, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল।

0: নমস্কার, সুপ্রভাত দাদা ভাই।
1: বলুন।
0: আজকে খুব সুন্দর একটি বিষয় দিয়েছেন, সম্পর্ক। তো দেখুন, অনেকেই বলছেন যে রেডিওর সাথে সম্পর্ক, সত্যি সত্যি আমারও অনেকটাই রেডিওর সাথে সুরের মানে বাঁধনি সম্পর্ক রয়েছে। তাছাড়া সম্পর্ক তো অনেক রকমের হতে পারে, যেমন আমের সাথে দুধের সম্পর্ক, কিংবা গানের সাথে সুরের সম্পর্ক, ঝর্ণার সাথে পাহাড়ের সম্পর্ক, এরকম কিন্তু আমরা মানে প্রকৃতির থেকেও দেখতে পাই। আর তাছাড়া দেখুন, আমরা যে মানুষে মানুষে সম্পর্ক, যারা আমাদের রক্তের সম্পর্ক যারা রয়েছেন, আমার মনে হয় কোথাও গিয়ে রক্তের সম্পর্ক থেকেও বোধহয় বাইরেকার মানুষের সম্পর্কটা বোধহয় কোনো না কোনো সময় সেখানে খুব গভীর হয়ে যায়।
1: একদম একদম।
0: হ্যাঁ, মানে সর্বক্ষেত্রে নয়, কিছু কিছু জায়গায়, কিছু কিছু সময় সেখানে কিন্তু এরকম। মানে আমি একবার মানে কলকাতায় গিয়েছিলাম, যেতে যেতে ট্রেনের মধ্যে শরীরটা খুব খারাপ হয়েছিল, অসুস্থ হয়ে গেছিল। তো সেখানে কিছু মানে যাত্রী, তারা কিন্তু আমাকে একটু একটা জলের বোতল কিনে তারা কিন্তু আমাকে জল দিয়েছিল, এবং মাথায়ও জল দিয়ে দিয়েছিল। কিন্তু তাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই,
1: তারা কিন্তু সহযাত্রী সম্পর্কটা তৈরি হয়েছিল।
0: হ্যাঁ, তো এরকম এবার তাদের সাথে তো আমার কখনো দেখা হবে না, কিন্তু তবু দেখুন তাদের কথা আমার মনে আছে। মানে প্রত্যেকের এরকম মনে থাকা উচিত এবং মনে থেকেও যাই, গেঁথে থেকে যাই। তো আসলে এই সম্পর্ক বলতে গেলে আমরা যারা রেডিও প্রেমী মানুষ তাদের সাথে আমাদের তো দেখিনি, যেমন আপনাকে কখনো আমরা দেখিনি, আপনিও নিশ্চয়ই আমাদের কখনো দেখেননি, কিন্তু তবুও
1: মনের চোখ দিয়ে আপনারা যে কথা বলছেন, সেই মনের চোখ দিয়ে রেডিওর সঙ্গে সম্পর্কের কারণে দেখা হয়ে যায়
0: সত্যি সত্যি তাই। যারা আমাদের শ্রোতা বন্ধু আছেন তাদের সাথে আমারও খুব একটা সেভাবে সবার সাথে দেখা হয়নি, এবং আমাকে হয়তো অনেকে দেখেননি, কিন্তু তবু মানে আমরা গলা শুনেও কিন্তু আমরা একটা মানে মনের চোখ দিয়ে আপনি যেটা বলছিলেন সেখানেও কিন্তু একটা বোধহয় ছবি আঁকা হয়, একটা সম্পর্ক তৈরি হয়। তো সম্পর্ক অনেক রকমের হতে পারে, বিষয়গুলো খুব সুন্দর রাখেন আকাশবাণী। আর আকাশবাণীর সঙ্গে তো আমাদের একেবারে প্রাণের সম্পর্ক, মনের সম্পর্ক। আকাশবাণী মানে কি বলবো, দীর্ঘজীবী হোক আকাশবাণীর সকল কলা কুশলী, অনেক অনেক
1: ভালো থাকুন, সঙ্গে থাকুন।
0: এটুকুই বলে গেলাম নদিয়া থেকে, রাজু দাস বলছিলাম।
1: একটা মেসেজ পড়ে নিই। রেখা মুখার্জি, সাটুই, মুর্শিদাবাদ থেকে। সম্পর্ক শব্দটি সবকিছু থেকে ভিন্ন। সম্পর্কের শ্রেণীবিভাগ আছে, কিন্তু শ্রেণী বিভেদ নেই। সম্পর্কের বিভিন্ন নামকরণ

নয়, যেমন মা, বাবা, শিক্ষক, স্বামী, স্ত্রী, বন্ধু, সন্তান, আত্মীয় ইত্যাদি। জীবনের বিভিন্ন সময়ে সম্পর্কগুলো হয়ে ওঠে ভিন্ন। কখনো কাছের মানুষ দূরে চলে যায়, আবার কখনো অচেনা মানুষ সম্পর্কের গণ্ডিতে প্রবেশ করে। শেষে বলি, সম্পর্ক হচ্ছে নানা ফুল দিয়ে গাঁথা একটি মালা, যা সংবেদনশীল, অবহেলা বা গুরুত্ব না দিলে সম্পর্করূপী ফুলগুলো শুকিয়ে বা মলিন হয়ে যায়। রেখা মুখার্জি, সাটুই, মুর্শিদাবাদ থেকে। দেখি পরেরটা কে পাঠিয়েছেন। এবারে কে পাঠিয়েছেন, কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। সম্পর্ক ছোট্ট একটি শব্দ, কিন্তু এতটাই শক্তিশালী যে কোনো কৃত্রিম ব্যবস্থা ছাড়া একজনকে অন্যের সাথে বেঁধে রাখে, এক মধুর বন্ধনে জীবনভর। প্রকৃতির সাথে প্রকৃতি, প্রকৃতির সাথে জীব, প্রকৃতির জীবের সাথে জীব, কেমন এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ। যেন একে অন্যের ভাষা বোঝে, বোঝে ভালোবাসা, বোঝে ভালো লাগার অনুভূতি। এ এক অদৃশ্য বাঁধন, যেখানে ভালো মন্দ, প্রাপ্তি অপ্রাপ্তি, অভিমান প্রেম বিরহ, দূর নিকট সব কেমন যেন মিলেমিশে একাকার হয়ে জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ছুঁয়ে যায়। সেই তো সম্পর্ক। শুধুমাত্র রক্ত প্রবাহ দিয়ে সম্পর্ক তৈরি হয় না, সমসাদৃশ্য মন ও হৃদয় যেন কখনো এক কোমল ও স্থায়ী বাঁধন গড়ে তোলে, তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। শুধু ইচ্ছে বা ভাবনা দিয়ে এই বাঁধনকে বেশি দিন আগলে রাখা যায় না। এ যে বড্ড অভিমানী, একবার আলগা হয়ে ছিঁড়ে গেলে তা পুনর্নির্মাণ প্রায় অসম্ভব। সম্পর্ক কোনো বেচা কেনার বস্তু নয়, এ যে অমূল্য। ভালোবাসা, আত্মত্যাগ, সংযম আর বিশ্বাস দিয়ে একে বেঁধে রাখতে হয় সারা জীবন। লিখেছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। বিষ্ণুপুর বীরভূম থেকে রাত্রি দাস। বাবা আর মেয়ের সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্কগুলোর একটি। বাবা হয়তো সবসময় মুখে ভালোবাসি বলেন না, কিন্তু তার প্রতিটি দুশ্চিন্তা, প্রতিটি পরিশ্রম আর প্রতিটি ত্যাগের মধ্যেই লুকিয়ে থাকে সীমাহীন ভালোবাসা। একটা মেয়ের কাছে বাবা শুধু একজন অভিভাবক নন, তিনি প্রথম নায়ক, প্রথম ভরসা আর সবচেয়ে নিরাপদ আশ্রয়। জীবনে যত বড়ই হোক না কেন, বাবার সামনে সে আজীবন ছোট মেয়েই থেকে যায়। সময় বদলে যায়, মেয়েরা বড় হয়, নিজের সংসারও বড় হয়, কিন্তু বাবার চোখে তার মেয়ে কখনো বড় হয় না। তিনি আজীবন অপেক্ষা করেন একটা ফোন, একটা খোঁজ, কিংবা একবার বাবা কেমন আছো এই শব্দগুলো শোনার জন্য। তাই যাদের বাবা আজও পাশে আছেন, তাকে সময় দিন, ভালোবাসুন, জড়িয়ে ধরুন। কারণ পৃথিবীর সব সম্পর্কের মতো বাবার ভালোবাসারও কোনো বিকল্প হয় না। বাবা থাকলে পৃথিবীটা একটু বেশি নিরাপদ আর জীবনটা একটু বেশি সুন্দর লাগে। সব বাবারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিটি বাবা মেয়ের সম্পর্ক চিরদিন এমনই অটুট থাকুক। বিষ্ণুপুর বীরভূম থেকে রাত্রি দাস। এবারেও একটা গান শুনে নিই।

ফিরে আসি আবার শ্রোতা বন্ধুদের কাছে। দেখি কে আছে। নমস্কার, শুভ সকাল। দেখি ল্যান্ডলাইনে কে আছেন। কেউ নেই এখন। যা বলছিলাম যে সম্পর্ক, যে সম্পর্কগুলোর জন্য আমরা সামনের দিনে এগিয়ে যেতে চাই, যে সম্পর্কগুলোর জন্য আমরা বেঁচে থাকতে চাই, যে ভালোবাসার জন্য হৃদয় কাঁদে, যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মনের ভেতরে একটা তাগিদ অনুভব করি, সেই সম্পর্ক নিয়েই আজকের বিষয়। এবারে একটা মেসেজ পড়া যাক, দেখি কে লিখেছেন। সন্দীপ বিষ্ণু খাগড়া। মানুষ সমাজবদ্ধ জীব, তাই মানুষ প্রতিনিয়ত তার অবস্থান ভিন্ন ভিন্ন সম্পর্কের নিগড়ে বাঁধা। বিশ্বাস, স্বার্থশূন্যতা, নিখাদ ভালোবাসার দ্বারাই পারস্পরিক সুতা সম্পর্ক বা বন্ধন অটুট থাকে। সুস্থ

0: সম্পর্ক বা পারস্পরিক বন্ধন অটুট থাকে। তারপরে পাঠিয়েছেন মনোজ কুমার পাল, হৃদয়ের গভীর সম্পর্কের টান কোনো সীমানা তো মানে না, সিন্ধু সভ্যতার বুকে আজও আমরা খুঁজি সেই সম্পর্কের টান। মিশরের পিরামিড বোধহয় এইটা আগে পড়া হয়েছিল, যাই হোক একই মেসেজ বারবার পাঠাবেন না, আমাদের অসুবিধা হয়। সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে, সম্পর্ক শব্দের সাধারণ অর্থ অর্থ সম্বন্ধ বা বাঁধন। জগতের প্রতি জীবের সাথে একে অপরের সম্পর্ক থাকে, সম্পর্ক ছাড়া জগৎ বাঁচে না, সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার উপর। পারস্পরিক সুসম্পর্ক সুখ শান্তি উন্নতি হয়, বিপরীতে সম্পর্কের মধ্যে ফাটল দেখা গেলে পরিণামে দেখা যায় অশান্তি ও অবনতি। ব্যক্তি সমাজ দেশ সম্পর্কের ভিত্তিতে স্থিতাবস্থা বজায় থাকে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে আসি আবার টেলিফোনে, দেখি কে আছেন। জানি না কোনো কারণে টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না, কোনো একটা বিশেষ কারণে টেলিফোন আর আসছে না। যাই হোক আমরা মেসেজ আছে, মেসেজ পড়ে নিই। অদিতি দাস ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে, সম্পর্ক এক এক সময় এক এক রকম। আমি যখন স্কুলে যেতাম তখন বান্ধবীর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, বিয়ের পর স্বামী শ্বশুর শাশুড়ি ও ছেলে মেয়ের সাথে সম্পর্ক, এই রকম অনেক অনেক সম্পর্ক গড়ে ওঠে। লিখেছেন অদিতি দাস ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। দেখি টেলিফোনে আবার কে এসেছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল না, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, বেতার অনুষ্ঠান কিভাবে লক্ষ লক্ষ শ্রোতার ঘরে পৌঁছে যায় অথচ তার উৎসস্থল একটি, এই সম্পর্ক আমাকে ভীষণভাবে অভিভূত করে। মনে হয় প্রতিটি ঘরে গিয়ে যদি আমি এই দৃশ্য দেখে আসতে পারতাম আমার সম্পর্ক আরও মধুর হতো। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। দেখি পরেরটা কে পাঠিয়েছেন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
2: উত্তরের দিনটা হলো কেটে গেল দাদা ভাই।

0: হ্যাঁ
1: সময় তো নেই বেশি,
0: একটু, হ্যাঁ অল্প সময় আছে অহমের মধ্যে।
1: একদম একদম, হ্যাঁ একদম। সম্পর্ক হচ্ছে যে আমার বহরমপুর এফএম যখন তৈরি হলো, টিভিটা হওয়ারটা যখন লাগলো আপনাদের অফিসের সামনে, সেই দিন থেকে আমার রেডিওর সঙ্গে সম্পর্ক। আমি সবারই সঙ্গে, জয়িতাদি, অর্চিতাদি, ফিরদৌস আরা বেগম, মুক্তিদা, আপনি যতজন আছে সব মোবাইলে কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা আছে বলেই দাদা ভাই ফোনটা আমরা লাগাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি সম্পর্ক, সম্পর্ক তো অনেক রকমের হয়, মা বাবার সঙ্গে ছেলের ভালোবাসার সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রক্তের টানের থেকে দাদা আরেকটা সম্পর্ক যেটা হয় সেটা যদি কোনো মানুষ নিজের থেকে বিপদে এগিয়ে থাকি, সম্পর্কের টানটা দাদা আলাদা আলাদা হয়। আপনি ধরুন,
0: আপনার পরিবারের লোক নাও হতে পারে সে।
1: একদম একদম, পরিবারের লোক।
0: নমস্কার, হ্যালো, হ্যালো, না আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু করার নেই। হ্যালো, যান্ত্রিক গোলযোগের কারণে শ্রোতা বন্ধুর সঙ্গে কথা শেষ করতে পারলাম না, এর জন্য আমরা দুঃখিত।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। একটু পরে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং তার পরপরই দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সি FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সত্যি ফেরানো যায় না, মন ফেরানো যায় না এসব গান থেকে। বিশেষ করে আজ যখন অঝোরে ঝরছে আকাশ থেকে অবিরাম বৃষ্টি, সেই সময় তো বটেই।

মনে হচ্ছে না, আজ সারাদিন যেমন নিরন্তর বয়ে যাচ্ছে অঝরে বৃষ্টি, তেমনি নিরবচ্ছিন্নভাবে এ গান শুধু হতেই থাকুক, আমরা শুনতেই থাকি।

বেশ কয়েক পর্ব ধরে আমরা শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান, আজও তাই শুনব, এবং সেই সঙ্গে শুনব তার জীবনেরও কিছু কথা, কিছু গল্প। গতদিন ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম সেটি হলো যে বাবার অনুমতি পাওয়া গেল, তিনি রেডিওতে গান গাইবেন, ছুটলেন বন্ধু সুভাষের বাড়ি, সুভাষ অর্থাৎ কবি সুভাষ মুখোপাধ্যায় হিসেবে, যাকে আমরা পরবর্তী সময়ে চিনেছি, জেনেছি, সেই সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে ঠিক হলো গান। একটি গান তো ঠিক হয়ে গেল, কিন্তু দ্বিতীয় গান কী হবে? তখন সচিনদীপ বর্মনের ভাটিয়ালি গানের খুব কদর, এবং হেমন্ত মুখোপাধ্যায় সচিনদেব বর্মনের একেবারে অন্ধভক্ত, ঠিক করলেন যে একটা ভাটিয়ালি গান কোনোভাবে ব্যবস্থা করতে হবে। তখন সেই পাড়ারই নিরাপদ চক্রবর্তী, তিনি ভাটিয়ালি গান গাইতেন। নিরাপদ চক্রবর্তীকে গিয়ে ধরলেন হেমন্ত মুখোপাধ্যায়, এবং কাজও হলো, উনি একটি ভাটিয়ালি গান শিখিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। এবার হয়ে গেল একটি গানের ব্যবস্থা, আগেই হয়েছিল, এবারে দ্বিতীয় গান, সেটিও হয়ে গেল। এবার যেদিন রেডিওর অনুষ্ঠান সেদিন হেমন্ত মুখোপাধ্যায় আর সুভাষ মুখোপাধ্যায় দুজন চলেছেন রেডিও স্টেশনে, এবং গেছেন ট্রামে চড়ে। তো সুভাষ মুখোপাধ্যায় একসময় হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন, কিরে ভয়টা করছে না তো? হেমন্ত মুখোপাধ্যায় বলছেন, দূর, ভয় করবে কেন, যাচ্ছি তো গান গাইতে, যুদ্ধ করতে তো যাচ্ছি না, তাহলে ভয় করবে কেন? আসলে হেমন্ত মুখোপাধ্যায় এই কথা আগে পরে বহু সময় বলেছেন যে ভয় এই বস্তুটিকে তিনি তার ধারে কাছে কখনো ঘেঁষতে দেননি, এবং এই সব বিষয়ে তার নার্ভ সবসময় খুব সবল। এই যে সবল নার্ভ, অর্থাৎ নার্ভকে দুর্বল হতে না দেওয়া, তার জন্য একটা মন্ত্র জপ করতেন তিনি মনে মনে। তিনি বলতেন নিজের মনে মনে যে ফলের আশা না করে শুধু মুখ বুঝে কাজটা করে যাও, দেখবে ঠিক উতরে গেছো। আর তা না করে যদি এ কী হবে কী হবে এই চিন্তাটাকে প্রশ্রয় দেওয়া হয়, ব্যাস তবেই হয়ে গেল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে স্নায়ুর কাঁপুনি, কম্বল চাপা দিয়েও তাকে আর থামানো যাবে না। এই থিওরিটা বরাবর তিনি নিজের জন্য প্রয়োগ করেছেন, এবং তিনি সবাইকে বলতেন তার আশপাশের মানুষদের, এই চাপটা নেওয়া যাবে না। যাই হোক, রেডিওতে গান করলেন ওই দুটি গান, এবং গান গিয়ে বেরিয়ে আসতেই সুভাষ মুখোপাধ্যায় জিজ্ঞেস করছেন, কিরে গান কেমন হলো?

হেমন্ত মুখোপাধ্যায় বললেন, গান তো গাইলাম, এবার কেমন হয়েছে সে যারা শুনেছে, তোরা শুনেছিস তোরা বলবি। বাড়িতে এসেছেন খুব হাসি খুশি হয়ে, দেখছেন সবাই গান শুনেছে। তো বাড়িতে সবাই তখন বলেছে যে প্রথম গানটা নাকি অনেকটা পঙ্কজ মল্লিকের মতন হয়েছে, আর কেউ কেউ হাসতে হাসতে বলেছেন এ তো একেবারে ছোট পঙ্কজ। আর এ শুনে নিজেকে পঙ্কজ মুখোপাধ্যায়ের সঙ্গে কেউ তুলনা করছেন ভাবছেন, এটা ভেবে সেই শুরুর দিনগুলোতে হেমন্ত মুখোপাধ্যায় দারুণ খুশি হয়েছিলেন। সে কথা পরবর্তীকালে তিনি বলেছেন তার বিভিন্ন লেখা বিভিন্ন সাক্ষাৎকারে। আসুন শুনি পরে আরও একটি গান। আমরা অনুষ্ঠান আজ শুরু করেছি পরপর দুটি গানে। ওই যে বললাম এমন অঝরে বৃষ্টি, মনে হচ্ছে এই বৃষ্টিও অঝরে ঝরে চলুক, ঝরে পড়ুক, আর গানও নিরন্তর হতেই থাকুক, আমরা শুনতেই থাকি। প্রথমে আমরা শুনেছি 1967 সালের একটি গান, যেটি মুকুল দত্তের কথায় শিল্পী নিজেই সুর করেছিলেন। আর তার ঠিক পরে আমরা শুনেছি যে গান, এটিও মুকুল দত্তর কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজেরই সুর ছিল। এবারে আপনাদের জন্য এই গানটি, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর নচিকেতা ঘোষ।

সলিল চৌধুরীর কথায় সুরে এই গানটি আমরা শুনলাম। এটা সেই সময় যে সময় হেমন্ত মুখোপাধ্যায়কে বাড়িতে নিয়ে গিয়ে কেউ কেউ তার গান শুনতেন, ভালোবাসতেন, এবং হেমন্ত মুখোপাধ্যায়ও খুব খুশি মনে যাইতেন, যেতেন গান গাইতে। এভাবেই তখন গানের রেওয়াজ চালিয়ে যাচ্ছেন, এবং সে সময় তার এটা ছাড়া খুব উপায়ও ছিল না। বাড়িতে কোনো হারমোনিয়াম নেই যে বাড়িতে বসে তিনি গান গাইবেন, গুরুজনদেরও একেবারে খোলামেলা অনুমতি না একেবারেই নেই, বাড়ির লোকের কানের বাইরেই তখন চলছে টুকটাক টুকটাক করে এই গানের চর্চা সাধনা। আর সেই সময়টায় মোটামুটি এক দেড় বছর অন্তর অন্তর তারা কাশিতে যেতেন, কাশিতে নিজের মামার বাড়ি। এবং সেই সময়ে দিল্লি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের বড় মাসিমাও আসতেন, আর বড় মাসিমার সঙ্গে সেই মাসতুতো ভাই বোনেরাও আসত। মাসতুতো বোন ছিলেন লীলাদি, লীলাদি মাস্টারমশাইয়ের কাছে গান শিখতেন। এবারে গানের মাস্টারমশাই চলে গেলেই হেমন্ত মুখোপাধ্যায় ধরতেন লীলাদিকে, বলতেন যে যে গানটা মাস্টারমশাই শেখালেন ওটা আমাকে তুলে দাও। এবারে এই যে মাস্তুতো বোন লীলাদি, তিনি তখন হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মাস্টার হয়ে গেলেন। এই লীলাদি নিজে যা শেখে তাই হেমন্ত মুখোপাধ্যায়কে শিখিয়ে দেয়। আর মনে তখন কি আনন্দ যে একটা করে গান শিখছেন, আর মনে হচ্ছে এই একটা স্টক বাড়লো, সেই ব্যাংকে টাকা জমানোর মতন একটা ব্যাপার অনুভব তখন হতো হেমন্ত মুখোপাধ্যায়ের। গান তো শিখছেন শিখছেন, আর জায়গা খুঁজে বেড়াতেন কোথায় গান গাইব, কোথায় শোনাবো, কাকে শোনাবো, কিভাবে শোনাতে পারবো এই গান। কিন্তু কে আর তখন তাকে গাইতে বলতো, সেভাবে তো কেউ গাইতে বলতো না। আর একটা বিষয় হতো, গান গাওয়ার একটা সুযোগ তার এসে যেত, যে কারুর যখন কোনো বিয়ে হতো বাসর ঘরে তিনি গান গাইবার সুযোগ পেতেন। তো তার পরবর্তীকালে তিনি স্মৃতিচারণায় বলেছেন যে একবার তার মামাতো বোন মায়া মাসিমা তার বাসরে গান গাইবার কথা তার খুব খুব মনে আছে, মানে মায়ের মামাতো বোন মায়া মাসিমা। বিয়ের লগ্ন একটু বেশি রাত্রিরে ছিল, তো হেমন্ত মুখোপাধ্যায় তো খাওয়া দাওয়া সেরে বসে আছেন, এবং তার সমবয়সী তারা যখন ছিল সেই বিয়েবাড়িতে তারা সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, একটু বেশি রাত তো কে আর অতক্ষণ জেগে থাকবে। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বসে বসে শুধু সময় গুনছেন সময় গুনছেন, কখন বাসর ঘর বসবে। এবার বিয়ে হলো, হওয়ার পর যখন বাসর ঘর বসলো তখন একেবারে গভীর রাত, প্রায় সবাই বড়রাও তখন প্রায় ঘুমিয়ে ঢলে পড়েছে। এইবারে হেমন্ত মুখোপাধ্যায় তো তখন বসে আছেন, তার দিকে চোখ পড়তেই একজন বললেন, ওমা দেখেছ হেমো এখনো জেগে আছে। ভাবুন, হেমন্ত মুখোপাধ্যায়কে বলছেন তার পরিজনেরা হেমো এখনো জেগে আছে। এবারে হেমন্ত মুখোপাধ্যায় যে কেন জেগে আছেন সেটা তো তখন ওখানে উপস্থিত সবাই বুঝতে পারছেন যে ওর ইচ্ছে একটু গান গাইবে শোনাবে সবাইকে। এবার তারপরে তিনি হারমোনিয়াম নিয়ে বসে গেলেন, তাকেও বসিয়ে দেওয়া হলো গান গাইবার জন্য। তিনি গাইলেন একটার পর একটা অনেকগুলো গান, অনেকগুলো গান, এবং এই যে গাইলেন সবাইকে শোনাতে পারলেন যার জন্য এতক্ষণের অপেক্ষা, চোখে ঘুমকে জায়গা দেননি, নেমন্তন্ন খেয়ে ভরপেট খেয়েও সমবয়সীরা সবাই ঘুমিয়ে পড়েছে, তবু তিনি অপেক্ষা করে বসে আছেন যে যদি একটু সুযোগ হয় কাউকে তিনি গান শোনাতে পারেন, অপেক্ষা করে আছেন। এই যে এতটা অপেক্ষার পর যখন শোনালেন, মন শান্ত হলো, শীতল হলো।

221-3134-221-3132-213-1313-4 খোলা আছে আপনাদের জন্য। আছেন কোনো বন্ধু, তার সঙ্গে একবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করতে পারি, দেখা যাক কে আছেন।

0: সম্ভবত যিনি টেলিফোন লাইনে ছিলেন তিনি বুঝতে পারেননি যে তিনি হোল্ডে করে দিয়েছেন। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার। হ্যালো দিদি।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো দিদি, আমি অনেকদিন পর লাইন পেয়েছি।
0: কে বলছেন?
1: আমি ঝড়খালি থেকে সুন্দরবন বাবলু মাঝি বলছি।
0: বেশ, আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে?
1: হ্যাঁ, প্রচুর বৃষ্টি, একদম সব ধান বাতা তেলিয়ে গেছে।
0: ও আচ্ছা, তাহলে তো আজ আর কাজে বেরোনো যায়নি, তাই তো?
1: না না না না।
0: বেশ, তাহলে সারাদিন গান শুনতে থাকুন।

0: নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত, আমি সারেঙ্গা থেকে বলছি, সারেঙ্গা, হাওড়া জেলার সারেঙ্গা থেকে বলছি।
0: বৃষ্টি আপনাদের ওখানেও হচ্ছে তো?
1: বৃষ্টি, হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে চাষিরা তাদের ধান বপন করেছে এবং রোয়ার সময় এসে যাচ্ছে আস্তে আস্তে। আপনি যদি চাষিদের জন্য কিছু গান শোনান হেমন্তবাবু, আমি খুব ভালো লাগে।
0: এই যে বৃষ্টিটা হলো, তাতে কি চাষের কাজে ভালো হলো না খারাপ হলো?
1: ভালো হলো, খুবই ভালো হলো। এবং আমাদের এখানে সব ওই বীজ বোনা হয়েছে এবং বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে। এবারে সব রোয়ার আরম্ভ হবে। হ্যাঁ, চাষিরা খুবই আনন্দিত, তাদের জন্য আপনি যদি গান শোনান আমি খুব ভালো লাগবে।
0: সবার জন্যই সব গান। যে গান শোনাচ্ছি, যে কোনো পেশার সঙ্গে যুক্ত মানুষ, যে কোনো বয়সের মানুষ, যে কোনো ধর্মের বর্ণের মানুষ, সবার জন্যই এই গান। নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার দিদি, বর্ষা শিক্ষ অনেক অনেক শুভেচ্ছা ভান্ডার দেহ বিলের পাশে বাড়ি আমার।
0: কি বলছেন?
2: মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে। দিদি,
0: কেমন বৃষ্টি হচ্ছে ওখানে?
2: বৃষ্টি রাত পর্যন্ত ভালোই হয়েছে, সকালের দিকেও পড়লো বৃষ্টি। আর আমার বাড়ি নদীর বাড়ির পাশেই তো ব্র্যান্ডার দেওয়া বিল, এবং যার কারণে একদম মানে গবাক্ষ খুললেই মানে কি বলবো, মানে বিশৃষ্ণাত পরিবেশ আর মাছিদের মাছ ধরার যে একটা অসাধারণ অনুভূতি। সব থেকে বড় হচ্ছে আমাদের পাট চাষটা খুব বেশি হয় এখানে। হ্যাঁ, তো বর্ষা খুব দরকার, কারণ বর্ষা না হলে ধরুন পাট কেটে সেগুলোকে চাষিদের ডোবানো এবং পরে পচানোর ব্যবস্থা থাকে। তো

0: বৃষ্টি আরো প্রয়োজন রয়েছে আমাদের, বৃষ্টি না হলে চাষিদের খুব ক্ষতি হয়ে যাবে, আরো বৃষ্টি দরকার। হোক বৃষ্টি, আনন্দ করি আমরা দিদি।
1: বেশ বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ১৯৬৫ সালের গান মুকুল দত্তর কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর।

সেই সময়টায় হেমন্ত মুখোপাধ্যায় একেবারে ওই যে একটা কথা আছে না, গান পাগল মানুষ, সত্যি সত্যি একেবারে গানের জন্য পাগল হয়ে গিয়েছিলেন। যেখানে গান সেই জায়গায় তাকে একেবারে কি যে আকর্ষণ করত, কি যে টান তখন সেই জায়গার প্রতি তার। সেই সময় কোচিং ক্লাসে পড়তে যেতেন হেমন্ত মুখোপাধ্যায় আর তার সঙ্গে বন্ধু পরিমল। তো ওই কোচিং ক্লাসে পড়তে যাওয়ার পথেই পড়ত শচীনদেব বর্মনের বাড়ি। ক্লাস করে ফেরবার পথে শচীনদেব বর্মনের বাড়ির সামনে তারা দাঁড়িয়ে যেতেন আর হেমন্ত মুখোপাধ্যায় বলতেন, পরিমল একটু দাঁড়িয়ে যা না, এখানে দাঁড়ালে শচীনদার গান শোনা যাবে। এইভাবে কতদিন যে শচীনদেব বর্মনের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা শুধু ওই একটুখানি গান শোনার জন্য। আর সেই সময় গানের পাশাপাশি তিনি আরও একটা বিষয়ের মধ্যে একটু একটু করে জুড়ে যাচ্ছিলেন, সেটা হলো সাহিত্যচর্চা। হেমন্ত মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, রমাকৃষ্ণ মৈত্র এবং আরও কয়েকজন ছিলেন, সবাই মিলে একসঙ্গে সাহিত্যচর্চা হতো।

পাড়ায় কাছেই ছিল একটা লাইব্রেরি, সেই লাইব্রেরিতেই তারা বসতেন নিজেদের মধ্যে। হেমন্ত মুখোপাধ্যায়ের মামাতো ভাই দাদা রবিদা, তিনি সাহিত্যের ব্যাপারে খুব উৎসাহী একজন মানুষ ছিলেন, লেখাপড়ায় খুব ভালো, এমএ পাস। এই সাহিত্যের বিষয়ে এই মামাতো দাদা রবিদা তিনি ছিলেন একেবারে সবার মাথার উপরে। হেমন্ত মুখোপাধ্যায় রমাকৃষ্ণ মৈত্র গল্প লিখতেন আর সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখতেন। ওই যে ওরা বসতেন লাইব্রেরি ঘরে, সেখানে পড়া হতো সেই যে যা কিছু লিখেছেন, এবং সেটা নিয়ে আলোচনা হতো, সমালোচনা হতো। এবং স্বাভাবিকভাবেই হেমন্ত মুখোপাধ্যায়ও কিন্তু প্রশংসিত হতেন। কিন্তু এই যে প্রশংসা হচ্ছিল, হয়তোবা তিনি আস্তে আস্তে সাহিত্য জগতের সঙ্গেই সম্পৃক্ত হয়ে যেতেন, কিন্তু তা হলেন না। হলেন না তার পিছনে একটা বড় কারণ, যে সাহিত্য জগৎ থেকে তিনি গানের জগতে চলে এলেন তার একটা বড় কারণ সুভাষ মুখোপাধ্যায়, বন্ধু পরবর্তীকালে কবি সুভাষ মুখোপাধ্যায়।

221-314-221-342-231-3142 অপেক্ষায় আছেন আমাদের বন্ধুরা, সরাসরি তাদের সঙ্গে কথা। নমস্কার সুপ্রভাত। নমস্কার। অনেকের ক্ষেত্রেই হয় এরকম, টেলিফোনে তিনি যুক্ত হয়েছেন কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না যে তিনি সংযুক্ত হয়ে গেছেন, কথা বলতে বা হয়তো শুনতে পাচ্ছেন না। দেখা যাক আর একজন বন্ধু। নমস্কার। কি বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু বলি, যারা ওপাশ থেকে টেলিফোনে আসছেন, কথা বলতে ভালো লাগে, এটা সত্যি কথাই। আপনার জায়গায় আমি থাকলে আমারও ভালো লাগতো, কিন্তু টেলিফোন করে ফেলার আগে আমি কি বলবো একটু সুন্দর করে মনে মনে গুছিয়ে নিই, তারপর আমি টেলিফোনে রিং করি, ডায়াল করি। তাহলে আপনার কথাটা অনেক মানুষ শুনছেন, তো তাদেরও শুনতে কোথাও একটা ভালো লাগবে, কোথাও একটা বিঘ্ন তৈরি করে, ব্যাঘাত তৈরি করে।

0: नमस्कार, सुप्रभात। नमस्कार,
1: हेलो।
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি মানস কুমার সেনগুপ্ত বলছি, দমদম নাগের বাজার থেকে।

বলছিলেন যে আমি ওনার উচ্চারণকে ঈর্ষা করি। ওই যে গানটি বাজছিল যে সাগরের মুখোমুখি দাঁড়িয়েছি আমি যেন কত ঢেউ আরো ঢেউ, আমরা মনে হয় ছবিটা দেখতে পাচ্ছি, মানে ওনার উচ্চারণ এবং অ্যাপ্লিকেশন, যেটা যেটা আমার মনে হয় যে হেমন্তবাবুকে আমরা ঈশ্বরকণ্ঠী বা স্বর্ণকণ্ঠী যে নামেই ভূষিত করি না কেন, উনি যেখানে হাত দিয়েছেন সেটাই শোনা হয়েছে। আজকে বাংলা আধুনিক গান, বাংলা চলচ্চিত্রের গান, হিন্দি চলচ্চিত্রের গান, গীত, গজল, যাই বলুন, আবার সুরকার হিসেবেও তিনি অদ্বিতীয়। আরেকটি কথা, রবীন্দ্রসঙ্গীত বাদ দিয়েও রবীন্দ্র গীতিনাট্যে আমার মনে হয় একমাত্র মায়ার খেলা বাদ দিয়ে প্রায় সবগুলোতেই লিডিং ভয়েস হেমন্ত মুখোপাধ্যায়। এইটা একটা মানে আমি আমি একটু সংযোজন করলাম। আর দুটি অনুষ্ঠান আমার ওনার লাইভ দেখার সৌভাগ্য হয়েছে। আমি নমনম নাগেরবাজার থেকে বলছি, তো আমাদের মতিঝিল কলেজ আছে, এখানে মতিঝিল কলেজের মাঠে উনি 72 সাল, তখন আমার কলেজ জীবন, উনি গান গাইতে এসেছিলেন ভাঙা পা নিয়ে। মানে এতটাই পেশাদারিত্ব ছিল যে উনি সেইভাবে এসে বললেন দর্শকদের দিকে একটু পা তুলে বসতে হবে, উনি বসলেন, গাইলেন এবং আমার অনুরোধে শেষ করলেন। যেহেতু খোলা মঞ্চে ফাংশন, মানে খোলা মাঠে কলেজ সোশ্যাল হচ্ছে, উনি শেষ করলেন দিনের শেষে ভূমির দেশে দিয়ে। আর বঙ্গ সংস্কৃতি উৎসবে ওনার সম্বর্ধনা আমি দেখেছিলাম, সেই সৌভাগ্য আমার হয়েছিল, ওই ময়দানেই হতো তখন, এবং আমার এখনো মনে আছে ওনার প্রথম গান ছিল, যে গানটি এখন প্রায় গাওয়াই হয় না এবং আমরা রেডিওতেও শুনতে পাই না, খুবই কম, মরণেরও মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে, আবার ব্যথার টানে নিকটে ফিরাবে বলে দূরে যাও চলে। হেমন্তবাবু অনেক থেকে দূরে চলে গেছেন, কিন্তু বাঙালির হৃদয়ে চিরকাল থাকবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন সকলে।

এই গানটিতে একটি মজা আছে। 1958 সালের রেকর্ডের গান, দেবাশিস চট্টোপাধ্যায়ের কথা এবং সুর করেছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আমরা একটু সাহিত্য চর্চার কথাই হচ্ছিল, সেই সময় পুরোদমে সাহিত্য চর্চা করছেন এবং সাহিত্যের মাধ্যমে অনেক মানুষের সংস্পর্শে আসছেন, গুণীজনের সংস্পর্শে আসছেন। সুধাংশু সেনগুপ্ত, সন্তোষ ঘোষ, জগৎ দাস, সুধীর রঞ্জন মুখোপাধ্যায়, নারায়ণ বন্দ্যোপাধ্যায়, এদের সংস্পর্শে আসছেন, ঘনিষ্ঠ একটা সংযোগ তৈরি হচ্ছে, সবাইকে নিয়ে বেশ বড় একটা সাহিত্যের দল তৈরি হয়ে গেছে। গল্প লেখার দিকে আরও জোর দিয়েছেন এবং সেই সময় তার কয়েকটা গল্প ছাপাও হলো কিছু কিছু পত্রিকায়। আমরা আজকের এই সময় দাঁড়িয়ে যাদেরকে লিডিং পত্রিকা বা লিডিং সংবাদপত্র বলি, সেসব জায়গাতেও তার লেখা ছাপা হতে লাগলো এবং একটি গল্প সেরকমই একটি পত্রিকায় ছাপা হয়েছিল, তার নাম একটি ঘটনা। এবং বন্ধুবান্ধবদের কাছ থেকে খুব বাহবা পাচ্ছেন, সাহিত্য সভায় যাচ্ছেন, পড়ছেন সেখানে নতুন লেখা গল্প। কিন্তু সুভাষ মুখোপাধ্যায় এতে খুশি হতে পারছেন না, বলছেন সাহিত্য নিয়ে তো খুব মাতামাতি হচ্ছে কিন্তু গান তো ছাড়লে চলবে না, রেডিওতে গান গাওয়া হয়েছে, এবার রেকর্ডের জন্য চেষ্টা করতে হবে। এবারে সুভাষ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে গেলেন এক এক করে সব রেকর্ড কোম্পানিতে, সব রেকর্ড কোম্পানি সেই সময় যারা যারা সেই সময় এক্সিস্ট করতো। খুব সঙ্গত কারণেই আমি সেই সব কোম্পানিগুলোর নাম বলবো না, কিন্তু মজাটা এটাই যে এক এক করে এই চারটে পাঁচটা কোম্পানির দরজায় দরজায় ঘুরছেন সুভাষ মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে, কিন্তু গান হচ্ছে না, কেউ নিচ্ছে না, সবাই ভিড়িয়ে দিচ্ছে, বলছে না রেকর্ড করার উপযোগী কণ্ঠ নয়। তাহলে কিভাবে আমরা পেলাম হেমন্ত মুখোপাধ্যায়কে, শোনাবো সেসব কথা অন্য কোনো দিন। আজ এ পর্যন্তই, অনুষ্ঠানের শেষ গান এবারে আমরা শুনব, এটি গোরা পালের লেখা, সুর করেছেন অমল মুখোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশন। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় দেবার্ঘ সাহা এবং সায়নী মজুমদার।

বৃষ্টিমুখর কলকাতার সকালে সমস্ত বন্ধুকে আরো একবার স্বাগত। গীতাঞ্জলির আজকের আড্ডা কি নিয়ে যারা যারা পোস্টার দেখেছো তারা নিশ্চয়ই জানো, তবে যারা জানো না তাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো। কিন্তু শুধু বর্ষার কথা বললেই তো হবে না, সঙ্গে ফুটবল।

0: বিশ্বকাপও কিন্তু জমজম আছে।
1: মানে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে তো আমরা আছি, তাই না?
0: তার পাশাপাশি কালকে ফ্রান্স জিতে গেছে এবং আমার বিশ্বাস ফ্রান্স ফাইনাল খেলছে। জানি না বন্ধুদের কি মতামত, ফোনে কথা হবে। তবে যে বিষয়ে কথা বলবো তার আগে যিনি এই বিষয়ে আমাদেরকে অনেক কিছু জানাবেন এবং আমাদের আগ্রহ তৈরি করবেন
1: তার পরিচয়টা হ্যাঁ আমরা দেব, কিন্তু কিন্তু কিন্তু তার আগে বলে দিই বন্ধুদেরকে যে আজকে আজকে তোমার সঙ্গে তোমার যুবমানের দুই বন্ধু রয়েছে, রয়েছে সায়নী এবং দেবার্ঘ। এবং আজকে এই তরুণের স্বপ্নে আরও একটি নতুন বিষয় নিয়ে আমরা চলে এসেছি। মানে যারা ভাবছো যে এইচএসের পর কী নিয়ে পড়াশোনা করা যায়, কি করব না করব, একটা ঠিকঠাক দিকে এগোনোর কথা ভাবছো, কিন্তু কিভাবে এগোবে তার জন্য তোমাকে কি কি প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে ঠিকঠাক কোনো গাইডেন্স পাচ্ছ না, সেই জন্যই কিন্তু যুববাণী এই তরুণের স্বপ্ন নিয়ে চলে আসে তোমার কাছে। আর ঠিক সেইভাবেই আজকে আমরা চলে এসেছি, আমি সায়নী এবং সঙ্গে রয়েছে দেবার্ঘ, আমরা কিন্তু চলে এসেছি একটা নতুন বিষয় নিয়ে, তাই না?
0: একদম। আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আমি আমাদের অতিথির পরিচয়টা নিশ্চয়ই করব।
1: একদম।
0: আজকে সঙ্গে পেয়ে গিয়েছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক, সহকারী অধ্যাপক ডক্টর সুপ্রিয় পান মহাশয়কে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আজকের এই যে বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, এটা মানে বলতে কোনো দ্বিধা নেই, সেটা যে কোনো কেউ বিজ্ঞান বিষয়ের হোক বা না হোক, যে কোনো বিষয়েরই হোক না কেন, আজকের আমাদের যে বিষয়ে আলোচনা সেই বিষয় সবার কাছেই অত্যন্ত ইন্টারেস্টিং। স্যার আপনার কি মত এই বিষয়ে?
2: আচ্ছা, প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাকে ইনভাইট করার জন্য। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং, মানে যে টপিকটা চুজ করা হয়েছে।
1: আচ্ছা, আমি একবার বন্ধুদের জন্য বলে দিই যে আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি। যারা এই বিষয়টা অলরেডি যারা পোস্টারে দেখেছো তাদের কিন্তু যা যা প্রশ্ন আছে তোমরা একবার কিন্তু প্রশ্নগুলো আমাদের পোস্টারে কমেন্ট বক্সে এসে জানাতে পারো, এবং তার সঙ্গে সরাসরি আমাদেরকে ফোন করতে পারো আমাদের ফোন লাইনে 0332213142 এই নাম্বারে। আচ্ছা স্যার, আপনার কাছে যাব। আপনি আজকে আমাদের সঙ্গে এসেছেন এই অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি নিয়ে আলোচনা করার জন্য। প্রথমত তো দেবার্ঘ আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং আমরা প্রত্যেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় থেকে এতটা সময় আমাদেরকে দিচ্ছেন। আপনার প্রথমবার এখানে এসে কেমন লাগছে যদি একটু বলেন?
2: আমার তো দারুণ লাগছে, মানে আমি ফার্স্ট টাইম অল ইন্ডিয়া রেডিওতে ঢুকলাম এবং বেশ অ্যাটমসফিয়ারটা অত্যন্ত ভালো এবং বেশ আমার তো খুব থ্রিলিং লাগছে ব্যাপারটা। এবং যে ডিসকাশনসগুলো হবে তাতে আমার মনে হয় আমরা পুরো শোটা এনজয় করব এবং সবাই এনজয় করবে।
0: খুব লাভ হবে, লাভবান হবে প্রত্যেকে। এই বিষয়ে যারা স্বপ্ন দেখছে যে হয়তো এই বিষয় নিয়ে অদূর ভবিষ্যতে পড়াশোনা করবে, হায়ার স্টাডিজে যেতে চায়,
1: আমরা বেশি কথাই যাব না, আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম যে প্রশ্নগুলো আমাদের রয়েছে, যেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোই আমি প্রথম আপনার কাছে করছি। যে এই যে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি, এই যে পুরো একটা শব্দবন্ধনী, এই বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে অ্যাস্ট্রোফিজিক্স কি এবং এটার সঙ্গে যে শব্দবন্ধনী যে কসমোলজি কিভাবে এটা কানেক্ট করছে
0: এবং দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেই বিষয়টাও যদি একটু এমফাসাইজ করেন।
2: একদম একদম। তো প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি সম্পর্কে পরিচিত হতে গেলে আমাদের যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে আমাদের মহাবিশ্ব, ইউনিভার্স। এখন ইউনিভার্সের মধ্যে প্রচুর গ্যালাক্সিস, স্টার্স এবং আমাদের যে সৌরজগৎ, সেখানে একটা প্ল্যানেটারি সিস্টেম, প্রচুর সেলেস্টিয়াল অবজেক্টস কিন্তু আমাদের এখানে আছে। সো অ্যাস্ট্রোফিজিক্স মানে স্টাডি অব দ্য সেলেস্টিয়াল অবজেক্টস, বেসিক্যালি দ্য ফিজিক্স অব দ্য সেলেস্টিয়াল অবজেক্টস। ফর এক্সাম্পল, যদি আমি খুব এলাবোরেটলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট দ্য অরিজিন অফ আ স্টার, একটা স্টারের বাত রহস্যটা কি বা তার ইভলিউশনটা কি, বা কোনো স্টার সারা জীবন ওই রকমভাবে যেটা আমরা দেখছি জ্বলতে থাকবে, নাকি কোনো একটা স্টারের মৃত্যু রহস্য বলে কিছু থাকতে পারে। এই সবগুলো বিষয়ের যে ফিজিক্স নিয়ে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং বা স্টাডি,

0: সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স।
1: আর কসমোলজি?
0: এখন কসমোলজিটা আরও বেশি ইন্টারেস্টিং এই সেন্সে যে কসমোলজিটা হচ্ছে স্টাডি অফ দ্য ইউনিভার্স অ্যাজ এ হোল, তার মানে আমরা আমাদের ইউনিভার্সটাকে স্টাডি করছি, যে ইউনিভার্সের মধ্যে প্রচুর পরিমাণ গ্যালাক্সিস থেকে আরম্ভ করে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সেলেস্টিয়াল অবজেক্টস আছে, সামগ্রিকভাবে তাদের যে পড়াশোনা বা স্টাডি বা ইনভেস্টিগেশন উইথ দ্য ইউজ অফ সেভারাল অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা সেটস, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কসমোলজি। এখন এই কসমোলজি এবং অ্যাস্ট্রোফিজিক্স অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমার এখানে হয়তো পুরোটাই ফিজিক্স লাগছে, তা কিন্তু নয়। এখানে হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথামেটিক্স কিন্তু লাগে।
1: আমি এই প্রশ্নটাতেই আসতাম একটু পরে।
0: তো এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে ইউজুয়ালি জেনারেলি তো অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি ফিজিক্সের ডিপার্টমেন্টটি পড়ানো হয়, কিন্তু ম্যাথামেটিক্সের সাথে যে একটা কানেকশন আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এবং আমাদের অটোমেটিক্যালি আমাদের ডিসকাশনের মধ্যে হয়তো আসবে যে জিওমেট্রি কি করে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির মধ্যে অটোমেটিক্যালি এন্টার করে, এবং সেটা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করা যায়। এবং গ্র্যাভিটি জিনিসটা কি, গ্র্যাভিটির সাথে জিওমেট্রির যে ইন্টারপ্লে, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ভালো করে এক্সপ্লেন করতে পারি এই অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে।
1: আচ্ছা, আমি নিশ্চয়ই বিশদে এই বিষয়ে আলোচনা হবে, আমার নিজেরও প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু মানে শুরুতে আমি যে প্রশ্নটা আপনাকে করব স্যার, সেটা হচ্ছে যে একদম ছোটবেলা থেকে যদি আমি দেখি যে বিজ্ঞান বিষয়ে যাদের একটু ন্যাক রয়েছে বা ভালো অঙ্কটা করতে পারে বা ভূতবিজ্ঞানটা ভালো পারে, মাধ্যমিকে ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট, এরপর সে যদি বা সেই সময় থেকেই সে যদি স্বপ্ন দেখে যে আমি মহাকাশ বিজ্ঞানী হব, থাকতেই পারে না স্বপ্ন, বা আমি এই নিয়ে রিসার্চ করব, বা আমি এই লাইনে যাব এবং এখান থেকে কোনো চাকরিতে কোনো বড় অ্যামাউন্ট বড় স্যালারি অ্যামাউন্টের চাকরিতে যাব, সেক্ষেত্রে তার ভিত্তিপ্রস্তর স্থাপনটা কিভাবে হবে, মানে কিভাবে গ্রাসরুট লেভেল থেকে সে নিজেকে প্রস্তুত করবে?
0: আচ্ছা, এখানে আমি ইনিশিয়ালি যেটা বলবো সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে যদি কেউ সায়েন্স নিয়ে পড়ে, তার পক্ষে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজিতে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি। কেন ইজি? তার কারণটা হচ্ছে যে ডিরেক্টলি ফিজিক্স কেমিস্ট্রি এই সমস্ত সাবজেক্টগুলো সে জানছে, এবং আমাদের এখানে প্রচুর ইউনিভার্সিটিজ এবং রিসার্চ ইনস্টিটিউশনস আছে যেখানে কিন্তু ও যদি বিএসসিটা ফিজিক্স অনার্স নিয়ে করে, তাহলে কিন্তু ফিজিক্স অনার্সের পরে সে ওই সমস্ত ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটিতে এমএসসি ইন অ্যাস্ট্রোফিজিক্স করতে পারে। যেমন আমাদের রাজ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে
1: অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট,
0: এক্স্যাক্টলি, মানে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্স ডিপার্টমেন্ট আমাদের আছে, এবং যেখানে কিন্তু বিএসসি যদি তার ফিজিক্স নিয়ে পড়া থাকে, তাহলে সে একটা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে স্কুল অফ অ্যাস্ট্রোফিজিক্সে কিন্তু মাস্টার ডিগ্রি দুই ইয়ার্সের একটা কোর্স আছে, সেখানে কিন্তু যেতে পারে। এখন ফিজিক্স ছাড়াও অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে কিন্তু যাওয়া সম্ভব।
2: আচ্ছা,
0: কীরকমভাবে? ফর এক্সাম্পল, কোনো একজন স্টুডেন্ট, সে হয়তো ফিজিক্সে বিএসসি না করে সে হয়তো কোনো এক ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে সে হয়তো তার বি বা বিটেক করেছে।
2: আচ্ছা,
0: এখন তার মানে কি এটাই যে সে বি বিটেক করার পরে তার অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি নিয়ে কাজ করার স্বপ্ন থাকবে না? সেটা কিন্তু নয়। হ্যাঁ, কারণ সে যদি বি বিটেক করেও থাকে, তাহলে কিন্তু বি বিটেক করার পরে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে যেতে পারে, যেখানে অনেক রকম টাইপের স্কোপস আছে। ফর এক্সাম্পল, ইন্টিগ্রেটেড পিএইচডি বা পিএইচডি, এইগুলোতে কিন্তু সে জয়েন করতে পারে।
1: আচ্ছা,
0: এবং হ্যাঁ, অবশ্যই তার জন্য তাকে হয়তো একটা পরীক্ষা দিতে হবে বা কোনো একটা ন্যাশনাল লেভেলের অ্যাডমিশন টেস্টে তাকে অ্যাপিয়ার করতে,
1: এন্ট্রান্স গেট যেগুলো যেগুলো হয়।
2: আচ্ছা,
0: একদম।
2: আচ্ছা, আমরা এই বিষয়গুলোতেও আসবো, এক এক করে আসবো, কারণ আমাদের কাছে তো প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাব একটা গানে।
1: নিশ্চয়ই,
2: হ্যাঁ, গান থেকে ফিরে এসে বাকি যা যা রয়েছে আমরা
1: সেটা, কারণ আড্ডার শুরুতে একটা গান নিশ্চয়ই থাকবে, ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো।

0: স্বপ্ন বোনার সময় এখন, মানে এই যে আমরা প্রত্যেকবারই গানটা বাজিয়ে না মানে বলে দিতে চাই যে তোমরা এবার একটু একটু করে স্বপ্নটা বুনতে শুরু করো, কারণ তোমাদের জন্য নিত্য নতুন বিষয় নিয়ে যে যে বিষয়গুলোতে তোমাদের ইন্টারেস্ট বা আজকে এই অনুষ্ঠানটা শোনার পর একটু একটু করে ইন্টারেস্টটা গ্রো করবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাই, যাতে তুমি একটা ঠিকঠাক
1: শেষ
0: বয়স পর্যন্ত কিন্তু আমাদের ওই স্বপ্নটা একটু একটু করে থাকে।
1: আচ্ছা, ফোনে কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, নিশ্চয়ই একটা ফোন কল দেখে নেবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নামটা একটু বলবেন আগে। হ্যালো,
0: উচ্চ
1: মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে স্যার কেউ আইআইটি তে চান্স পায় অনেক সময় বা কেউ এনআইটি গুলোতে যায়, সেক্ষেত্রে আপনি যেমন বললেন যে কেউ যদি বিটেক লাইনে ঢুকে যায় পরবর্তীকালেও এখানে আসতে পারে,
2: একদম।
1: এবারে অ্যাস্ট্রোফিজিক্স এই নামটার সাথে যেমন অঙ্গাঙ্গী ভাবে ফিজিক্স কথাটা জড়িয়ে আছে, যেটা একদম বেসিক কোয়েশ্চেন আমি আগে করছি, সেটা হচ্ছে যে এটা তো একটা তাহলে ফিজিক্সেরই পার্ট। এইবার ম্যাথামেটিক্স এর যে স্টুডেন্ট যারা, সেটা অ্যাপ্লাইড হোক বা পিওর হোক, আমি কোনো ডিভিশনে যাচ্ছি, তারা নিজেদেরকে কোন কোন দিকে ম্যাথামেটিক্স এর কোর্সটা মানে বিএসসি বা এমএসসি করার সময় নিজেদেরকে কোন কোন দিকে তারা শার্প করবে বা কোন কোন পোর্শন গুলো বেশি করে ঘোষণা করবে, যাতে করে ওদের ভবিষ্যতে তাদের রিসার্চ ফিল্ডটা এই দিকে হতে পারে?
2: বেশ, এটা খুব ভালো একটা কোশ্চেন। আমি প্রথমেই যেটা মনে করি সেটা হচ্ছে জিওমেট্রি, যেটা আমরা স্কুল লেভেল থেকেই পড়ে এসেছি
1: এবং সেই জিওমেট্রির ধরনটা পাল্টে পাল্টে যেতে থাকে।
2: হ্যাঁ, আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি যেটা আমরা সবাই জানি সেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। এখন এইখানে ঠিক ইউক্লিডিয়ান জিওমেট্রিটা লাগবে না, মানে আমাদের আরেকটু মডিফাইড ভার্সন অফ দ্য ইউক্লিডিয়ান জিওমেট্রি কিন্তু এবার আস্তে আস্তে লাগবে।
0: আচ্ছা,
2: তার কারণটা হচ্ছে যে যখনই আমরা অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কথা বলছি তখনই কিন্তু অটোমেটিক্যালি গ্র্যাভিটি, মহাকর্ষ যেটা আমরা ছোটবেলা থেকে জানি, সেই গ্র্যাভিটি কিন্তু অটোমেটিক্যালি এন্টার করে যাচ্ছে।
1: বুঝতে পারছি।
2: এখন গ্র্যাভিটি যখনই এন্টার করে যাচ্ছে

0: তখন জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম, এইখানে কনসেপ্টটা কিন্তু আর স্পেসের নয়, এখানে স্পেসের সঙ্গে টাইমের কিন্তু একটা
1: রিলেশন তৈরি হয়ে
0: যাচ্ছে এক্স্যাক্টলি, এবং যেটা আইনস্টাইনের বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি। তো দেখা গেছে মানে এটা বেসিক্যালি ম্যাথামেটিক্যালি এটা প্রমাণ করা গেছে যে জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তার কারণটা হচ্ছে এটাই যে আমাদের ইউনিভার্সের মধ্যে প্রচুর ম্যাসিভ অবজেক্টস আছে, সেই ম্যাসিভ অবজেক্টসগুলো কী করে ওই স্পেস টাইমের যে জিওমেট্রি সেটাকে কিন্তু দুমড়ে মুচড়ে দেয়, মানে কার্ভ করে দেয়। যখনই ওটা কার্ভ জিওমেট্রি হয়ে যাচ্ছে তার মানে বেসিক ব্যাপারটা হচ্ছে আমরা আস্তে আস্তে ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে ডিফার করে যাচ্ছি। ফলে জিওমেট্রিটা আমি অন্তত পার্সোনালি মনে করি যে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির জন্য জিওমেট্রি বোঝাটা খুব দরকার, এবং এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড বিষয় নয়। কারণ অনেকেই হয়তো মনে করতে পারে যে এটা আস্তে আস্তে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে যখন ডিফার করে যাচ্ছি সেই জিওমেট্রি কতটা কমপ্লিকেটেড হবে, কিন্তু যদি কেউ স্টেপ বাই স্টেপ জিওমেট্রির জিনিসগুলো বুঝতে শুরু করে তাহলে কিন্তু তার পক্ষে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি এটা কিন্তু বোঝা অনেক বেশি ইজি হবে।
1: আচ্ছা,
0: এবং ন্যাচারালি জিওমেট্রি বুঝতে শুরু করার সাথে সাথে সে ফিজিক্সের ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আরম্ভ করে আরও যে সমস্ত টপিকসগুলো আছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেগুলো যদি সে পড়ে তাহলে তার জন্য অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না যদি সে ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকেও হয়।
1: এবং এই যে আপনি ইলেকট্রোম্যাগনেটিজমের কথা বললেন বা তার আগের যে কথাগুলো বললেন সেইগুলো তো কিছু কিছু আমি যতটা জানি সেটা তোগুলো তো ধরুন আপনার অ্যাপ্লাইডের বিভিন্ন পোর্শন বিভিন্ন সেমিস্টারে থাকে বর্তমান সিলেবাস অনুযায়ী। এবারে একটি ছেলে পিওর ম্যাথামেটিক্সের একদম র ম্যাথামেটিক্স পড়েছে, সে টপোলজি নিয়ে তার কাজ, এই যে জায়গায় অ্যালজেব্রা টপোলজি যেখানে সে ঘুরে বেড়াচ্ছে, এবার তার ক্ষেত্রে তো ডিনামিক্সের পোর্শনটা নেই, তাহলে কি তাকে আলাদা করে সেই বিষয়ে জোর দিতে হবে? এই সময়টা আমি কেন বলছি তার কারণ একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারে সময়টা বড় কম এবং এত প্রেসার।
0: ঠিক, এটা
1: সে কি করবে?
0: একদম, এটা খুব ভালো কোশ্চেন। ইনফ্যাক্ট আমি যখন ক্লাসে পড়াই আমি ছাত্রদেরকে কিন্তু ঠিক এরকম কথাই বলি যে ক্লাসিক্যাল মেকানিক্সটা শেখা খুব একটা ডিফিকাল্ট হবে না, বরং আমি তাদেরকে বলি যে অ্যালজেব্রা অ্যানালিসিস, টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস এই সমস্ত জায়গাগুলোতে তারা যেন বেশি জোর দেয়। কেন জোর দেয়? তার কারণটা হচ্ছে যে ইউনিভার্সটা বুঝতে গেলে আলটিমেটলি কিন্তু আমার সেই টপোলজিক্যাল স্পেসের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে তাহলে কিন্তু ইউনিভার্সটা বোঝাটা খুব ইজি হয়। ফলে আমি পার্সোনালি মনে করি যেটা আমাদের সকল পিওর ম্যাথামেটিক্সের যে বক্তব্য নিয়ে আমরা ডিসকাস করছি, পিওর ম্যাথামেটিক্সের কোনো স্টুডেন্ট যদি ইউনিভার্সের দিকে আসে তাহলে তার ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স বোঝাটা কিন্তু অনেক বেশি ইজি হবে, কারণ তার কাছে টপোলজি, ফাংশনাল অ্যানালিসিস এই সমস্ত টুলসগুলো অলরেডি প্রেজেন্ট,
1: মানে সমস্ত অস্ত্র তার কাছে রয়েছে, তাকে শুধু যুদ্ধটা করা।
0: ফলে সে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা কোর্স করে নেবে বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি একটা কোর্স করে নেবে, সুতরাং সেটা তো খুব একটা ডিফিকাল্ট কিছু বিষয়ই নয়।
1: আচ্ছা,
0: কারণ জাস্ট কয়েক মাস পড়লেই সে ক্লাসিক্যাল মেকানিক্স সম্পর্কে তার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, আর এই সমস্ত জিনিসপত্রগুলো বুঝতে মানে ভালো করে বুঝতে চাইলে ওই টুলসগুলো যখন কারো কাছে থাকবে আমার মনে হয় সে অনেক বেশি বেটার করতে পারবে। ইনফ্যাক্ট বিদেশে আমি যতটুকু জানি, আমি অনেকের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে তাদেরকে সেহেতু ফিজিক্সে বা কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্সে সেহেতু পিএইচডি করতে যাচ্ছে, তাকে একটা এক দু বছরের একটা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্স করানো হয় যাতে করে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে খুব ভালোভাবে কাজ করতে পারে। এখন ডিফারেনশিয়াল জিওমেট্রি ভালো করে বুঝতে গেলে অটোমেটিক্যালি আমার টপোলজি সম্পর্কে ভালো আইডিয়া আমার দরকার,
1: টপোলজি, ম্যানিফোল্ড সবকিছু সম্পর্কে তার একটা ধারণা দরকার।
0: একদম, ফলে এখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই, মানে আমাকে অ্যাস্ট্রোফিজিক্স করতে গেলে আমাকে শুরুটাই ফিজিক্স দিয়ে করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়, আমি ম্যাথামেটিক্স দিয়েও স্টার্ট করতে পারি, আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ড দিয়েও স্টার্ট করতে পারি। ইনফ্যাক্ট আমি একটা গল্প বলবো এই কনটেক্সটে।
1: নিশ্চয়ই,
0: এডওয়ার্ড উইটেন বিখ্যাত থিওরিটিক্যাল ফিজিসিস্ট,
2: আচ্ছা,
0: উনি প্রথম জীবনে উনি যে ডিগ্রিটা নিয়েছিলেন সেটা হচ্ছে ব্যাচেলর ইন আর্টস ইন হিস্ট্রি।
1: সত্যি?
0: হ্যাঁ, এবং হিস্ট্রিতে উনি ব্যাচেলার্স ডিগ্রি নেওয়ার পরে উনি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন, ইকোনমিক্স নিয়ে উনি পড়াশোনা করছিলেন, এবং ওয়ান সেমিস্টার পড়ার পরে উনি ইকোনমিক্স ছেড়ে দিয়ে উনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে জয়েন করলেন।

0: তারপরে সেখান থেকে উনি ফিজিক্সে থিওরিটিক্যাল ফিজিক্সে উনি কাজ করলেন।
1: এটা অ্যাডাপ্ট করলেন কি করে পুরো ব্যাপারটা?
0: এখন ঘটনা হচ্ছে কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে সেটা পসিবল, ফলে বাউন্ডারি ব্যাপারটা কিন্তু এখানে নেই। মানে আমার মানে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি মানেই যে সে ফিজিক্স নিয়ে পড়ে তাকে করতে হবে সেটা কিন্তু নয়। সে ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে, ইনফ্যাক্ট কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমার অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে আমি কেরিয়ার গড়তে চাই, তাহলে তাকে কিছু বেসিক জিনিসপত্রগুলো পড়ে নিতে হবে। তাহলেই হবে।
2: আচ্ছা,
1: আপনার এই কথাটা শুনে আমার এক স্যারের কথা মনে হলো। উনি আমাকে এক কথা বলেছিলেন যে এই যে সাবজেক্টের ভেদভাব আমরা করি, যে আমার স্ট্রিম এটা তোমার স্ট্রিম ওটা, সাবজেক্ট ইজ লাইক আ ক্লাউড। মেঘের যেমন কোনো সীমানা থাকে না, মেঘের যেমন কোনো আলাদা করে কোনো ব্যারিয়ার্স থাকে না, ঠিক তেমনই এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে ট্রানজিশনটাও কোনো বড় কথা নয়। ইটস অল অ্যাবাউট ইন্টারেস্ট। তোমার যদি ঠিকঠাক ইন্টারেস্ট থাকে তাহলে তুমি সব জায়গাতে এবং শেখার ইচ্ছা, সদিচ্ছাটা বড় কথা।
2: আচ্ছা, এই যে ছাত্রছাত্রীরা ধরুন যারা 11-12 দিচ্ছে, তাদের এই ক্ষেত্রে তাদের কত পার্সেন্ট নাম্বার লাগছে যারা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে ভাবছে?
0: ইউজুয়ালি তো আমাদের এখানে যখন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে সে পড়ার কথা ভাবে, তাকে মোটামুটি ভাবে বিএসসি ইন ফিজিক্স অর
2: ইঞ্জিনিয়ারিং, মানে আগে গ্রাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং করে তারপর তাকে অ্যাস্ট্রোফিজিক্সে যেতে হয়। এক্স্যাক্টলি,
0: ফলে বিএসসি ইন ফিজিক্স আজকালকার দিনে বোধহয় 60% বা তার নিচে হলেও সে যদি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পেয়ে যায় তাহলে
2: মানে এইচএস এর পর, মানে এইচএস এর নাম্বারটা কি খুব একটা মানে সেখানে ফ্যাক্টর?
1: হ্যাঁ, সায়েন্সটা তো লাগবে,
2: সায়েন্স লাগছে, কিন্তু নাম্বারটা
1: আমি প্রসঙ্গে আরেকটা এডেড কোয়েশ্চেন আপনাকে করছি। আমি শুনেছিলাম যে আইজারের যারা পড়তে চায় তাদের ক্ষেত্রে অনেক বেশি মানে সিলেবাসটা গ্র্যাপ করতে সুবিধা হয়, তার কারণ ওদের টিচিং মেথডটা অন্যরকম। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন, মানে
0: টিচিং মেথড সম্পর্কে আমি
1: মানে সিলেবাস এর প্রসিডিউরটা অন্যরকম শুনেছি। মানে
0: আইজারে তো অ্যাকচুয়ালি একটা বিএসএমএস ডুয়াল ডিগ্রি আছে, ফলে ওদের ওখানে ইনিশিয়ালি যখন কেউ ভর্তি হয় তখন বেশ কয়েকটা সেমিস্টার জুড়ে ওদেরকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি সবই পড়ানো হয়। এখন তারপরে কিন্তু স্পেশালাইজেশনের ব্যাপারটা কিন্তু আসে, সে কোন ফিল্ডে যেতে চাই।
2: আচ্ছা,
0: ফলে মেথড ডিফার করছে সেটা মানে এটা হতে পারে যে দা স্ট্রাকচার অফ দা সিলেবাস সেটা একটু ডিফার করে আর কি।
2: মানে এটা খুব একটা মানে যে গ্র্যাব করতে পারবে তার পক্ষে খুবই সহজ, এবং আমাদের এরকম মানে কোনো একটা সাবজেক্টের প্রতি যদি আমার ন্যাক থাকে, আমার যদি ভালো লাগা থাকে, তাহলে তো সেই সাবজেক্টটা আমার পক্ষে খুব একটা কঠিন হওয়ার কথা নয়। একদমই
0: একদমই তাই। আমি এটাই পার্সোনালি মনে করি যে বাউন্ডারি জিনিসটা আমার মনে হয় আমি পার্সোনালি খুব একটা বিশ্বাস করি না বাউন্ডারি। কারণ আমি যখন আমি ছাত্র ছিলাম তখন আমার মনে হয়েছিল যে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি করতে গেলে হয়তো ফিজিক্স নিয়েই পড়াশোনা করতে হবে। কিন্তু আমি নিজে ম্যাথামেটিক্স নিয়ে পড়েছি এবং বর্তমানে আমি কসমোলজি নিয়ে কাজ করি, ফলে আমার মনে হয়েছে যে এখানে বাউন্ডারির কোনো ব্যাপার নেই। এবং যদি কেউ মনে করে যে আমি অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কাজ করতে চাই তাহলে তার কাজ করার যথেষ্ট স্কোপ আছে।
2: সেটা কি কোনো মানে বয়স সীমার মধ্যে থাকছে?
0: না না না, সেরকম এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যাপার নেই। হয়তো দু একটা ইনস্টিটিউটসে হয়তো মেবি পিএইচডি সময় জয়েন করা হয়তো, কিন্তু ইন জেনারেল সেরকম কিছু নেই আর কি। ইন্টারেস্টটা হচ্ছে সবথেকে বড় কথা।
1: আপনি একটু আগে মানে আমাদের আড্ডা শুরুতেই আপনি বলেছেন যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ আছে মাস্টার ডিগ্রি থেকে, কেউ যদি এই বিষয়ে স্পেশালাইজেশন করতে চায়। আমার প্রশ্ন হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে রাজ্যের বাইরে কোথাও চেষ্টা করব, রাজ্যের বাইরে কি কোথাও এই বিষয়ে পড়ার সুযোগ রয়েছে?
0: হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের প্রচুর রাজ্যের বাইরে প্রচুর ইনস্টিটিউশনস আছে। ফর এক্সাম্পল, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, আইউকা যেটাকে বলা হয়, বা রমন রিসার্চ ইনস্টিটিউট, বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স আইএসসি ব্যাঙ্গালোর, ফলে প্রচুর ইনস্টিটিউটস আছে যেখানে ইন্টিগ্রেটেড পিএইচডি অর পিএইচডি লেভেলে কিন্তু তারা যেতে পারে। এবং তার জন্য কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই আছে, তাকে হয়তো যেটা আমি বললাম যে আইদার বিএসসি থাকতে হবে ফিজিক্সে বা ফিজিক্স প্লাস ম্যাথামেটিক্স, ডিফারেন্ট ইনস্টিটিউশনে ডিফারেন্ট ডিফারেন্ট রুলস, বা একটা ইঞ্জিনিয়ারিং একটা ডিগ্রি লাগবে, তারপরে তার ন্যাশনাল লেভেলের কোনো একটা টেস্ট, সেখান থেকে সে অটোমেটিক্যালি জয়েন করতে পারে।
1: আর এখন পিএইচডিতে জয়েন করার ক্ষেত্রে তো নেটটা ম্যান্ডেটরি।
0: এখন পিএইচডিতে জয়েন করার জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেটটা বিভিন্ন ইনস্টিটিউটসে ম্যান্ডেটরি করেছে, বা কিছু কিছু ইনস্টিটিউটসে কিন্তু নেট ছাড়াও সে যদি তার অ্যাডমিশন টেস্ট এবং ইন্টারভিউ,
1: আচ্ছা,
0: এই দুটো যদি সে পাস করতে পারে তাহলে সে কিন্তু,
1: যেগুলো ইউনিভার্সিটি নিজে থেকে কন্ডাক্ট করে
0: কিছু ইনস্টিটিউটস, হ্যাঁ একদম, কিছু ইনস্টিটিউটস কিন্তু কন্ডাক্ট করে নিজে থেকে।
2: আচ্ছা, মানে একটু আগে আপনি যে

0: বিষিকা পরীক্ষার কথাটা বলছিলেন, এটাই হচ্ছে মানে একমাত্র সেটাই।
1: হ্যাঁ, মানে আমার কাছে যদি কোনো ফেলোশিপ থাকে ফ্রম নেট তাহলে তো খুব ভালো, আমি সেখানকার কোনো একটা ইন্টারভিউ হয়তো অ্যাপিয়ার করলাম, বা আমার কাছে কোনো ফেলোশিপ নেই, আমার একটা ফেলোশিপ দরকার, তখন আমি সেই ইনস্টিটিউটের একটা পরীক্ষা এবং ইন্টারভিউ, সেখানে আমি যদি পাস করতে পারি, আমার কাছে একটা ফেলোশিপ আসবে, তখন আমি ইন্টিগ্রেটেড পিএইচডি বা পিএইচডি এই সমস্ত কোর্সগুলো করতে পারি।
0: আচ্ছা, এই যে ধরুন একটা পুরো সময়টা কেউ বিএসসির পর বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পরে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, সেক্ষেত্রে তাদের কোর্স ডিউরেশন কী হতে পারে, বা কেউ যদি পিএইচডি করে তাহলে তার কত বছর বা কত মাস সময় লাগছে এই পুরো কোর্সটা কমপ্লিট,
2: মানে কোনো ধরাবাঁধা সময়ের পরিমাপ আছে এটাই প্রশ্ন আর কি?
1: আচ্ছা, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে তার প্রোগ্রেসের উপর, যে পাঁচ বছরেও তার হয়তো পিএইচডি শেষ হলো না কিন্তু তার প্রোগ্রেস যথেষ্ট ভালো, ফলে তাকে এক বছর এক্সটেন্ড করা হলো। সো জেনারেলি একটা পাঁচ বছরের রুল আছে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে কেস টু কেস কিন্তু ভ্যারি করতে পারে।
0: আচ্ছা, আর এটার যে আপনার যে একটা ফি স্ট্রাকচার, তো সেই ক্ষেত্রে কি ফি স্ট্রাকচার থাকতে পারে? ধরুন যাদের, যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তারা কিভাবে এই বিষয়টা নিয়ে এগোতে পারে,
2: এবং সেই ক্ষেত্রে কি স্কলারশিপের কোনো ব্যবস্থা রয়েছে? এটা একটা বড় প্রশ্ন, কারণ প্রত্যেকটা স্টুডেন্টের এই একটা থাকে।
1: একদমই তাই, ইন্টিগ্রেটেড পিএইচডি তে কিন্তু ফেলোশিপ তারা পাই, তারা ওই পাঁচ বছর ডিউরেশনে তারা একটা ফেলোশিপ পাবে, এবং যদি কেউ পিএইচডি করে তার তো ফেলোশিপ থাকছেই, এবং সেটা যথেষ্ট বড় অ্যামাউন্টের একটা ফেলোশিপ।
2: আচ্ছা,
1: এছাড়াও তারা ডিফারেন্ট ন্যাশনাল লেভেলের যদি কোনো এক্সামিনেশন ক্র্যাক করতে পারে তাহলে কিন্তু তারা ফেলোশিপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। ফলে আমার যতটুকু মনে হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি নিয়ে কাজ করার জন্য যদি প্রকৃতপক্ষে কারো ইন্টারেস্ট থাকে তাহলে ফেলোশিপটা খুব একটা ম্যাটার করে না। অ্যান্ড আর একটা ছিল, সেটা হচ্ছে যে কোর্স ডিউরেশন নিয়ে তো আমরা ডিসকাস করলাম, ফি স্ট্রাকচার কিন্তু খুব একটা বেশি নয়, কারণ আমি যতটুকু জানি সেখানে কিন্তু ফি স্ট্রাকচার খুবই নমিনাল একটা ফিস, এবং সেটা খুব একটা অসুবিধা হবে না যেহেতু তাদের কাছে একটা ফেলোশিপ স্ট্রাকচার অলরেডি আছে।
0: এটা যেহেতু আপনারা ধরুন সরকারি জায়গায় যারা পড়াশোনা করছে তাদের তো সেটা, আমি
2: যাদের ক্ষেত্রে ধরুন স্যার স্কলারশিপের সুযোগ পায়নি, যারা স্কলারশিপ পায়নি সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফি স্ট্রাকচারের ব্যাপারটা, মানে তাদেরকে কতটা কি ধরে এগোতে হবে?
1: আমি যতটুকু জানি যতগুলো ইনস্টিটিউটস এগুলো অফার করা হয় ইন্ডিয়াতে, সেটা ইউনিভার্সিটি হোক বা ইনস্টিটিউট হোক, সেখানে কিন্তু ফি স্ট্রাকচার খুবই নমিনাল।
2: আচ্ছা,
1: ফলে এটা কখনোই বাধা হয়ে দাঁড়াবে না পড়ার জন্য অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির জন্য।
0: কিন্তু ধরুন যারা ধরুন প্রাইভেটে পড়ছে, তখন সেক্ষেত্রে ফি স্ট্রাকচারটা আপনার সেটা একটু বেড়ে যাচ্ছে?
1: প্রাইভেট ইউনিভার্সিটি আমার খুব একটা আইডিয়া নেই যে কোথায় অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি অফার করা হয়। তো যে সমস্ত আমাদের ওয়েল নন ইনস্টিটিউটস এবং ইউনিভার্সিটিগুলো আছে সেইখানে পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা না।
2: তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই স্বপ্নটা যদি তোমরা দেখো যে মহাকাশ নিয়েই বাকি জীবনটা কাটাবে গবেষণার মাধ্যমে, বা একটা সেই জায়গাতে নিজেকে প্রতিষ্ঠা করবে, তাহলে কিন্তু ইচ্ছাটাই বড় কথা, এবং ইচ্ছের পাশাপাশি চর্চাটা বড় কথা, স্যার ঠিক যেমনটা বললেন। এবং সময় আবারও একটা গানের, আমরা শুনবো আর একটা গান, ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

0: ম্যাজিকটা শুরু হোক, মানে এই
1: আর জীবনে ম্যাজিকটা খুব দরকার,
0: পড়াশোনার ম্যাজিকটা ভীষণ দরকার।
1: এই ম্যাজিকটা যে কি করতে পারে জীবনে সেটা অনেকেই প্রমাণ করেছেন এবং স্যারের কথায় আমরা আরো ভালোভাবে বুঝতে পারছি। ফিরে এলাম গানের পর, তরুণের স্বপ্নের আজকের আড্ডায় তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে সায়নী। এবং আমাদেরকে আজকে যিনি সময় দিয়েছেন আমরা স্যারকে পেয়ে গেছি, স্যার ডক্টর সুপ্রিয় পান, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গণিত বিভাগ। স্যার, আমি একটা কোয়েশ্চেনে আমি জাস্ট গানটা শুনতে শুনতেই ভাবছিলাম যে এই বিষয়টা যখনই উত্থাপন হয় তখনই সবার মাথায় একটা স্বপ্ন কাজ করে, একটা প্রতিষ্ঠানের ছবি ভাসে, দ্যাট ইজ নাসা অর ইসরো, আমি যদি ভারতবর্ষের কথা ভাবি সেক্ষেত্রে। কী কোনো সুযোগ হতে পারে স্যার? অনেকেরই ইচ্ছা থাকে, অনেকের স্বপ্ন থাকে আমি ওখানেই কাজ করব, ওখানে জয়েন করব।
2: আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে যেটা ফান্ডামেন্টাল জায়গা সেটা হচ্ছে আমাদেরকে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে একটা এক্সপার্টাইজ কিন্তু বাড়াতে হবে। ইসরোর ক্ষেত্রে যেটা হয়, এখানে কিন্তু ওরা ডিরেক্ট রিক্রুট করে।
0: আচ্ছা,
2: হ্যাঁ, মানে আমার কাছে যদি একটা ডিগ্রি থাকে, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকে, তাহলে কিন্তু ওরা ডিরেক্ট কিন্তু রিক্রুট করে। এবং অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি, আমার স্পেস সায়েন্স রিলেটেড বিষয়ে যদি আমার আইডিয়া ভালো থাকে তাহলে কিন্তু আমি ওখানে কাজ করতে পারি। নাসার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সিমিলার, কারণ নাসার ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি বা অ্যাস্ট্রোফিজিক্স বা কসমোলজি, এদের দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি কেউ এগিয়ে যায় তাহলে কিন্তু ওই সমস্ত জায়গাতে ডিরেক্ট কাজ করার কিন্তু সুযোগ থাকবে। এবং সেক্ষেত্রে অবভিয়াসলি মানে ব্যাপারটা খুব একটা ইজি নয়, কারণ আমাকে সেখানে ওদের পরীক্ষাতে পাশ করতে হবে
1: নিশ্চয়ই।
2: হ্যাঁ, কিন্তু যদি আমার ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমি ওই সমস্ত জায়গাতে কিন্তু জয়েন করতে পারি। এবং তার এন্ট্রি পয়েন্টটা হচ্ছে যে আমার স্পেস সায়েন্স সম্পর্কে আমার একটা বিপুল ভালোবাসা, এটাই একমাত্র আমাকে ওই সমস্ত জায়গায়
1: ধারণাটা ক্লিয়ার রাখা খুব জরুরি, নচেৎ এগোনো খুব চাপ।
2: একদমই তাই।
0: আচ্ছা, এরপর স্যার আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আইনস্টাইন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, এই যে একটা বিষয় রয়েছে, এই বিষয়টা ঠিক কি?
2: মানে এটা নিয়ে বলতে গেলে প্রচুর সময় লাগবে, আমি খুব সংক্ষেপে বলবো।
1: আসলে এই বিষয়টা নিয়ে অনেকের তো অনেক ইন্টারেস্ট থাকে এবং এই স্পেসিফিক কিছু টার্মিনোলজি নিয়ে আমাদের অনেক কি বলবো স্বচ্ছ ধারণা নেই, সেটাই আর কি জানতে চাই।
2: একদমই তাই। তো ঘটনা হচ্ছে, মানে এটা খুব হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। সো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে এটাই যে আইনস্টাইন বিশ্বাস করতেন আমাদের ইউনিভার্সটা হচ্ছে স্ট্যাটিক, উনি বিশ্বাস করতেন এটা। তো এখন উনি 1915 সালে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পাবলিশ করার পরে যখন উনি কসমোলজি নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করলেন, তখন উনি দেখলেন যে যেহেতু ওনার বিশ্বাসটা ছিল ইউনিভার্স স্ট্যাটিক, কিন্তু ওনার যে ফিল্ড ইকুয়েশন সেগুলো আসছে সেগুলো ডায়নামিক্যাল ইভলিউশন দিচ্ছে, তখন উনি কসমোলজি

0: কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, একটা পজিটিভ কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, সেটাকে উনি ওনার ফিল্ড ইকুয়েশনসে অ্যাড করেছিলেন। তো ন্যাচারালি ওটা অ্যাড করার পরে উনি কসমোলজিক্যাল স্টাডিজগুলো পাবলিশ করেন। সো ওটাই ছিল ইন্ট্রোডাকশন অফ আইনস্টাইনস কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যেহেতু তার বিশ্বাসটা ছিল স্ট্যাটিক ইউনিভার্স এবং কসমোলজিক্যাল কনস্ট্যান্ট নিয়ে। মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে কাইন্ড অফ মানে একটা কী বলবো, মানে এটাকে ম্যাথামেটিক্যালি যেটা বলা যায় সেটা হচ্ছে গ্র্যাভিটি তো অ্যাট্রাকটিভ, তার মানে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে এটা রিপালসিভ টাইপের নিচে, যাতে করে ব্যাপারটা ব্যালেন্স করে দেওয়া যায়।
1: বুঝতে পেরেছি।
0: তো পরবর্তীকালে 1928-29 এরকম একটা সময়ে এডুইন হাবল প্রমাণ করলেন যে ইউনিভার্স স্ট্যাটিক নয়।
1: মানে যার নামে হাবল টেলিস্কোপ?
0: ইয়েস।
1: আচ্ছা,
0: সেই এডুইন হাবল উনি প্রমাণ করলেন যে ইউনিভার্স স্ট্যাটিক নয়, বরং ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে।
2: আচ্ছা,
0: যখন এক্সপ্যান্ড করছে এরকম একটা প্রমাণ আমাদের কাছে এলো, তখন কসমোলজিক্যাল কনস্ট্যান্টটাকে রিমুভ করে দেওয়া হলো। এটা অদ্ভুত ব্যাপার, যেটা হয়তো মেবি আমাদের ডিসকাশনে আসতে পারে, যে কসমোলজিক্যাল কনস্ট্যান্টকে এক্সক্লুড করে দেওয়া হলো আফটার দ্য ডিসকভারি অফ দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স, সেটা 1998 সালের এক্সপেরিমেন্টসের পরে ওটাকে আবার নিয়ে আসা,
1: ফিরিয়ে আনা হলো,
0: ফিরিয়ে আনা হলো। তার কিন্তু একটা মারাত্মক ইমপ্লিকেশন আছে, কেন ওটাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, তার সাথে ডার্ক এনার্জি একটা সম্পর্ক আছে, যেটা হয়তো মেবি পরে আমরা ডিসকাস করতে পারি। সো এটাই হচ্ছে আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট।
1: আচ্ছা, এই যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে, তাহলে এটা যে মুহূর্তে, মানে এর সঙ্গে তো একটা অ্যাক্সিলারেশনও রয়েছে।
0: ইনিশিয়ালি যখন এডুইন হাবল প্রমাণ করেছিলেন যে ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, তখন ব্যাপারটা ছিল এরকম, আমি যদি খুব সিম্পলভাবে বোঝাই, যে আমাদের কাছে একটা বেলুন আছে, আমি বেলুনের ওপরে কিছু পেন দিয়ে কিছু ডট আমি তৈরি করলাম।
1: আচ্ছা,
0: এইবার আমি বেলুনটাকে বাতাস দিয়ে আস্তে আস্তে আমি বেলুনের মধ্যে বাতাস ঢোকাচ্ছি। সো অটোমেটিক্যালি যদি আমি দেখব ডটগুলো আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সরে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স, যদি আমি উচ্চ মাধ্যমিকের ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করি। 1998 সালে দুটো ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস তারা ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলেন যে ইউনিভার্স তো এক্সপ্যান্ড করছে বটেই, কিন্তু সেই এক্সপানশনটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্সেলারেটিং ওয়েতে সে এক্সপানশনটা করছে, এবং এটাকেই আমরা ডিসকভারি অফ দ্য অ্যাক্সেলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স বলি। সেটা 1998 সালে দুটো ডিফারেন্ট এবং ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস কিন্তু এটাকে প্রমাণ করেছিলেন। সো এটাই হচ্ছে অ্যাক্সেলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স। এই অ্যাক্সেলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্সের সাথেই কিন্তু কসমোলজিক্যাল কনস্ট্যান্টের একটা মারাত্মক সম্পর্ক আছে।
2: বেশ, আপাতত আমাদের ফোন লাইনে রয়েছে বন্ধু, আমরা শুনে নেব বন্ধু কি বলছে।
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: সবাই ভালো আছে?
1: হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কোনো কারণে।
2: ঠিক আছে, আমাদের তো কমেন্ট বক্স খোলাই রয়েছে, আশা করছি বন্ধুর যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো বন্ধু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আপাতত আমরা বরঞ্চ আমাদের পরের প্রশ্নের দিকে যাই।
1: হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছিলাম, আপনি একটু আগেই বললেন যে ডার্ক এনার্জির ব্যাপারটা, আপনি স্যার ডার্ক এনার্জিটা যদি একটু সহজ করে বোঝান। মানে
0: আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে 1998 যে স্টোরিটাকে দিয়ে আমরা আগের ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে যে ইউনিভার্সটা যে অ্যাক্সেলারেট করছে, এটা প্রথম 1998 সালে রিপোর্ট করা হয়।
1: আচ্ছা,
0: এখন এই রিপোর্টের পরে, মানে এখন আমি বা একটা ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল গ্রুপস ক্লেম করছেন যে ইউনিভার্সটা অ্যাক্সেলারেট করছে, সেটাকে তো ইনিশিয়ালি এন্টায়ার সায়েন্টিফিক কমিউনিটি বিশ্বাস নাও করতে পারেন। ফলে এটাকে 1998 পরে এটা ম্যাসিভলি ইনভেস্টিগেটেড হতে থাকে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস ইউজিং ডিফারেন্ট অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা, এবং তারপরে ইনভেস্টিগেট করতে গিয়ে দেখা যায় যে সমস্ত অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা কিন্তু ওটাই ইন্ডিকেট করছে যে ইউনিভার্সটা কিন্তু অ্যাক্সেলারেট করছে। এবং এই রেজাল্টের জন্য 2011 সালে নোবেল প্রাইজ দেওয়া হয় তিনজন ফিজিসিস্টকে, অ্যাডাম রিজ, সাউল পারলমুটার অ্যান্ড ব্রায়ান স্মিথ।
1: আচ্ছা,
0: এরা 2011 সালে নোবেল প্রাইজ পান ফর দ্য ডিসকভারি অফ দ্য অ্যাক্সেলারেটিং এক্সপানশন অফ দ্য ইউনিভার্স।
2: আচ্ছা,
0: এখন কোশ্চেন হচ্ছে যে

0: ইউনিভার্সটা যে অ্যাক্সেলারেট করছে, তাহলে ড্রাইভিং মেকানিজমটা কি, কে ইউনিভার্সটাকে অ্যাক্সেলারেট করাচ্ছে? এখন আমরা যদি ধরে নিই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটাকে আমরা বলি জেনারেল থিওরি রিলেটিভিটি, সেটা যদি কারেক্ট, তাহলে মানে এখানে বেশ কিছু অঙ্ক আছে, আমরা সেই অত অঙ্ক তো ডিসকাস করতে পারবো না, কিন্তু আমরা খুব সিম্পল ওয়েতে বলছি যে ফাইনালি আমরা আইনস্টাইনের গ্র্যাভিটেশনাল থিওরি, তার সাথে জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম, এদেরকে কম্বাইন করার পরে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে বেসিক্যালি কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন ছাত্ররা নিশ্চয়ই জানে।
1: হ্যাঁ,
0: এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনসের মধ্যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তার লেফট হ্যান্ড সাইডে একটা ডি টু এক্স ডি টি টু এরকম টাইপের একটা টার্ম থাকে। এখন ডি টু এক্স ডি টি টু মানে আমার অ্যাক্সেলারেশন সম্পর্কে একটা ব্যাপার। রাইট হ্যান্ড সাইডে থাকে ইউনিভার্সের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টস আছে তাদের এনার্জি ডেন্সিটি প্রেশার, এদের একটা কম্বিনেশন। এখন অ্যাক্সেলারেটিং এক্সপানশন মানে এটা দেখা গেছে যে যদি সত্যি সত্যি আমার ইউনিভার্সটা অ্যাক্সেলারেট করে, তাহলে আমাদের ইউনিভার্সের মধ্যে কিছু হাইপোথেটিক্যাল ফ্লুইড থাকবে, যে হাইপোথেটিক্যাল ফ্লুইডের প্রেশারটা হচ্ছে নেগেটিভ।
1: আচ্ছা,
0: এটা হচ্ছে একটা অ্যাসপেক্ট। তার মানে যদি আমাদের অ্যাক্সেলারেটিং এক্সপানশন আমরা ডিসক্রাইব করতে চাই, এটার মানে হচ্ছে যে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিটা যদি কারেক্ট আমরা ধরে নিই, তাহলে আমাদের ইউনিভার্সের মধ্যে একটা হাইপোথেটিক্যাল ফ্লুইড হ্যাভিং নেগেটিভ প্রেশার, সেটার কিন্তু প্রেজেন্স থাকতে হবে। সেই হাইপোথেটিক্যাল ফ্লুইড উইথ নেগেটিভ প্রেশার, এইটাকে আমরা কিন্তু বলি ডার্ক এনার্জি। তার মানে এটার জন্য আমাদের ইউনিভার্সটা কিন্তু অ্যাক্সেলারেটেড হচ্ছে। এটা কিন্তু একটা অ্যাসপেক্ট। সেকেন্ডলি, যদি আমরা ধরে নিই যে আইনস্টাইনের গ্র্যাভিটেশনাল থিওরিটা কমপ্লিটলি কারেক্ট নয়, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা গ্র্যাভিটেশনাল থিওরিটাকে মডিফাই করতে পারি। কেন কেন এরকম টাইপের একটা মোটিভেশন এলো, তার কারণটা হচ্ছে যে একটা কম্পোনেন্ট তার প্রেশার নেগেটিভ, এটা খুব স্ট্রেঞ্জ একটা ব্যাপার, এটা প্রেশার নেগেটিভ এরকম টাইপের কম্পোনেন্ট কী হতে পারে,
1: স্বাভাবিক।
0: ফলে অল্টারনেটিভলি সায়েন্টিস্টরা যেটা ভাবলেন সেটা হচ্ছে যে আমরা ওই প্রেশার ফেশারকে নিয়ে আমরা ওটা ডিল করব না, ওটা নর্মালি আমরা ধরি, কিন্তু আমরা বরং গ্র্যাভিটিটাকে মডিফাই করি, ওই মডিফাইড ভার্সন অফ দ্য গ্র্যাভিটি থেকে কিছু এক্সট্রা জিওমেট্রিক্যাল টার্ম, আবার কিন্তু সেই জিওমেট্রিক্যাল টার্মের কথাটা কিন্তু আসছে, সেই জিওমেট্রিক্যাল টার্মস যদি আমাদের কাছে আসে, যেই জিওমেট্রিক্যাল টার্মসের জন্য আমাদের ওই এফেক্টিভ কাইন্ড অফ প্রেশার যেটা নেগেটিভ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখানে নেগেটিভ প্রেশার নিচ্ছি না, আমরা কিছু জিওমেট্রিক্যাল টার্মস নিচ্ছি, যেই জিওমেট্রিক্যাল টার্মসের জন্য কিন্তু আমরা ওই এফেক্টিভ নেগেটিভ প্রেশার টাইপ অফ একটা জিনিস পাচ্ছি, সেটার জন্য কিন্তু ইউনিভার্স অ্যাক্সেলারেট করছে। সো কালেকটিভলি এই রকম টাইপের হাইপোথেটিক্যাল ফ্লুইডস যাদের জন্য ইউনিভার্স অ্যাক্সেলারেট করছে, সেটা মডিফাইড গ্র্যাভিটি থেকেও হতে পারে বা সেটা আইনস্টাইনের গ্র্যাভিটির মধ্যেও হতে পারে, সেগুলো মেইনলি আমরা ডার্ক এনার্জি বলে আমরা ওদেরকে নাম দিয়ে থাকি। সো ডার্ক এনার্জি হচ্ছে অনলি সোর্স ফর হুইচ দ্য ইউনিভার্স ইজ কারেন্টলি অ্যাক্সেলারেটিং।
1: বুঝতে পারলাম। এর সঙ্গে আরেকটা প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই চলে আসে, এবং যেটা নিয়ে অনেকের, মানে অনেকের কেন, প্রত্যেকের একটা ইন্টারেস্ট রয়েছে, ব্ল্যাক হোল। এখন বিরাট মাস এবং বিরাট যার মানে ম্যাগনেটিজম বিভৎস, এই বিষয়টা যদি একটু সহজ করে আমাদের বন্ধুদেরকে বলেন।
0: সেটা হচ্ছে, আমরা একদম প্রথমের দিকেই যখন ডিসকাস করছিলাম অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে, তখন আমরা বলেছিলাম যে একটা স্টার, তার বার্থ, ইভলিউশন, বা এই প্রসঙ্গে আমরা বলছিলাম যে একটা স্টারের মৃত্যু হতে পারে কিনা। তো কোশ্চেন হচ্ছে যে একটা স্টারের মৃত্যু হতে পারে। এখন একটা স্টারের মৃত্যুর পরে স্টার, আই মিন, মানে কী হতে পারে, সেটা ডিপেন্ড করছে একটা স্টার কতটা ম্যাসিভ। তো এই প্রসঙ্গে এর মধ্যে প্রচুর অঙ্ক আছে, এবং তার সঙ্গে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের বিখ্যাত ইন্ডিয়ান ফিজিসিস্ট চন্দ্রশেখর, চন্দ্রশেখর লিমিট বলে একটা জিনিস আছে। তো ব্ল্যাক হোল হচ্ছে একটা ডেড স্টার, মানে একটা স্টার মারা গেছে, এবং একটা স্টার মারা যাওয়ার পর কিন্তু সে ডিফারেন্ট ফেজে ল্যান্ড করতে পারে, সেটা নিউট্রন স্টার হতে পারে, হোয়াইট ডোয়ার্ফ হতে পারে, বা ব্ল্যাক হোল হতে পারে। তো ব্ল্যাক হোল এমন একটা স্টার যেটা মানে প্রচণ্ড ম্যাসিভ একটা ডেড স্টার, যার গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেশি,

0: যে ও লাইটও এসকেপ করতে পারে না,
1: বুঝতে পারছি,
0: মানে একটা অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট উইচ ইজ এ ডেড স্টার এবং যার গ্র্যাভিটেশনাল পুল ম্যাসিভ, এবং এইরকম টাইপের

0: ব্ল্যাক হোলের সাথেই কিন্তু গ্র্যাভিটেশনাল ওয়েভসের একটা কানেকশান আছে। দুটো ব্ল্যাক হোল যখন মার্চ করে যায় তখন একটা রিপল স্পেস টাইমে আসছে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ওয়েভস। তো যদি কোনো ছাত্র ব্ল্যাক হোলস নিয়ে তার যদি কোনো ইন্টারেস্ট থাকে তার কিন্তু প্রচুর স্কোপস আছে, সে কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু জয়েন করতে পারে।
1: এই যে আমি আপনাকে একটু একটু থামাচ্ছি এখানে, আপনি জাস্ট এক্ষুনি বললেন যে দুটো ব্ল্যাক হোল যখন মার্চ করছে তার মানে তো একটা বিরাট এনার্জি তৈরি হচ্ছে সেখানে।
0: একদমই তাই।
1: এটা তাহলে মানে পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে থাকছে কিভাবে? মানে এটা তো একটা মানে বিরাট ব্যাপার, দুটো ব্ল্যাক হোল মার্চ করছে যেখানে, এটা কি হবে তখন?
0: তার কারণটা হচ্ছে যে যখনই এটা, অ্যাকচুয়ালি আইনস্টাইন অনেকদিন আগেই বলে গেছিলেন যে গ্র্যাভিটেশনাল ওয়েভসের কথাটা উনি বলেই গেছিলেন, যখন মার্চ করছে তার হিউজ এনার্জি তৈরি হচ্ছে, সো একটা রিপলস ওখানে তৈরি হচ্ছে যেটা স্পেস টাইম ফেব্রিকের মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? সো গ্র্যাভিটেশনাল ওয়েভস কিন্তু ওখান থেকে তৈরি হচ্ছে, হিউজ এনার্জি। সো এই মানে এটা কিন্তু অলরেডি ডিটেক্টেড,
1: এবং তার আশেপাশে থাকা সেলেস্টিয়াল অবজেক্টসগুলোর উপর তার একটা এফেক্ট হচ্ছে,
0: এফেক্ট তো পড়বেই।
1: এবং সেটা কীরকম, এবং তার কাছাকাছি যেমন আমাদের যে আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ে, সেখান থেকে সম্ভাব্য কত দূরে থাকতে পারে? মানে আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি জিজ্ঞাসা করছি।
0: অলরেডি মানে ডিফারেন্ট গ্যালাক্সির মানে এটা এটা মোটামুটিভাবে মানে অলরেডি ডিফারেন্ট ইনভেস্টিগেশনে দেখা গেছে যে অলমোস্ট প্রত্যেকটা গ্যালাক্সির সেন্টারে কিন্তু একটা করে ব্ল্যাক হোল থাকে।
1: আচ্ছা,
0: তো এখন ঘটনা হচ্ছে যে তার এফেক্টস তো অবশ্যই থাকবে, ইনফ্যাক্ট এটা নিয়েই তো এখন ইনভেস্টিগেশন চলছে। মানে ব্ল্যাক হোল যেটা নিয়ে আমরা আমরা আমরা সাধারণভাবে ব্ল্যাক হোল বলতে আমরা ডেড স্টার বুঝছি, এখন এর মধ্যে প্রচুর অঙ্ক আছে। ইনফ্যাক্ট ব্ল্যাক হোল একটা ম্যাসিভ অবজেক্ট, তাহলে আমরা যখন একদম প্রথমের দিকে যেটা ডিসক্রাইব করছিলাম, ইনফ্যাক্ট এই প্রসঙ্গে একটা গল্প বলা যেতে পারে যে আমরা স্পেস টাইম নিয়ে যখন বলছিলাম যে কার্ভড করে দিচ্ছে, সেটাকে একটা খুব সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যেতে পারে। কীরকম, যে আমরা যদি কোনো একটা মশারি নিই, ফ্ল্যাট মশারি,
1: আচ্ছা,
0: তার ওপরে যদি আমরা সে ফর এক্সাম্পল মোবাইল, আমরা একটা মোবাইল যদি সেখানে ড্রপ করি তাহলে দেখা
1: যাচ্ছে
0: এক্স্যাক্টলি তাহলে মাঝখানে পোর্শনটা কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এবার যত আমি ওয়ান বাই ওয়ান ডিফারেন্ট ম্যাসিভ অবজেক্ট যদি আমি ওখানে প্লেস করি, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আস্তে কিন্তু একটা বেশ কার্ভ জিওমেট্রি তৈরি হচ্ছে ওখানে
1: একেবারে।
0: সো ব্ল্যাক হোল একটা ম্যাসিভ অবজেক্ট, তাহলে ব্ল্যাক হোল যদি একটা ম্যাসিভ অবজেক্ট হয়, সেটা স্পেস টাইমের কোনো একটা পার্টিকুলার জায়গাতে আছে, তাহলে তার চারপাশের স্পেস টাইমটা তো কার্ভ হয়ে যাবে। তাহলে এখন ব্ল্যাক হোল যেটা অ্যাস্ট্রোফিজিক্যাল অবজেক্ট, এর সাথে কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে জিওমেট্রি অফ দ্য স্পেস টাইম অ্যারাউন্ড দ্য ব্ল্যাক হোল সেটা কীরকম টাইপের হচ্ছে। তার মানে এখানেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ অঙ্ক কিন্তু ঢুকে যাচ্ছে, এবং যেটা স্টার্ট করছে কিন্তু জিওমেট্রি থেকে।
2: কিন্তু আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা এই মুহূর্তে মানে ঘটেছে, সেটা হচ্ছে যে এই ফুটবল ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
1: ও আসলে এই বিষয়টা নিয়ে আমি এতটা ইন্টারেস্ট হয়ে গেছি,
2: আমার মাথায় আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার একটু ফুটবলে ফিরে আসি আমরা,
1: ফুটবলে তো ফিরে আসতেই হবে,
2: কারণ আমাদের যুববাণীর বন্ধু সৌরিক রয়েছে ফুটবলের আজকের সমস্ত আপডেট নিয়ে।
3: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
4: গ্রুপ পর্বে সেই অবিশ্বাস্য অঘটন, রাউন্ড অফ 32 এর বুক কাঁপানো টাইব্রেকার আর রাউন্ড অফ 16 এর প্রতিটা মিনিটে নারকীয় ড্রামা, সব মিলিয়ে এই বিশ্বকাপ ইতিমধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোমাঞ্চকর উপাখ্যান হয়ে উঠেছে। কিন্তু পেছনের সব হিসাব নিকাশ এখন অতীত, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ এর মঞ্চ এখন আরো সংকুচিত, আরো নির্মম, ভুল করার কোনো সুযোগ নেই। এক মুহূর্তের ভুল মানেই চার বছরের স্বপ্নভঙ্গ, আর নিখুঁত 90 মিনিট মানেই সেমিফাইনালের টিকিট। রেফারির বাঁশি অলরেডি বেজে গেছে, লেডিজ এন্ড জেন্টলম্যান, দ্য গ্রেট কোয়ার্টার ফাইনাল অফিসিয়ালি বিগিনস। আর আজ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে রয়েছি আমি সৌরিক। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, আই সি আগেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ভারতীয় সময় আজ ঠিক রাত 1:30 ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি, বস্টন স্টেডিয়ামের গ্যালারিকে উত্তাল করে দিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স। এবারের কোয়ার্টার ফাইনালের ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল গত বিশ্বকাপের দুই চেনা রাইভালস ফ্রান্স এবং মরক্কো। 2022 সেমিফাইনালের ক্ষত সারিয়ে তোলা লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মরক্কোর অ্যাটলাস লায়ন্স, অন্যদিকে ফ্রান্সের লক্ষ্য ছিল টানা তৃতীয়বারের

0: মতো বিশ্বমঞ্চে শেষ চারে পা রাখা। তবে রেফারির বাঁশি বাজানোর পর থেকে মাঠের গল্পটা লিখল কেবল একটাই দল, লে ব্লুজ। মরক্কোকে 2-0 গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করলো দিদিয়ের দেশমের শিষ্যরা। মাঠে এক্স্যাক্টলি কি ঘটলো? ম্যাচের শুরু থেকেই বলের পজিশন নিজেদের পায়ে রেখেছিল ফ্রান্স। প্রায় 58% বল পজিশন রেখে ফ্রান্স মিডফিল্ড মরক্কোর ডিফেন্সকে প্রতিনিয়ত পরীক্ষার মুখে ফেলে। এমবাপে, দেমবেলে, ওলিসে ট্রায়াঙ্গুলার অ্যাটাক শুরু থেকেই ব্যাকফুটে রেখে দেয় মরক্কোকে। ম্যাচের 27 মিনিটে মরক্কো ডি বক্সের ভেতরে ফাউল হলে পেনাল্টি সিদ্ধান্ত হয়। স্পট থেকে কিক নিতে আসে ফ্রান্সের ক্যাপ্টেন কিলিয়ান এমবাপে, কিন্তু অবিশ্বাস্য, গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে এমবাপে পেনাল্টি শটটা মিস করে। ফার্স্ট হাফে মরক্কো নিজেদের ডিফেন্স সামলাতেই সময় নিয়ে নেয় অনেকটা, আর 0-0 সমতায় শেষ হয় ফার্স্ট হাফ। সেকেন্ড হাফে মরক্কো কিছুটা খোলস ছেড়ে বেরোলেও ফ্রান্স তাদের এক ফোঁটা সুযোগ দেয়নি। সম্পূর্ণ ম্যাচ জুড়ে ফ্রান্সের অ্যাটাকের ডমিনেন্স ছিল স্পষ্ট। অবশেষে ম্যাচের 60 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডেডলক ভেঙে ফার্স্ট হাফে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করল কিলিয়ান এমবাপে নিজেই। ডিবক্সের ভেতরে ফ্রি কিকে ডিফেন্ডারকে পরাস্ত করে ডান পায়ের জোরালো শটে বল নেটে জড়ালো এমবাপে। এই গোলের ধাক্কা মরক্কো কাটিয়ে ওঠার আগেই মাত্র 6 মিনিট পর আবার ফ্রান্সের গোল। এবার এমবাপের চমৎকার অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বল পায় উসমান দেমবেলে, নিখুঁত ফিনিশিংয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করে সে, এবং 2-0 এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের শেষ 15 মিনিটে মরক্কো আপ্রাণ চেষ্টা করছিল। 84 মিনিটে আশরাফ হাকিমের একটা ক্রস থেকে নিলেল আইনাওয়ের দারুণ হেডার সাইড নেটে লাগলে মরক্কোর শেষ আশাটুকু শেষ হয়ে যায়। পুরো ম্যাচে ফ্রান্স যেখানে গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল সেখানে মরক্কোকে দেখেই একেবারে ডাল আর এক্সস্টেড লাগছিল। জানি না কেন হঠাৎ করে শেষ মুহূর্তে মনে হচ্ছিল যে তারা নিশ্চিত তারা হেরে যাবে, এবং সেই নিয়তির হাত থেকে কেউ তাদের উদ্ধার করতে পারবে না, এবং হলো তাই। 95 মিনিটে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মরক্কো রূপকথার সমাপ্তি ঘটিয়ে সেমিফাইনালে পা রাখল দিদিয়ের দেশমের আনপ্রেডিক্টেবল ফ্রান্স। এখনো 3টে ম্যাচ বাকি, এবার দেখার পালা কে মরক্কোর মতো মাঠ ছাড়ে আর কে ফ্রান্সের মতো জায়গা করে নেয় সেমিফাইনালে। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে, আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: এলাম গানের পর অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু স্যারকে আমার ছাড়তে আজকে একদম ইচ্ছা করছে না।
3: খবরটাকে গান বলে দেবে
2: তবুও, এটা তো ফুটবলের গান, আমি জানি এটা মাথার মধ্যে ফুটবলের গানই ঘুরে বেড়াচ্ছে, তার কারণ যখন অ্যাস্ট্রোফিজিক্সের মতো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে তখন আর কি বলবো বলো। তো যাই হোক, এই মুহূর্তে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজে আজকের পোস্টারের কমেন্ট সেকশনে প্রত্যুষ পাহাড়ি আমাদের বন্ধু, উনি প্রশ্ন করেছেন যে 4 বছর কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং যদি করা যায়, তারপর যদি কারোর ইন্টারেস্ট গ্রো করে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এগোনোর, সেক্ষেত্রে হোয়াট শুড বি দ্য রোড ম্যাপ, কী করা উচিত, স্যার কি বলবেন?
4: অবশ্যই, মানে 4 বছর কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক করার পরে সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে যেতেই পারে। ইনফ্যাক্ট আমি তো বলবো যে মানে সে অনেক বেশি প্রিভিলেজড, তার কারণ হচ্ছে যে কম্পিউটার সায়েন্স আই মিন অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে প্রচুর পরিমাণ ডেটা নিয়ে ইনভেস্টিগেট করতে হয়। সুতরাং কারো যদি কম্পিউটার সায়েন্সে সে অলরেডি একটা কোর্স করা থাকে এবং তার সঙ্গে যদি সে অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজি সম্পর্কে বেশ কিছু পড়াশোনা করে নেয়
2: ডেটা অ্যানালিসিস,
4: তাহলে তো সে বিশাল বড় ডেটা অ্যানালিস্ট হতে পারে।
3: বেশ,
2: মানে ভবিষ্যতে যেই এই লাইনে যেতে চাক না কেন, ইন্টারেস্টটা যদি ঠিকঠাক থাকে এবং ঠিকঠাক নলেজ যদি সে গেইন করতে পারে, কোনো অসুবিধা হবে না,
4: কোনো অসুবিধাই নেই। ইনফ্যাক্ট আমরা একদম প্রথমের দিকে ডিসকাস করেছিলাম যে কারো যদি বিটেক ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং হয়, সেটা মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, বা ইঞ্জিনিয়ারিং ফিজিক্স হতে পারে, সে জাস্ট সিম্পলি জয়েন করতে পারে অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজিতে, কোনো অসুবিধা নেই।
3: ভবিষ্যতে যে সকল ছাত্রছাত্রীরা এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছে, আপনি তাদের জন্য আগাম বার্তা কী দেবেন?
2: এবং আপনার সঙ্গে এটাও বলবো, যেহেতু সময় একদম শেষের পথে, অল ইন অল আজকে কেমন লাগলো পুরোটা মিলিয়ে?
4: বেশ, আমি প্রথম কোশ্চেনটা অ্যাটাক করি,

0: সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কী করে এগোবে। তো আমি বলবো যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছে তাদের জন্য ব্যাপারটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি, জাস্ট তারা ভালো করে অঙ্ক এবং ফিজিক্সটা শিখতে থাকুক
1: একদম,
0: এবং পরে আস্তে আস্তে যে কোনো একটা ব্রাঞ্চ নিয়ে সে যদি এগিয়ে যায়, অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজিতে ল্যান্ড করাটা তার পক্ষে খুব একটা ডিফিকাল্ট বিষয় হবেই না।
2: আচ্ছা,
0: প্রিরিকুইজিটস হচ্ছে অঙ্ক এবং ফিজিক্স, এই দুটো ভালো করে পড়তে হবে। আমি তো পার্সোনালি বলবো যে অঙ্কটা খুব ভালো করে জানতে হবে যাতে করে তার ফিজিক্সে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি
2: কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি,
0: একদমই তাই।
1: এবং আপনার কাছে জানতে চাইবো যে আপনার আজকে এখানে এসে কেমন?
0: আমার তো খুবই ভালো লেগেছে,
1: অনুষ্ঠানটা মিলিয়ে
0: যথেষ্ট ভালো লেগেছে, এবং তোমরা দুজন যেভাবে অর্গানাইজ করছো আমি তো মানে অনেকটাই মানে দেখে খুব ভালো লাগলো, এবং সময়টা আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে গেল।
2: এটা আমি সব সময় বলছি, মানে এইটা এমন একটা টপিক, এটা নিয়ে একদিন এক ঘন্টা এনাফ নয়, এটা নিয়ে অনেক ঘন্টার পর ঘন্টা কথা বলা
0: যায়। একদমই তাই, মানে এটা নিয়ে ডিসকাস করতে গেলে বেশ বড় সময় নিয়ে বসে থাকতে হবে এবং বেশ
1: চা কফি নিয়ে বসবো এবং এই বিষয়টা নিয়ে আরো অনেক আলোচনা করব। তবে আপাতত আজকের মতো আমরা টাটা
2: টাটা, খুব ভালো থেকো সবাই, ফুটবলে মেতে থেকো আর স্বপ্নটা দেখো যাতে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো এবং নাসাতে যেতে পারো, ইসরোতে যেতে পারো, কিংবা রিসার্চ করতে পারো যদি এই বিষয়ে ভালো মানে ভালোবাসা থাকে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো এটুকুই, টাটা।

0: এতক্ষণ শুনছিলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনের পর আবারও আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠানে।
1: www.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এখন শুনবেন

এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী রূপা ভট্টাচার্য, প্রথম গানের রচয়িতা সলিল চৌধুরী।

রাগ প্রধান গান শুনলেন রূপা ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী আশিস কুমার গিরি।

0: শুনছেন আকাশবাণী গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: লোকগীতি শুনলেন আশিস কুমার গিরির কণ্ঠে আকাশবাণী কলকাতা। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদনে দুপুর দুটোয় প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক, দুই পুলিশ জেলা সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার তিন তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। বিজেপির একাধিক বিধায়ক অবশ্য বৈঠকের আমন্ত্রণ পেয়েছে বলে খবর। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে জানা গেছে। এর আগে তিনি মৃত নাবালিকা এবং গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী সূর্যপুরে দ্রুত একটি পুলিশ আউটপোস্ট তৈরির নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হল ৩৫। ধৃতদের আজ বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে। রাজ্য সরকার আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে তাদের মাসিক বেতন ৫,০০০ টাকা করে বৃদ্ধি করা হবে বলে নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সকাল ৬:৩০ পর্যন্ত আলিপুরে প্রায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া ও দীঘা হয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে গতরাত থেকে প্রবল বর্ষণে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে। তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক এবং জেলায় পটল, ঝিঙে সহ গ্রীষ্মকালীন সবজি উৎপাদনও এর ফলে ভালো হবে বলে কৃষকদের আশা। অন্যদিকে বাঁকুড়া জেলায় আজ ভোর থেকে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। পূর্ব বর্ধমান জেলাতেও আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। একটানা বৃষ্টিতে ব্যাহত জনজীবন।

0: নামে বৃষ্টি হাসি ফুটিয়েছে কৃষকদের মুখে। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরে ড্যামের জলে ডুবে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবি সোরেন নামে ওই ব্যক্তি গতকাল বিকেলে রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলসের ড্যামে স্নান করতে নেমে তলিয়ে যান। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। এদিকে এখনও খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া 15 জন মৎস্যজীবীর খোঁজ মেলেনি ট্রলারটিরও, কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে রানীতলা থানা এলাকার নজিরচক থেকে গতকাল 12 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত দুসপ্তাহে এই নিয়ে 25 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হল। জলপাইগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের নয়নজোত চা বাগান এলাকায় গতরাতে বন দপ্তরের পাতা খাঁচায় একটি পূর্ণবয়স্ক লেপার ধরা পড়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে ওই চা বাগান এবং সংলগ্ন এলাকায় লেপারটির আনাগোনায় আতঙ্ক বাড়ছিল। লেপারটি খাঁচা বন্ধ হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসিন্দারা। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আগামী 24 ঘণ্টার পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায়। সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে। ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং কোচবিহার ও হাওড়া হুগলি পূর্ব বর্ধমান জেলায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে। এছাড়াও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা। অন্য জমির দুনো ফসল

0: অনুজমের দুনফসল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, এই সময়টা তো একেবারেই আমন ধান চাষ করার সময় এবং মাঠে মাঠে চাষি ভাইরা কোমর বেঁধে লেগেও পড়েছেন। আজকে আমরা কথা বলবো আমন ধানের চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ সরকার। ডক্টর সরকার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। আর যে বন্ধুরা আমাদের আজকে ফোন করবেন তাদের জন্য ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই, 03322131342। এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। এখন সরাসরি আমরা চলে যাই আজকের বিষয়ে। ডক্টর সরকার, যেরকম বলছিলাম যে এই জুলাই মাসের প্রায় দ্বিতীয় সপ্তাহে আমরা রয়েছি এবং মাঝামাঝি সময়ে অবধি আমন ধানের চাষটা বোধহয় শুরু করা যায়। তো যদিও আমন ধানের মরশুম হয়তো একটু আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনো কি বীজতলায় বীজ ফেলার সময় আছে?
1: দেখুন, আমন ধানের বীজ ফেলা মূলত আমরা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করি, কিন্তু যারা বৃষ্টির কারণে, বৃষ্টি কম হওয়ার জন্য ফেলতে পারেননি, তারা কিন্তু এখন আগামী 10 থেকে 15 দিন বীজ ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই তাতে। কারণ আমরা আগস্টের 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমরা রোয়া করার সময় ধার্য করে আর কি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বীজ, যে বীজ সংশ্লিষ্ট বীজ নিয়ে, সেই বীজ অবশ্যই বাছাই করে নেবেন এবং অবশ্যই বীজ শোধন করে নেবেন। বাছাইয়ের ক্ষেত্রে আমরা বলি, যারা একটু ভালো কৃষক তাদেরকে আমরা বলি, যদি একটু লবণ জলে বীজটাকে বাছাই করতে পারেন, সেক্ষেত্রে আমরা বলি 10 লিটার জলে 1650

0: গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত করে সেখানে যদি আমরা বীজটা ডুবিয়ে বাছাই করি তাহলে চিটা বীজগুলো ভেসে উঠবে, ভালো বীজগুলো তলায় পড়ে থাকবে। সেই বীজগুলো তুলে নিয়ে আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। পরিষ্কার জলে যদি ধুয়ে না নিই তাহলে কিন্তু জার্মিনেশনটা আপনার কমে যাবে। এভাবে বীজটা আপনি বাছাই করুন। বাছাই করার পরে বা আগেও আপনি শোধন করতে পারেন। শোধন করার ক্ষেত্রে আমরা বলি যে 1.5 লিটার জলে 1.5 গ্রাম মিথক্সিথাইল মার্কোক্লোরাইড অথবা 2 গ্রাম কার্বেন্ডাজিম অথবা 5 গ্রাম ট্রাইকোনামাইড ভিডি দিয়ে সেখানে 1 কেজি বাছাই বীজ 8 থেকে 10 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখুন। তাহলে বীজটা অন্তত শোধন হয়ে যাবে ভালো করে। এক্ষেত্রে বাছাই শোধন করার পরে অবশ্যই কিন্তু আপনি বীজতলাতে বীজ ফেলবেন আপনারা।
1: বেশ, এই যে বন্ধুরা একটু পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আর একবার বলি, আজকে আমরা আলোচনা করছি আমন ধানের চাষ, এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে একেবারে লাইভ ফোন ইনে রয়েছেন হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর বিশ্বজিৎ সরকার। তাহলে এখনও সময় রয়েছে, তাই তো? তাহলে এবার ভালো চারা তৈরির জন্য বীজতলায় কি কোনো সার দেওয়ার প্রয়োজন আছে?
0: বীজতলায় অবশ্যই সার দেওয়ার দরকার আছে ভালো চারা তৈরি করার ক্ষেত্রে। তার আগে আমরা বলি যে বীজতলাটা অবশ্যই ঠিকঠাক মতো আপনারা তৈরি করুন। আমরা বলি যে প্রতি বিঘা 33 শতকে যদি বিঘা হয়, প্রতি বিঘা মূল জমির জন্য অন্তত 10 ভাগের 1 ভাগ বীজতলা তৈরি করা দরকার, অন্তত 2 কাঠা বীজতলা তৈরি করা দরকার। সেক্ষেত্রে বীজতলা দৈর্ঘ্য আপনি যতটা খুশি করুন, কিন্তু চড়াটা কখনই 3 থেকে 3.5 ফুটের বেশি করবেন না। মাঝখানে আপনি 1 ফুটের মতো ফাঁক রাখুন, সেখান থেকে জলের ইরিগেশন এবং ড্রেনেজ সিস্টেম হবে, সেখান থেকে মাটি তুলে বীজতলায় দিন। তারপর আপনি অঙ্কুরিত বীজ অথবা না অঙ্কুরিত বীজও ফেলতে পারেন। যেহেতু এবার আমন সিজন, অঙ্কুরিত বীজ ফেলে আপনার ভালো হবে, না ফেললেও কোনো অসুবিধা নেই, কাদানো বীজতলা আপনি বীজ ফেলতে পারবেন। এক্ষেত্রে বীজতলায় সারটা দরকার ভালো চারা তৈরির জন্য। আমরা বলি যে যদি জৈব সার পর্যাপ্ত পরিমাণে দিতে পারেন তাহলে কোনো রাসায়নিক সার না দিলেও হবে, কিন্তু জৈব সার এখন তো কম হয়ে গেছে, অনেকে দিতে পারেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাসায়নিক সার দিন। এক্ষেত্রে কাঠা প্রতি 700 থেকে 750 গ্রাম আপনি ইউরিয়া দিন, 2 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিন এবং 500 থেকে 550 মতো পটাশ দিন। এটা যদি ভেজানো বীজতলার ক্ষেত্রে হয় পুরোটাই একবারে দিয়ে দিন। আর যদি শুকনো বীজতলাতে আপনি বীজ ফেলেন তাহলে চারা তোলার 7 দিন আগে নাইট্রোজেন ঘটিত সারটা দিন, বাকি ফসফেট পটাশটা পুরো কিন্তু মূল জমিতে একবারেই দিয়ে দিন।
1: বেশ বেশ, তাহলে রোয়া করার জন্য চারার বয়স কতটা হওয়া দরকার?
0: এবার এখন যে আমরা হাইলিং ভ্যারাইটিগুলো উচ্চ ফলনশীল জাতগুলো আমরা ব্যবহার করি এটা কিন্তু মোটামুটি ডিউরেশনটা ফিক্সড থাকে। সেক্ষেত্রে আমরা বলি যে যত মাসের ধান তত সপ্তাহের চারাটা যদি রোয়া করা যায় তাহলে পারফেক্ট হয়। সেক্ষেত্রে চারার পাতা যখন 4 থেকে 5টা হবে তখন আপনি সেখানে রোয়া করে দিন, এটাই নিয়ম আর কি। সেক্ষেত্রে স্বল্প দৈর্ঘ্যের যে ধানগুলো মোটামুটি 3 সপ্তাহ পর, মাঝারি দৈর্ঘ্যে 4 সপ্তাহ পর এবং একটু বেশি দিনের ধান যেগুলো 4-5 সপ্তাহের মধ্যে মোটামুটি রোয়া করা যায়।
1: বন্ধুরা যারা ফোন করতে চাইবেন তারা আমাদের ফোন করতে পারেন 03322131342 এই নম্বরে ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন জানাতে পারেন ডক্টর বিশ্বজিৎ সরকারের কাছে। আচ্ছা ডক্টর সরকার, তাহলে ধান চাষে অনুখাদ্য, এই অনুখাদ্যের গুরুত্বটা কতটা সেটা যদি একটু বলেন চাষি ভাইদের জন্য।
0: এবার ধান চাষের ক্ষেত্রে আমরা তো অবশ্যই সার প্রয়োগ করতে বলি, সেক্ষেত্রে আমরা বলি যে মূল সার যেগুলো আছে সেগুলো আমরা বলি যে 60-30-30, মানে 60 কেজি নাইট্রোজেন, 30 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ প্রতি হেক্টরে আমরা দিই। সেক্ষেত্রে বিভিন্ন সারের সোর্স আছে, ইউরিয়া ফসফেট পটাশ DAP 10-26 এগুলো ব্যবহার করতে পারি। এগুলো ছাড়াও যে আজকাল অনুখাদ্যের খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধানের ক্ষেত্রে জিঙ্ক বা দস্তার খুব দরকার। এটা যদি না হয়, পর্যাপ্ত পরিমাণে না পায় সেক্ষেত্রে ধানের একটা খয়রা রোগ হয়। সেক্ষেত্রে আমরা বলি মূল জমিতে যখন সারটা প্রয়োগ করা হবে তার সাথে সাথে জিঙ্ক সালফেট হেপটাহাইড্রেট পাওয়া যায় সেটা 3-3.5 কেজি বিঘা প্রতি প্রয়োগ করুন, তাহলে কিন্তু দস্তার অভাবটা আপনার পূরণ হয়ে যাবে। যদি তখন প্রয়োগ করতে না পারেন পরবর্তীকালে আপনি চিলেটেড জিঙ্ক বা জিঙ্ক এডিটে প্রতি লিটার জলে 1 গ্রাম করে দিয়ে গাছের পাতাতে স্প্রে করুন, তাহলেও কিন্তু অনেকটা অভাব পূরণ হয়ে যাবে জিঙ্কের। বিশেষ করে
2: কি করতে হবে?

0: পরিষ্কার করে বলুন।
1: আপনার
0: আমি
1: আওয়াজটা ঠিক আসছে না, একটু পরিষ্কার করে বলুন।
2: যদি চালা ফেলে দিতে তখন আমাকে কি করতে হবে?
0: আচ্ছা শুনুন, উত্তরটা
1: আপনি মূল জমির কথা বলছেন তো? মূল জমির ক্ষেত্রে আমরা বলেছি যে যে চারাটা যখন 4 সপ্তাহ হবে বা 4টা 5টা পাতা হবে, তখন আপনি মূল জমিতে সেটা রোয়া করবেন। রোয়া করার আগে যে নির্ধারিত রাসায়নিক সার আছে সেই রাসায়নিক সারগুলো দেবেন, তার সাথে সাথে যে আমি বললাম অনুখাদ্য, যেটা বললাম অনুখাদ্য বিশেষ করে জিঙ্ক, তার অভাব পূরণ করার জন্য জিঙ্ক সালফেট আপনি বিঘাপ্রতি 3 থেকে 3.5 কেজি দিন। যে রাসায়নিক সারটা প্রয়োগ করবেন সেটা মূল সার হিসেবে যে নাইট্রোজেন ঘটিত সারটা তার 1/4 আপনি দেবেন 15 থেকে 20 দিন পরে রোয়া করার। আপনি বাকি অর্ধেক যে নাইট্রোজেন সার আছে 1/2 আর কি তখন দেবেন, এবং যখন পেনিকেল ইনিশিয়েশন হবে বা কাঠি গোল হবে তখন কিন্তু বাকি 1/4 ভাগ নাইট্রোজেন ঘটিত সারটা দেবেন। ফসফেট ঘটিত সার পুরোটাই মূল চাষ করার সময় রোয়া করার আগে দিয়ে দেবেন, এবং পটাশ সারটা 2 ভাগে দেবেন, প্রথমবারে 3 ভাগের 2 ভাগ দেবেন, পরবর্তীকালে আবার 1/3 ভাগ দেবেন, যখন কাঠি গোল হবে তখন দেবেন। বোঝা গেল?
3: আরও আরও একজন বন্ধু সম্ভবত আমাদের সঙ্গে রয়েছেন, আরও একজন বন্ধু রয়েছেন, আমি দেখিনি কে রয়েছেন।
4: হ্যালো,
3: হ্যাঁ বন্ধু কে রয়েছেন আপনি, আপনার নামটা একটু বলুন।
4: হ্যালো, নমস্কার দিদি।
3: হ্যাঁ,
4: আমি ঝাড়গ্রাম জেলা গোবিন্দপুর থানা কালাজুরিয়া গ্রাম থেকে একজন চাষি মানুষ, আমার নাম হচ্ছে লক্ষ্মীরাম মুর্মু।
3: আপনার প্রশ্নটা আপনি সরাসরি,
4: সরাসরি বলছি বলছি বলছি আমি একজন চাষি মানুষ। আমাদের এদিকে একটা কথা মোটামুটি প্রচলিত যে আমাদের যে মানে ওই ধরুন 3 মাসের ধান কিংবা 4 মাসের ধান কি 5 মাসের ধান, ওই বীজ তোলাটা মানে একটা সপ্তাহ ধরে নেওয়া, একদম 4 মাসের হলে 4 সপ্তাহ 5 মাসের হলে 5 সপ্তাহ, এই কথাটা প্রচলিত আছে এদিকে মোটামুটি চাষিদের কাছ থেকে। তো সেটা কি সঠিক?
1: হ্যাঁ, সেটা সেটা তুমি সেটা তো আমি একটু আগে একটু আগেই বললাম, আপনি হয়তো শোনেননি, বলেছিলাম যে মূলত যত মাসের ধান তত সপ্তাহের চারাটা আমরা রোয়া করি নর্মালি। ধরুন যেগুলো কম দিনের ধান 115 থেকে 120 দিনের ধান, সেক্ষেত্রে আমরা 4 সপ্তাহ হবে, 4 মাস মানে 4 সপ্তাহ। যেগুলো একটু বেশি মানে চার মাসের ধান 4 সপ্তাহ, 5 মাসের ধান 5 সপ্তাহ, 3 মাসের ধান 3 সপ্তাহ, এটা একটা থাম রুল আছে ধানের ক্ষেত্রে আর কি। তার চেয়েও বড় কথা, ধানের চারাতে যখন পাতা 4টে বা 5টা পাতা তৈরি হয়ে যাবে ধানের চারার ক্ষেত্রে, তখন কিন্তু রোয়া করার উপযুক্ত সময় হয়ে যায়। নর্মাল চিরাচরিত পদ্ধতির ক্ষেত্রে বলি, কোনো অসুবিধা নেই, এইভাবে আপনি রোয়া করতে পারেন।
3: বেশ, আমরা একটু পরের প্রশ্নে যাই। আপনি অনুখাদ্যের কথা বলছিলেন, তাহলে সেক্ষেত্রে আরও একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ধান চাষের ক্ষেত্রে, যে আগাছা। তো আগাছা তো একটা বড় শত্রু, সেই আগাছা দমনের ক্ষেত্রে কি করবে চাষি ভাইরা, সেটা যদি একটু বলেন।
1: দেখুন, ধান যে কোনো ফসল চাষ করতে হলে প্রচুর শত্রু আমাদের হয়, সেক্ষেত্রে ধানে যখন রোগ বা পোকা হয় আগাছাও একটা শত্রু, এবং এটাকে আমরা বা চাষি ভাইরা খুব সবচেয়ে কম গুরুত্ব দেয়, কিন্তু আগাছাই কিন্তু ধান বা অন্যান্য ফসলে সবচেয়ে বেশি ক্ষতি করে। সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে আমরা বলবো যে নর্মালি ধান রোয়া করার 15 দিন পরে একবার, 30 দিন পরে একবার কোনো নিড়ানি বা হাত দিয়ে আপনি আগাছাগুলো পরিষ্কার করুন, কিন্তু সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়ে যায়। তার জন্য কৃষক ভাইকে আমরা বলছি, যদি আগাছানাশক উপযুক্ত আগাছানাশক যদি আপনার ব্যবহার করতে পারেন, তাহলে কম খরচে কিন্তু ধানের আগাছাগুলোকে সহজে আমরা দমন করতে পারবো। সেক্ষেত্রে ধানের ক্ষেত্রে খুব সহজ আগাছানাশক অনেকগুলো আছে, তার মধ্যে ধরুন প্রেটিলাগোর 50% ইসি আছে, যেগুলোকে আমরা বলি যে 1 বিঘা জমির জন্য 135 ml লাগে, ধান রোয়া করার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু মাটিতে প্রয়োগ করতে হবে, এবং এটি নির্দিষ্ট সময় পরে প্রয়োগ করলে কিন্তু কাজ করবে না। এরকম 20 পাইরুভেট সোডিয়াম আছে, সেটাও ব্যবহার করতে পারি। তারপর আমরা পেনক্সুলাম আছে, সেগুলোও ব্যবহার করতে পারি। তারপর পাইরোসালফেন ইথাইল যেটা আছে সাথী, সেক্ষেত্রে 27 গ্রাম আমাকে 1 বিঘা প্রতি ব্যবহার করতে হবে। কিন্তু এই যে রেটটা কিন্তু জলের উপর নির্ভর করে, প্রতি বিঘা জমিতে 4 বেল বা 60 লিটার বেশি আপনারা জল ব্যবহার করবেন না। এক্ষেত্রে আবার অলমিক্স আছে, যেমন মেসালফেন মিথাইল বা ক্লোরোমিনিথাইল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। অনেকগুলো আগাছানাশক আছে, আমরাগুলো আগাছানাশক আপনারা ব্যবহার করুন, কম খরচে কাজটা অনেকটা বেশি হবে, খরচটা অন্তত কমানো যাবে।
3: বেশ, মনে হচ্ছে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন, তার ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার বন্ধু, কে রয়েছেন?
5: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ বন্ধু,
5: এখানে যে বৃষ্টি হচ্ছে এতে যদি জলটা ডুবে থাকে চারা গুলো, এবং সেইটা তো জলে ধরুন আরো প্রায় 15 দিন জল ধান লাগানোর সময়, তো আমি চারাগুলোকে বাঁচাবো

0: যদি ড্রেন আউট করা যায় খুব ভালো, তারপর যদি বেশি থাকে, চারার বয়স আপনি 45-50 দিন পর্যন্ত করতে পারেন, অসুবিধা কিছু নেই, তারপর আপনি র করতে পারবেন। সেক্ষেত্রে আমরা বলি চারার বয়স যদি একটু বেশি হয়ে যায় রার সময়, তাহলে যে নাইট্রোজেন করে যে সারটা আছে সেই সারের ডোজটাকে আপনি একটু বাড়িয়ে দিন, কারণ তখন তো 5 কাঠি ছাড়ার সময় হয়ে যায়। তাহলে যে নাইট্রোজেন ঘটিত সারটা আপনি মূল জমিতে প্রয়োগ করে দিন, তার দেড় গুণ আপনি তখনই দিয়ে দিন, ফসফেট পাশাটা ঠিকঠাক মতো দিন, তাহলে চারার বয়সটা বেশি হলেও মূল জমিতে রোয়ার করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না।
1: আচ্ছা, এবারে তো মোটামুটি চারা রোয়ার কথা বললাম, আমরা আমরা কীভাবে চাষটা ভালোভাবে করতে পারি সেটাও বললাম, শত্রু আগাছা তার কথাও মোটামুটি জানলাম, কিন্তু যেটা হয়েছে চাষি ভাইদের ক্ষেত্রে, সমস্ত রকম চাষির ক্ষেত্রেই, সেটা তো ধান চাষের ক্ষেত্রেও অবশ্যই, ধান চাষের খরচটা খুব বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে কী করলে বা কী সাহায্য নিলে সেই খরচটা চাষি ভাইরা কমাতে পারেন?
0: দেখুন, ধান চাষের আমরা বোরো এবং আমন দুটো ক্ষেত্রেই খরচটা অনেক বেড়ে গেছে, সেক্ষেত্রে অনেকগুলো স্টেপ আমরা নিতে পারি। প্রথমত হচ্ছে যে আমি একটা একটু আগে বললাম আগাছানাশকের কথা বললাম, আগাছানাশক যদি আমরা হাত দিয়ে করি অনেকটা খরচ হয়, আগাছানাশক যদি ব্যবহার করতে পারি তাহলে অনেকটা খরচ কম হবে। সেক্ষেত্রে অনেক আমরা ড্রাম সিডার পদ্ধতি আছি, সেখানেও আমরা সেটাকে করতে পারি, এবং পরবর্তীকালে যেটা হচ্ছে ট্রান্সপ্লান্টার মেশিন যেটা আছে, ধান রোয়া করার যন্ত্র আছে, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনাকে চারা তৈরি করতে হবে। নর্মাল পদ্ধতিতে চারাটা তৈরি করি, সেই পদ্ধতি কিন্তু চারা তৈরি করলে হবে না, বিশেষ কিছু পদ্ধতি আছে, সেই ভিতরে ট্রে আছে, ট্রের মধ্যে অথবা ফ্রাইবল মাটি তৈরি করে তার ভিতরে চারাটা করে মেশিন, আমাদের 4 রোড ট্রান্সপ্লান্টার অথবা 8 রোড ট্রান্সপ্লান্টার যে মেশিন আছে তার ভিতরে দিয়ে সেগুলো মূল জমিতে রোয়া করতে হবে। কিন্তু মূল জমিটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, সমানভাবে, যাতে জলে জল না থাকে, মেশিনটা যাতে ঠিকঠাক মতো তুলতে পারে। এই এখন কিন্তু এই ট্রান্সপ্লান্টার মেশিন বা ধান রোয়া যন্ত্রের সাহায্যে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ধানের চাষের খরচটা অনেকটা কমে যাবে।
1: ফোন লাইনে একজন বন্ধু রয়েছেন, আমরা ফোনটা একটু নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো বন্ধু, কে রয়েছেন? হ্যাঁ আপনি, হ্যাঁ বন্ধু, আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু একটু যদি আপনি আপনার হ্যান্ডসেটের থেকে একটু দূরে এসে যদি কথা বলেন তাহলে ভালো হয়। কোথা থেকে বলছেন, কে রয়েছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে রয়েছেন একটু বলুন, আর একটু হ্যান্ডসেটের থেকে দূরে এসে আপনি ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? আপনার প্রশ্নটা বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ আপনার প্রশ্নটা বলুন বন্ধু। না, ফোনটা কেটে গেল, ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল, আমরা পরের প্রশ্নে যাই। এক্ষেত্রে আমরা আগাছার কথা বলেছি, তো যে সমস্ত শত্রু পোকা রয়েছে, কীট রয়েছে, পোকা রয়েছে, সেটা কী করে আমরা, সেই তার হাত থেকে কী করে আমরা বাঁচবো, সেটা কী করে রক্ষা পাবে চাষি ভাইরা, সেটা যদি একটু বলেন।
0: দেখুন, ধান চাষে অনেক ধরনের পোকার আক্রমণ হয়, তার মধ্যে মাজরা একটা অন্যতম পোকা, যেটা হচ্ছে আমন মৌসুম, বোরো মৌসুম এবং পৃথিবীর সব দেশেই ধান চাষে এই পোকাটা কিন্তু আক্রমণ করে। এটা দুটো স্টেজে মূলত আক্রমণ করে, একটা হচ্ছে 5 কাঠি ছাড়ার সময়, আর একটা হচ্ছে ফুল থেকে যখন আপনার বীজটা তৈরি হবে তখন কিন্তু দুটো স্টেজ আক্রমণ করে। প্রথম স্টেজে বা 5 কাঠি ছাড়ার সময় যদি একটা আক্রমণ করে তাহলে 5 কাঠিটা মরে যাবে, সেটাকে আমরা বলি ডেড হার্ট বলছি। পরবর্তীকালে দানা যখন হবে তখন যদি আক্রমণ করে তখন কিন্তু দানাটা সাদা হয়ে যাবে, যে শীষটা সাদা হয়ে যাবে সেটাকে আমরা হোয়াইট ইয়ার হেড বলছি। এক্ষেত্রে মাজরা পোকার মূলত আমরা মূলত গাছের পাতার উপরের দিকে ডিম পারে, প্রথম দিকে যদি পাতাটা তুলে নিয়ে আমরা ডিমের গাদাটাকে ফেলে দিই প্রথম দিকে আক্রমণটাকে কমানো যেতে পারে। পরবর্তীকালে আমাকে কেমিক্যাল যে ওষুধ, রাসায়নিক কীটনাশক আমাকে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে দানাদার যে ওষুধগুলো আছে তার ভিতরে আমাদের আছে কার্বোফিউরিন 3G, প্রতি হেক্টর জমির 30 কেজি আমরা ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে কারটাপ 4G, সেটা প্রতি হেক্টর জমির জন্য 25 কেজি ব্যবহার করতে পারি, অথবা ফিপ্রোনিল আমাদের পাওয়া যায় ফিপ্রোনিল 0.3G, সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যে ক্লোরান্টানিন প্রোল পাওয়া যায় 0.4G, সেটা প্রতি হেক্টর জমির 10 কেজি করে আমরা ব্যবহার করতে পারি। এটা যদি ব্যবহার করি তাহলে প্রথম দিকে এটা 15 থেকে রোয়া করার

0: 15 থেকে 20 দিন পরে আমাকে ব্যবহার করতে হবে, পরবর্তীকালে কোনো সিস্টেমিক পেস্টিসাইড আমাকে ব্যবহার করতে হবে, তাহলে পরবর্তী স্টেজে সেটাও কাজ দেবে। কিন্তু দানাদার ওষুধ কিন্তু প্রথমে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এটাকে কমানোর জন্য।
1: আচ্ছা, এখন তো আমরা বারবারই বলছি যে রাসায়নিক সার ব্যবহারের থেকে একটু বিরত থাকতে যতটা সম্ভব পারা যায়, সেক্ষেত্রে সবুজ সারের ব্যবহারটা যদি একটু বলেন।
0: সবুজ সারের ক্ষেত্রে খরচ কমানোর আর একটা উপায়, সবুজ সার বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে আমরা বলি যে দুটোভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ধান রোয়া করার আগে যখন আপনার মূল জমিটা তৈরি হচ্ছে সেটাকে যদি ছোট ছোট প্লট করা যায়, প্লট করে যদি অ্যাজোলা যেটা আছে, যেটা আমরা বলি ফ্লান, জলজ ফান, সেটা যদি প্রতি 100 স্কোয়ার মিটার জন্য 30 থেকে 35 কেজি দিয়ে যদি আমরা 7 থেকে 10 দিন রেখে দিই জমিতে, তারপর আমরা চাষ দিয়ে ধানটাকে রোয়া করতে হবে, তাহলে সবুজ সারটা জমিতে ঢুকলো এবং নাইট্রোজেন ঘটিত সারটাও আমার জমিতে পেয়ে গেল। এবার ধান চাষ করার পরে ডোয়াল কালচার হিসেবে 7 থেকে 10 দিন পরে আমরা জলের ভিতরে সেই অ্যাজোলাটা ছেড়ে দিতে পারি, ছেড়ে দিয়ে আমরা 10-15 দিন রেখে দেবো, রেখে দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে সংখ্যা অনেকটা বাড়বে, বাড়ার পরে জলটাকে কমিয়ে আমরা আবার মাটিতে মিশিয়ে দেবো। এক্ষেত্রে কিন্তু সবুজ সার হিসেবে কাজ করবে এবং জমিতে নাইট্রোজেনটা ও অ্যাড করবে, তাহলে নাইট্রোজেন কিন্তু সারের ব্যবহারটা অনেক কম হবে এবং জমিটাও ভালো থাকবে, এটাও আমরা করতে পারি। কিন্তু
1: বেশ, একেবারে শেষের দিকে চলে এসেছি, এবার যদি একটু বলা যায় যে ধানের প্রধান রোগগুলো কি কি এবং তার প্রতিকারটা আমন ধানের ক্ষেত্রে।
0: আর একটা পোকার আমি কথা বলিনি, তার রোগের কথা, আরেকটা পোকা আমি বলিনি, যেটা হচ্ছে বাদামি শোষক পোকা, এটাও কিন্তু খুব আক্রমণ হয় ধানের ক্ষেত্রে। এটা একদম ধান গাছের গোড়ার দিকে দলবদ্ধভাবে আক্রমণ করে, ধান কাণ্ড থেকে শীষ, কাণ্ড থেকে রসটাকে চুষে চুষে খেয়ে নেয় এবং ওটাকে মরে যায় এবং পরবর্তীকালে চাক চাক ধরে বসে যায়। সেক্ষেত্রে এটাও কিন্তু হপার বান বলি। এই ক্ষেত্রে আমরা কোনো কেমিক্যাল পেস্টিসাইড বিশেষ করে যেটা হচ্ছে সেগুলি অ্যাসিফেট প্লাস ইমিডাক্লোরপিড, শুধু ইমিডাক্লোরপিড, ইমিডাক্লোরপিড 3 ml প্রতি 10 লিটার জল দিয়ে এটার আক্রমণ কমে যাবে। আর রোগের ক্ষেত্রে ধানের প্রধান যেগুলো হচ্ছে ধসা রোগ, আমরা বলি যে ব্লাস্ট বা ধসা রোগ, সেক্ষেত্রে এই মাকুর মতো পাতা, মাকুর মতো আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে আমরা বলি শিশিরটাকে যদি সকালবেলা ঝরানো যায় অনেকটা কমে যায়, নাইট্রোজেন কিন্তু সারের ব্যবহারটা কমিয়ে দিতে হবে, অথবা কেমিক্যাল হিসেবে আমরা বলি যে কেমিক্যাল হিসেবে বলি আমরা ট্রাইসাইক্লোজি বা বিম বা বিভিন্ন নামে পাওয়া যায়, এটাকে যদি 0.75 ml প্রতি লিটার জলে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এর আক্রমণ থেকে আমরা সহজেই রক্ষা পাবো। আর পরবর্তীকালে কিন্তু আমাদের অনেক খোলা পচা, খোলা দশা, গোড়া পচা রোগ হয়, এটা বিশেষ করে যারা স্বর্ণমাসুরি বুনে তাদের ক্ষেত্রে বেশি হয়, আমরা তাদেরকে বলি অল্টারনেট যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো ব্যবহার করতে, না হলে পরে আমাকে কিন্তু কোনো জৈব সার বেশি ব্যবহার করতে হবে, রোগটা কমে যাবে, অথবা পরবর্তীকালে হেক্সাকোনাজল বা প্রোপিকোনাজল অথবা ভ্যালিডামাইসিন, ভ্যালিডামাইসিন প্রতি 2 ml প্রতি লিটার জলে, হেক্সাকোনাজল 1 ml প্রতি লিটার জলে, প্রোপিকোনাজল 2 ml প্রতি লিটার জলে গুলে যদি আমি স্প্রে করতে পারি তাহলে এই গোড়া পচা কলাদাসের প্রকোপটা কিন্তু অনেকটা কমে যাবে।
1: একজন বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা হয়তো এটাই আজকের অনুষ্ঠানের শেষ ফোন আমরা নিতে পারছি, নিয়ে নিই ফোনটা একটু। নমস্কার, কে রয়েছেন?
2: আমি বসুয়া কাটলিন বীরভূম থেকে চিন্তন মেঘের কথা বলছি দিদি ভাই।
1: হ্যাঁ, আপনার প্রশ্নটা একটু বলুন।
2: আমার প্রশ্ন, ধান যখন বীজ বপন করতে কটা করে পুঁতে দিচ্ছেন আর এবং কতদিন পরে ঘাস মারা দিয়ে দিচ্ছেন, এটা করতে হবে?
1: বেশ,
2: ঘাস মারা দিয়ে বাড়িতে দেবে না কি?
0: ধানের চারা রোয়া করার ক্ষেত্রে আমরা বলছি যতটা সংখ্যক চারা রোয়া করা যায় ততই ভালো। আমরা যদি 2 থেকে 3 রোয়া করতে পারি সবচেয়ে ভালো, 1 করতে পারলে আরও ভালো। আর ধানের যে আগাছানাশকের কথা বললাম, অনেক আগাছানাশক যেটা কম পরিমাণে দরকার হয়, ধরুন আমি পেটিলাগরের কথা বললাম, যেটা দানাদার ওষুধ প্রতি বিঘা জমির জন্য 150 গ্রাম লাগে, তাহলে 150 গ্রাম 1 বিঘাতে ছড়ানো খুব কষ্টকর কৃষকদের পক্ষে। সেক্ষেত্রে আমরা বলি এই আগাছানাশকগুলো 15-20 গুণ বালির সাথে মেশান, মেশানোর পরে জমিতে আপনি ছিটিয়ে দিন, তাতে ভলিউমটা বাড়লো, খুব সহজে এটাকে ব্যবহার করা যেতে পারে। আপনি বালির সাথেও ব্যবহার করতে পারেন যদি দানাদার হয় বা লিকুইড হয়, অথবা আপনি স্প্রেয়ার মেশিনে করে সেখানেও ব্যবহার করতে পারেন। কিন্তু স্প্রেয়ার মেশিনের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমাণ জল দিতে হবে, প্রতি বিঘা জমির জন্য 60 লিটার জল দিতে হবে, নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে। আর ভলিউম যে কোনো আগাছানাশকের যদি পরিমাণটা কম থাকে তাহলে অবশ্যই বালির সাথে মিশিয়ে নিন, বালির সাথে মিশিয়ে নিয়ে ভলিউমটা বাড়বে, তারপর আপনি মাটিতে দিয়ে দিন, খুব সহজেই আগাছাগুলো দমন করা যাবে।
1: বেশ, আমরা একেবারেই আজকে শেষ সময়ে চলে এসেছি। ডক্টর সরকার, যদি একটু আপনি সবশেষে বলে দেন যে কীভাবে চাষি ভাইরা সব কিছু সামলে রোগ পোকা, পোকামাকড় এবং সামগ্রিক একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই মরশুমে আমন ধানটা ভালো করে চাষ করতে পারে এবং চাষিরা লাভবান হতে পারেন।
0: দেখুন, যারা এখনও বীজ ফেলেননি তারা অবশ্যই কোনো জায়গা থেকে, গভর্নমেন্ট কোনো সোর্স থেকে অবশ্যই সংশোধিত বীজ আপনারা নিন, সেক্ষেত্রে ফলন আপনার

0: পারবে। বীজ অবশ্যই বাছাই করুন, লবণ জলে বাছাই করুন, তারপর সেটাকে শোধন করুন, বীজ নির্দিষ্ট পরিমাণ বীজতলা ব্যবহার করুন মূল জমির জন্য, তারপর নির্দিষ্ট হারে চারাটা আপনি সেখানে ফেলুন, সুষম সার ব্যবহার করুন, মাটি যদি অম্ল বা ক্ষার থাকে মাটি পরীক্ষার ভিত্তিতে সেখানে সার প্রয়োগ করুন, তারপরে রোগ বা পোকা যেগুলো আছে।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

0: उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ अगले सप्ताह तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
1: उमंग उमंग उमंग उमंग।
2: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ।

0: একটি গাছ কাটলে একটি প্রাণীর বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।

সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন CRSV-র মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি UCC-র খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 2006 সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের 28 তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের 2টি যুদ্ধবিমান, 5টি রণতরী সহ মোট 8টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল 75 বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80-এর দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্টে এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3-4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল

প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দপ্তর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইংলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশের বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। মুর্শিদাবাদে আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর দুটোয় বহরমপুর শিল্প তালুকে এক বেসরকারি হোটেলে তিনি বিজেপির দলীয় নেতৃত্ব, বিধায়ক ও কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। এরপর ওই হোটেলের ব্যাংকোয়েটেই জেলের ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গেও তাঁর একটি বৈঠকের কথা রয়েছে। এরপরে রবীন্দ্র সদনে জেলাশাসক, দুই জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্তা ও ব্লক ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তাঁর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তবে গত সন্ধ্যা পর্যন্ত জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল কংগ্রেসের রুবিয়া সুলতানা সহ জেলার তিন তৃণমূল সাংসদ, তৃণমূল বা সিপিআইএম এর বিধায়করা আমন্ত্রণ না পাওয়ায় এই বৈঠকে জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে সংশয় রয়েছে। বিজেপির একাধিক বিধায়ক অবশ্য বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন বলে খবর। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী রেজিনগরে তকিপুর হাই মাদ্রাসার মাঠে দলের সাংগঠনিক সভাতেও যোগ দেবেন বলে জানা গেছে। আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে রাজ্য সরকার দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে একটি স্থায়ী পুলিশ আউটপোস্ট তৈরি করেছে। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর। এর আগে তিনি মৃত নাবালিকা ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু ও হিংসার মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ৩৫। ধৃতদের আজ বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় আজ ফের ওই বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে আইনজীবী জানিয়েছেন দলের অন্যান্য অ্যাকাউন্ট বন্ধ করার জন্য ইডি ফের একটি নোটিশ পাঠিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, তাঁর গতকালের নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, আদালত নতুন করে কিছু শুনবে না। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট গতকাল তৃণমূল কংগ্রেসের তিনটি অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করতে বিচারপতি ভট্টাচার্য ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিদিনের খরচ দেখার জন্য প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিযুক্ত করেন। উত্তর চব্বিশ পরগনার সুটিয়ায় বরুণ বিশ্বাস হত্যা মামলায় তদন্ত শুরু করল সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মামলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পর সিআইডি আধিকারিকরা গতকাল বরুণের বাড়িতে যান। কথা বলেন তাঁর দিদি প্রমিলা ও দাদা অসিত বিশ্বাসের সঙ্গে। উল্লেখ্য, ১৪ বছর আগে বনগাঁ স্টেশনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শিক্ষক বরুণ বিশ্বাস। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ ওঠে। অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নাম, বানান, আধার সংক্রান্ত তথ্যে ছোটখাটো সংশোধন করতে অনলাইন পোর্টালে এডিট করার সুবিধা চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টালে শীঘ্রই এই সুবিধা চালু হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিবের নেতৃত্বে গতকাল একটি পর্যালোচনা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনকালে বিভিন্ন সরকারি দপ্তরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে গতকাল অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পৌরোহিত্যে সংক্রান্ত প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের কাছ থেকে প্রকল্পভিত্তিক তথ্য ও নথি চাওয়া হয়েছে। ২০২৭ সালে ডিজিটাল জনগণনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে পশ্চিম বর্ধমানে। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক এস পোন্নাম্বলম বলেন, জনগণনায় ৬০০০এর বেশি কর্মী নিয়োগ করা হবে। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহতালিকা তৈরির কাজ। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতরাতে এক বেসরকারি স্কুলের বই খাতা ও অন্যান্য সামগ্রী দুটি পিকআপ ভ্যানে স্কুলে নামানোর পরিবর্তে একটি নির্মীয়মান বাড়িতে নামানো হয়। সে সময় বিজেপির কিছু কর্মী সেখানে পৌঁছলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সংঘর্ষে তৃণমূলের ২ জন এবং বিজেপির ১০ জন কর্মী আহত হন। কলকাতা ও তার আশপাশের এলাকায় গতরাত থেকে টানা বৃষ্টি চলছে। মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়া ও দীঘা পর্যন্ত বিস্তৃত থাকার পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল ১১:৩০ পর্যন্ত আলিপুরে ৩৭ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। দমদমে সবথেকে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতরাত থেকে হুগলি জেলার বিস্তীর্ণ অংশে জল জমেছে, তবে এই বৃষ্টি আমন ধান চাষের ক্ষেত্রে সহায়ক হবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোচবিহার শহর এলাকায় ১৪৩ মিলিমিটার। অন্যদিকে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ধসের জেরে একটি ট্রাক গতরাত থেকে কাদার মধ্যে আটকে রয়েছে। গ্যাংটকগামী গাড়িগুলি এর ফলে ৭১৭ এ জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঝড় বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের

0: অনিক ক্যাম্প সংলগ্ন লক্ষ্মীরখালের আটকে পড়া দুই মৎস্যজীবীকে উদ্ধার করেছে বনদপ্তর। এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে রওনা হওয়া 15 জন মৎস্যজীবী সহ জয়মাকালী ট্রলারটি এখনও নিখোঁজ। আজ সকাল থেকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অফিসে হাজির হন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবার। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরে মহিলা মহল।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: দিদি, চাকরি পেয়ে গেছি।
5: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
4: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
4: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
5: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
4: কিন্তু দিদি,
5: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
4: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
6: RBI এই কথা বলে,
7: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
8: এক প্রকার সে PM জয় অব গরিবো কে জয় বন গই।

0: প্রতিনিয়ত আমরা নিজেরা কিভাবে ভালো থাকতে পারি, ভালোভাবে অর্থ উপার্জন করতে পারি, স্বাবলম্বী হতে পারি, নিজের নানান ইচ্ছে শখ পূরণ করতে পারি, এই ভাবনাই চলতে থাকে আমাদের মধ্যে সবসময়। আর এই সব কিছুই করতে পারি যদি আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকি। আর সেই সুস্থ থাকার জন্যই আমাদের আজকের ডাক্তারি পরামর্শ।
1: আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কবিউল হককে। নমস্কার স্যার।
2: নমস্কার।
1: আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা হচ্ছে হিট স্ট্রোক। হ্যাঁ, হিট স্ট্রোক হয়তো অনেক বন্ধুদের মনে হতে পারে যেহেতু জুলাই মাসে আমরা পা রেখে দিয়েছি এবং প্রথম সপ্তাহ পার করে ফেলেছি, তাহলে এই সময়টা মানে ঠিক এই বৃষ্টি বাদল এই গরমটা, যেটা একটা অতিরিক্ত তাপ, মানে যেটা আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম বলি, সেই গরমটা পার হয়ে আসার পরেও কি হিট স্ট্রোক হতে পারে? হ্যাঁ, এই বিষয়টা নিয়েই তো আজকে বিশদে জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। তো প্রথমে একটু জেনে নেওয়া যাক যে এই হিট স্ট্রোক বলতে আমরা ঠিক কি বুঝি।
2: অবশ্যই হিট স্ট্রোক একটা রোগ বা রোগের একটা স্পেকট্রাম বলা যেতে পারে, যেখানে দেহের তাপমাত্রা হঠাৎ করে অনেকটা বৃদ্ধি পেলে অন্য কোনো কারণ ব্যতীত, নানান ধরনের কারণে জ্বর আসতে পারে বা নানান অন্যান্য বিষয়েও অনেক টেম্পারেচার বাড়তে পারে দেহে, কিন্তু সাধারণত তাপমাত্রা তারতম্য, যেভাবে জলবায়ুর তারতম্য হচ্ছে এবং ইনডোর মানে ঘরের মধ্যেও তাপমাত্রা তারতম্য বা অত্যধিক তাপমাত্রার জন্য দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, দেহের তাপমাত্রা জেনারেলি আমাদের দেহ তার নিজের থেকেই তাপমাত্রা কন্ট্রোল করতে পারে, রেগুলেট করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে ব্রেন মস্তিষ্কের মধ্যে যে বিশেষ একটা অঙ্গ আছে হাইপোথ্যালামাস, সে তাপমাত্রা বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রার মধ্যেকার ব্যালেন্স বিগড়ে যায়, তখনই হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা হয়। এই যে জুলাই মাসে হিটস্ট্রোক হবে না এর কোনো গ্যারেন্টি নেই, কারণ যারা মহিলারা যারা ঘরের মধ্যে রান্না করেন, অনেকক্ষণ রান্না হচ্ছে, আর্দ্রতা আছে বাইরে, বাইরেও গরম হচ্ছে, সেই অবস্থায় যদি দেহের তাপমাত্রা অনেকটা বেড়ে যায় তাহলে কিন্তু হিটস্ট্রোক হতে পারে। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ বা আষাঢ়ের শুরুতে যে তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার জন্য 42-43 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাতেই জেনারেলি হিটস্ট্রোক হওয়ার কথা। তার মানে এই নয় যে ইনডোর মানে বাড়ির মধ্যে বা বাইরে প্রচন্ড তাপমাত্রার তারতম্যের মধ্যেও কিন্তু হিটস্ট্রোক হতে পারে। অ্যাকচুয়ালি এটাকে হিট স্ট্রোক না বলে হিট রিলেটেড ইলনেস বলা ভালো। শুধুমাত্র হিট স্ট্রোক মানে ব্রেনের কিছু সমস্যা, কিছুটা খিচুনির মতন হওয়া, নানান যে পরিবর্তনগুলো দেখা যায়, যে লক্ষণগুলো আছে সেটা ব্যতীত রেখেও নানান যে হিট জনিত যে একটা ক্লান্তি, তাপমাত্রার জন্য ক্লান্তি, সেটাও কিন্তু একটা হিট রিলেটেড ইলনেস। ঘামাচি হওয়া সেটাও কিন্তু হিট রিলেটেড ইলনেস, সেটা কোনোটা মেজর কোনোটা মাইনর। ফলে জুলাই মাসে বিশেষ করে আজকের যখন তাপমাত্রার কখন শীত কখন বর্ষা কখন গ্রীষ্ম আলাদা করে করা যায় না, যখন আজ থেকে 20 বছর আগে শরতের আকাশ বা হেমন্ত যেমনভাবে আলাদা করা যেত, এখন কিন্তু জলবায়ুর যে গোটা বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের জন্য জলবায়ুর তারতম্যটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, ফলে হিটস্ট্রোক কিন্তু শীতকাল বাদ দিয়েও নানান সময়ে আসতে পারে, এটুকুই বলার।
1: একদমই তাই, মানে আর যেহেতু আমাদের এই আমাদের যে ওয়েদার বা যে আবহাওয়া, সেই আবহাওয়াতে তো আমরা প্রায়শই আমাদের বেশিরভাগটা গরমই গরমই আমাদের লাগে, শীতটা বা ঠান্ডাটা ওই কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য, হয়তো ওই 2 মাসের মতো আমরা একটু

0: একটু ঠান্ডা অনুভব করি ডিসেম্বর জানুয়ারি মাসটা। বলতে গেলে বাকি সময় কিন্তু গরম থাকেই।
1: আসলে এই যে সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্যই এই সমস্যাটা শুরু হয়েছে, এর ফলে সাধারণ মানুষের যে দৈহিক সমস্যা, দৈহিক পরিবর্তনও দেখা দিচ্ছে। এবং শীতকাল মোটের উপরে হয়তো 1.5-2 মাস, তার বেশি থাকে না, বাকি সময়টা কিন্তু গরম থাকে। ফলে যেটা প্রথমেই বলছিলাম যে ইনডোর মানে বাড়ির মধ্যে, তার মধ্যেও কিন্তু এক্সেপশনালি দেহের টেম্পারেচার বেড়ে গেলে সেখান থেকেও হিট রিলেটেড ইলনেস বা তাপমাত্রা জনিত কিছু রোগ সেইটা হতে পারে, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই আলোকপাত করব।
0: একদমই তাই, মানে শুধুমাত্র বাইরে বের হলেই নয়, ঘরে থাকতে থাকতেও আমাদের হিট স্ট্রোক হতে পারে। এবার যেটা জানতে চাইবো ডাক্তারবাবু, যে এই যে হিট স্ট্রোক, যেটা কতটা পরিমাণ, মানে সর্বোচ্চ কতটা ক্ষতি হতে পারে? আমরা জানি যে মৃত্যু পর্যন্ত এই হিটস্ট্রোকে হতে পারে, কিন্তু আমরা ঠিক কিভাবে বুঝবো যে আমাদের মধ্যে হিটস্ট্রোকটা হচ্ছে, আসছে, এবং এটা অনেকটাই বেশি আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ, এটা আমি কিভাবে আমরা বুঝবো?
1: প্রথমত বুঝতে হবে যে একটা মানুষ হঠাৎ করে, কি মহিলা কি পুরুষ কি বৃদ্ধ কি অল্প বয়সী কেউ, হঠাৎ করে প্রচন্ড গরমের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললেন বা প্রচন্ড গরমের মধ্যে খিচুনি শুরু হলো, তখন একটা সন্দেহ আসবে যে ওনার হিট স্ট্রোক হতে পারে। এবার হিট স্ট্রোক ডায়াগনোসিস করার যে মেন ফিচার্স বা যে মেন পয়েন্টগুলো আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে বাহ্যিক পরিবর্তন, যে আবহাওয়ার মধ্যে আছেন বা যে পরিবেশের মধ্যে আছেন সেখানে অবশ্যই অনেকটা টেম্পারেচার বেশি, তীব্র তাপমাত্রা আছে, গ্রীষ্মের দাবদাহ আছে, রোদ্রের মধ্যে উনি বেরিয়েছেন এই অবস্থা, বা ঘরের মধ্যে রান্না করছেন, অনেকক্ষণ ধরে রান্না করছেন, ফলে একটা হিটের স্ট্রেস আছে, তাপমাত্রা একটা প্রদাহ আছে, একটা প্রভাব আছে। তার উপরে ওনার যদি কোর বডি টেম্পারেচার, আমরা যে জ্বর মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করি, সেটা দেহের অভ্যন্তরে টেম্পারেচার যদি অনেকটা বাড়িয়ে দেয়, প্রায় 105 ডিগ্রি ফ্যারেনহাইট, মানে 105 ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে যদি ওঠে, এবং তার সাথে খিচুনি হচ্ছে, গা বমি করছে, এবং তার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে পড়ছেন অথবা একদম কোমার মতন চলে যাচ্ছেন, ওনার জলতেষ্টা পাচ্ছে, ওনার গা প্রচন্ড গরম এবং ঘাম হচ্ছে না, এই পরিস্থিতি যখন দেখা যাচ্ছে তখন সন্দেহ করতে হবে যে ওনার হিট স্ট্রোক হয়েছে। সাধারণত অজ্ঞান হয়ে যাওয়া কোনো নিউরোলজিক্যাল কারণে হতে পারে বা হার্টের জন্য হতে পারে, 105 ডিগ্রি, 107 ডিগ্রি, 108 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত উঠতে পারে, একটা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার মতন মনে হয়। এটা পুরোটাই কিন্তু ক্লিনিক্যাল ফাইন্ডিংস, মানে প্রথমেই সন্দেহের ব্যতিরেকেই হিট স্ট্রোকটাকে ডায়াগনোসিস করতে হয়, চিহ্নিত করতে হয়, কিছু ল্যাবরেটরি ফাইন্ডিংস আছে যেগুলো টেস্ট করে বোঝা যায়। কিন্তু যে বারবার ওনার বমি ভাব, মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে, সর্বোপরি খিচুনি হচ্ছেন এবং অজ্ঞান হয়ে যাচ্ছেন, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
0: আচ্ছা স্যার, এই যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা আপনি বলছেন, ধরুন এখন কারোর ঘরের মধ্যে হঠাৎ করে এতটাই তার অস্বস্তি অনুভব হচ্ছে এবং হিট স্ট্রোক তার হতে পারে আর কি, এইরকম একটা সম্ভাবনা হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে মানে তৎক্ষণাৎ মানে হাসপাতালে নিয়ে যেতে যেতে তো কোনো রকম আরো ঝুঁকি এসে যেতে পারে, তো আমরা একদম প্রাথমিক ভাবে তাকে কিভাবে রক্ষা করতে পারি?
1: হ্যাঁ, হিট স্ট্রোক হওয়ার আগে তো নানান কিছু জানান দেবে, বিশেষ করে দেহের টেম্পারেচার বেড়ে যাওয়া, যেটাকে বলা হয় গরম জনিত ক্লান্তি বা হিট এক্সজশন বা হিট ক্র্যাম্প, মানে মাংসপেশির মধ্যে হঠাৎ করে আঁকড়ে ধরা, এইগুলো কিন্তু গরমের জন্যই হয়, সেক্ষেত্রেও দৈহিক তাপমাত্রা বাড়বে। এক্ষেত্রে হিট স্ট্রোক হলেও যা দৈহিক তাপমাত্রা বাড়বে, তার সাথে সাথে হার্ট এবং ব্রেন সেগুলো ইনভলভ হবে, অজ্ঞান হয়ে যাওয়া বা খিচুনি হওয়া, এই ধরনের বিষয়গুলো আসবে। সেক্ষেত্রে এইরকম ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তো হাসপাতাল নিয়ে যাওয়া সম্ভব নয়, বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। সেক্ষেত্রে কি পুরুষ বা মহিলা, তার ক্ষেত্রেই দেহে যে কাপড় চোপড় আছে সেটাকে সরিয়ে দিয়ে একদম সিম্পল সুতির কাপড় বা যেটুকু লজ্জা নিবারণের জন্য যেটুকু ব্যবহার করা যায় সেইটুকু ব্যবহার করে হাত পা বগল কুচকি এগুলো খুলে রাখার ব্যবস্থা করতে হবে, এবং বারবার ঠান্ডা জল দিয়ে, যদি পারা যায় বরফ গলা জল দিয়ে গোটা গা মুছিয়ে দিতে হবে।

0: এবং যে জায়গাগুলোতে বেশি টেম্পারেচার থাকে, বিশেষ করে বগল, গলা, কুঁচকি, এইগুলোতে বারবার মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি একদম হিমশীতল জল স্প্রেতে নিয়ে স্প্রে করা যায় বডির উপরে, এবং বাড়িতে যদি এসি না থাকে, ফ্যান থাকবে, সেই ফ্যানটাকে দেহের দিকে, মানে ফ্যানের গতি অভিমুখ হবে সেই মানুষের দেহের দিকে এবং বারবার স্প্রে করা, এর ফলে দেহের যে এক্সট্রা যে টেম্পারেচার আছে সেইটা জলটা, ঠান্ডা জলটা দেহে ছড়িয়ে দেওয়া হবে, তার মাধ্যমে কিছুটা কমবে। এবং যদি পেশেন্টের ঠান্ডা জল এগুলো খাওয়াতে থাকলে আস্তে আস্তে আস্তে অনেক সময় স্থিতিশীল হয়। হিট স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু হিটের জন্য, উষ্ণতার জন্য যে ক্র্যাম্প, মাসলের মধ্যে ক্র্যাম্প হচ্ছে অথবা ক্লান্তি আসছে, সেগুলো কিন্তু অনেক সময় বাড়িতে থেকেই প্রাথমিক চিকিৎসায় সেরে যায়। কারো বাড়িতে যদি এসি থাকে তাহলে অবশ্যই টেম্পারেচার যতটা সর্বনিম্ন করা যায় সেই সর্বনিম্ন করেও গা বারবার মুছিয়ে দেওয়া হিমশীতল জলে, এবং যে টেম্পারেচার পয়েন্ট গুলো বললাম, গলা, কুচকি, বগল, এইগুলোকে বারবার মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এর ফলে অনেক সময় কিন্তু হাসপাতালে যাওয়াটাকে রোখা যায়। যদি পেশেন্ট বা যে ব্যক্তি অজ্ঞান হয়ে যান বা খিঁচুনি হন, এই প্রাথমিক চিকিৎসা চলতে চলতেই হাসপাতালে নিয়ে যেতে হবে, এর কোনো ব্যতিরিক্ত করা যাবে না।
1: আচ্ছা, আর এই যে বর্তমানে কিন্তু মানে বহু মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে বাচ্চাদের এই হিট স্ট্রোক বা স্ট্রোক জাতীয় কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে না, এটা কি আদৌ সত্যি নাকি বাচ্চারাও কিন্তু এই হিট স্ট্রোক থেকে রেহাই নাও পেতে পারে?
0: প্রথমেই বলেছিলাম আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই হিট স্ট্রোকের দ্বারা আক্রান্ত হতে পারে। হিট স্ট্রোকের দুরকম মেডিকেল ক্লাসিফিকেশন আছে, ক্লাসিক এবং এক্সার্টশনাল। ইয়াং পেশেন্ট তারা কিন্তু জেনারেলি এক্সার্টশনাল হিট স্ট্রোকের দ্বারা আক্রান্ত হন, প্রচুর ঘাম হচ্ছে, এক্সারসাইজ করছে, সেই সময় কিন্তু তাদের এরকম হিট স্ট্রোক হতে পারে। তাদের ক্ষেত্রে সাধারণত হার্ট এবং লিভারের উপরে আক্রমণটা বেশি আসে, কিডনির উপরেও আসে। কিন্তু যারা ক্লাসিক বয়স্ক মানুষদের ক্ষেত্রে যে আক্রমণটা আসে সেটা হচ্ছে ক্লাসিক হিট স্ট্রোক, সেক্ষেত্রে সাধারণত মস্তিষ্ক আক্রান্ত হয়, মানে খিঁচুনি বা প্রস্রাব কমে যাওয়া, কিছুটা ক্ষেত্রে অবশ্যই কিডনি এবং জ্ঞান হারিয়ে ফেলা, এইগুলো দেখা যায়। ফলে দুরকম হিটস্ট্রোকই হয় এবং দু রকম হিটস্ট্রোকেরই কিন্তু আউটকাম, মানে কোন দিকে যাবেন, তার ভবিষ্যৎ কি, সেইগুলো কিন্তু একই রকম প্রায়, ফলে চিকিৎসার কিন্তু তারতম্যতা নেই।
1: আচ্ছা ডাক্তারবাবু, আমাদের এই যে প্রতিদিনের যে জীবনযাত্রায় আমাদের এই যে খাদ্যাভ্যাস, আমরা তো এখন ভীষণ বাইরের খাবার খাই এবং গরমেও অনেক অনেক ধরনের আমরা বাইরের খাবার, ফাস্ট ফুড খেয়ে ফেলি, হতে পারে আমাদের খুব ভালো লাগে বাইরের খাবারটা বেশি খেতে এবং সেজন্য খেয়ে ফেলছি বা ছোটদেরকেও দিয়ে ফেলছি, তো এই যে আমাদের প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সেটা কি কোনো রকম হিটস্ট্রোকের সঙ্গে সম্পর্কযুক্ত?
0: খাদ্যাভ্যাসের থেকেও খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে হাইড্রেশন, মানে দেহে জলের মাত্রা ঠিক থাকছে কিনা। অনেক সময় কি হয়, রিচ খাবার খাওয়ার পরেও জল সঠিক পরিমাণে খাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যে বাইরে গেলেন, প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে তিনি বাইরে গেলেন, খুব লাইট খাবার খাননি, জলও বেশি খাননি, সেক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয় আছে। বিশেষ যখনই জলের মাত্রা দেহে কম হবে, লবণের মাত্রা কম হবে, তখনই কিন্তু যেটা খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া বা কিডনি ফেল করে যাওয়া, এই ধরনের বিষয়গুলো বেশি আসে। ফলে হিট স্ট্রোকের ক্ষেত্রে হাসপাতালেও ট্রিটমেন্ট এই স্যালাইন, ঠান্ডা করা, এবং কোন কোন ক্ষেত্রে যদি খুব খারাপের দিকে যান তাহলে কিন্তু ভেন্টিলেট করা, সবটাই সাপোর্টিভ ট্রিটমেন্ট। সেক্ষেত্রে প্রিভেনশন বেটার দ্যান কিওর। অবশ্যই যারা গরমে বেরোচ্ছেন তারা, বিশেষ করে যখন প্রচন্ড গরম চলছে সেই সময় খুব রিচ খাবার খাবেন না, প্রচুর জল খাবেন, হাত পাখা এবং টুপি, ছাতা এইসব নিয়ে বেরোবেন। এবং এই যে বললাম যে গ্রীষ্ম বর্ষা দুটোই কিন্তু একসাথে আছে, এখন কিন্তু গ্রীষ্মের মধ্যেও কিছু কিছু সময় বর্ষা দেখছি, বর্ষার মধ্যেও প্রচন্ড দাবদাহ হচ্ছে, ফলে কখন এ হিটস্ট্রোকে আক্রান্ত হবে এটা প্রথম থেকে বলা সম্ভব নয়। ফলে প্রচুর পরিমাণে জল খাওয়া, যদি না ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে, বিশেষ কিডনির রোগী বা হার্টের রোগীর ক্ষেত্রে জল খাওয়ার নিষেধাজ্ঞা থাকে, সেগুলো না থাকলে প্রচুর পরিমাণে জল খাওয়া, ওয়ারেস খাওয়া, এবং প্রচন্ড যে দিনগুলোতে খুব

0: ঘুম পড়ার আশঙ্কা আছে সেই দিনগুলোতে দুপুর সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত পারতপক্ষে বাইরে না বেরোনো। আর যদি বা বাইরে বেরোতে হয় অবশ্যই ছায়া, রেস্ট নেওয়ার ব্যবস্থা, জল খাওয়ার ব্যবস্থা নিজেদেরকে অবশ্যই রাখতে হবে, ঠান্ডা জল খাওয়া সেগুলোর ব্যবস্থা রাখতে হবে, এবং ঘাম হলে মুখ হাত পা গলা বগল কুচকি সেগুলো যদি ধোয়ার ব্যবস্থা হয় নানান সময় সেগুলোর ব্যবস্থা করতে হবে। কারণ অনেক সময় আমাদের যে ঘাম হয় সেই ঘামের গ্রন্থিগুলো ঘামে বা নোংরাতে বন্ধ হয়ে যায়। এই ঘর্মগ্রন্থিগুলো যদি এবং লোমকূপগুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু বেশি ঘাম হলে সেটা ভালো। কারণ আমাদের দেহের যে তাপ বাইরে বেরোয় নানান পদ্ধতিতে, বিশেষ করে ইভাপোরেটিভ টেকনিক, মানে ঘাম হচ্ছে এবং ঘাম থেকে দেহ যেটুকু ঘাম দেহের উপরে বসছে সেখান থেকে লিমতাপ সংগ্রহ করছে দেহ এবং ঠান্ডা করছে। ফলে যদি ঘাম বেশি না হয় তাহলে কিন্তু খুব বেশি মাত্রায় দেহের টেম্পারেচার বা উষ্ণতা বা এগুলো যখনই তাপমাত্রা বাড়বে সেটা কিন্তু কন্ট্রোল করতে পারবে না। ফলে জল যেমন প্রচুর খেতে হবে ঘামটাকেও অ্যালাউ করতে হবে। ঘাম কিন্তু আমাদের দেহের কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা। ফলে খুব বেশি ঘামছি মানে প্রচুর জল খেতে হবে, লবণ খেতে হবে, ওআরএস খেতে হবে, এটা যেমন ঠিক, আবার উল্টো দিক থেকে হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা অর্ধেক কমে।
1: আচ্ছা, আর এই যেহেতু আপনি অনেকবার বললেন যে ঘামের কথা তুললেন, তো আমার এই মুহূর্তে একটা প্রশ্ন মাথায় আসছে যে ঘাম হলে অতিরিক্ত ঘামে অতিরিক্ত স্নান করা এবং সেটা কোন রকম সময় আমরা দেখি না, অনেক সময় অনেকে অফিস থেকে এসে রাতেও স্নান করছে, আমরা অনেক সময় 3-4 বার করে স্নান করে ফেলছি অতিরিক্ত গরম লাগলে, এইটা কি আমাদের শরীরে এই ক্ষতি হতে পারে বা আমাদের মস্তিষ্কে কোনো আঘাত আনতে পারে?
0: দিনে 2 বার স্নান করা কার্যকরী যদি না খুব ওয়েদারের তারতম্য হয় বা যাদের খুব অ্যাজমা অ্যাটাক হওয়ার ভয় থাকে বা ঠান্ডা লাগার ভয় থাকে তাদের ছাড়া 2 বার স্নান করা যথেষ্টই উপযোগী। এবার দেখা গেল সকালে একরকম আবহাওয়া, সন্ধ্যেবেলায় অন্যরকম, তখন নিশ্চয়ই গা হাত পা মুছিয়ে নিতে হবে, কিন্তু স্নান করতে কোনো আপত্তি নেই। কিছু মেডিকেল কন্ডিশন, ডাক্তারের যদি কোনো রকম নিষেধাজ্ঞা থাকে সেটা ছাড়া 2 বার স্নান করা যায়, তবে নিশ্চয়ই রাত 12টার সময় নয়, কাজ থেকে ফিরে এসে সন্ধ্যে 6টা 7টা 8টার মধ্যে স্নান করতে পারেন আরেকবার।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে ডাক্তারবাবু এত সুন্দর করে আমাদেরকে বলবার জন্য। এবং আমি প্রথমেই যেটা বললাম যে জুলাই মাসে আমরা পা রেখেছি মানেই অনেকে ভাবতে পারে যে বর্ষাকাল তো চলে এসেছে, ফলে আমাদের আর কোন রকম হিট স্ট্রোক, যেটা গরমে স্ট্রোক হবার আর কোনো সম্ভাবনা নেই, সেটা যে আমাদের ভুল ধারণা সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে বললেন এবং আমাদেরকে আরো বেশি ভাবে সচেতন করলেন। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য।
0: ধন্যবাদ জানাই আপনাকেও।
2: এতক্ষণ সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কবিল হক। যে কোনো সময়ে আমরা নানান সমস্যার সম্মুখীন হতেই পারি, তাই সচেতন থাকা খুবই জরুরি এবং কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের সঙ্গে আছি আমি সৌমিলি রায়। একটা গানের পরে ফিরে আসছি আবার কথায়।

প্রত্যেক মাসে আমার কলম এবং এক কলমে দুই নারী নানান ধরনের বিষয় নিয়ে মহিলা মহল হাজির থাকে আপনার কাছে। আপনার চিঠি এবং মেল পেলে আমরা সত্যিই অত্যন্ত আপ্লুত হই। ঠিক একইভাবে জুলাই মাসের আমার কলমের বিষয়, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনে সফলতার আগে হোক বা ব্যর্থতার পরেই সবসময় যে নক্ষত্রের মতো পথ দেখায় আমাদের। যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ নাও হয় তাতে কি, নিজেও তো হতে পারেই। তো আপনার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠান জীবনের সন্ধ্যা তারা এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahol.air@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com। আর এছাড়াও আমাদের তো চিঠির আপনাদের সকলেরই জানা, তাও আর একবার আমাদের চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেইল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। একইভাবে এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবী লতা এবং রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের এই সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, তো সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবনযাপন, মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং

তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আমাদের মেল করবেন, মেল আইডি আমি আরও একবার বলে দিচ্ছি, mohilamahol.airkolkata@gmail.com। এবং চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুলাই। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

আর আজকে কথা বলতে বলতে ঘড়ি কাটা তো টিকটিক করে এগিয়ে চলেছে, এবং আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে, হিট স্ট্রোক। এবং সত্যিই বারবার যেটা বলা যে প্রকৃতি তো তার নানান ধরনের সৌন্দর্য আমাদেরকে দেখাবেই, এবং আমাদের নিজেদেরকে কিন্তু অনেক বেশি সুস্থ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো রকম সমস্যা হলেই আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব, প্রাথমিকভাবে যতটা করা যেতে পারে নিজেরা বাড়িতে করব, কিন্তু দ্রুত আমরা চাইব সেরে উঠতে, এবং তার জন্য কিন্তু আমরা নিজেরা কখনোই নিজেদেরকে একা একা সুস্থ করতে পারবো না। সেই জন্য অবশ্যই ডাক্তারের কাছে আমাদের সবসময় যাওয়া উচিত। আর আজকে দিনটা এত সুন্দর, মানে আমার খুব ভালো লাগছে, হয়তো অনেকের ক্ষেত্রে ভালো লাগবে না, বিরক্তিও লাগতে পারে, কারণ সকাল থেকে যেভাবে বৃষ্টি, সকাল ঠিক বলবো না, প্রায় মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকের এই আকাশ ভাঙা একদম বৃষ্টির দিনে মন, অনেকে যারা বৃষ্টি ভালোবাসে তাদের জন্য আজকে সেই মন খুব ভালো আছে, এবং আবার অনেকের ক্ষেত্রে না বাইরে বের হতে হচ্ছে, আমাকেও বাইরে আসতে হয়েছে, কাজে আসতে হয়েছে, তাও কোথাও বৃষ্টি একটু বেশি ভালোবাসে। সেই জন্য আজকে মহিলা মহল আজকে বিদায় জানাবো, মানে এখনো পর্যন্ত সময় যদি একটু আছে, সেই জন্য একটা বৃষ্টির গান শুনতে শুনতে বরং আমরা আজকে বিদায় নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই বৃষ্টির দিনও নিজেদেরকে যতটা ভালো রাখা যায় আর কি, ততটা আমরা চেষ্টা করব নিজেদেরকে ভালো রাখতে। চলুন আমরা বরং বাইরের বৃষ্টিটা আজকে গানে গানে একটু উপভোগ করি।

0: শুনছিলেন মহিলা মহলে এতক্ষণ সঙ্গে ছিলেন সৌমিলি রায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে

আজ শুক্রবার, আর শুক্রবারের দুপুর 2:20 মানেই রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর।

দূরে কাছে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে। আপনাদের ডাকে সাড়া দিয়ে আজ আষাঢ়ের এই মেঘলা দুপুরে বর্ষার গান এবং তারই সঙ্গে সাজিয়ে আপনাদের অনুরোধে হাজির হয়েছি আপনাদের বন্ধু আমি জয়িতা। গানের যে অনুরোধের তালিকা রয়েছে হাতে, তার মধ্যে প্রথম গানই আশার কথা হতে। গানের কথাই আমরা বুঝতে পারি, খুব ভালো করে বুঝতে পারি যে এই গান বর্ষার চিরন্তন আগমনকে ইঙ্গিত করে। গ্রীষ্মের খরতাপের পর আষাঢ়ের মেঘ কীভাবে আমাদের এই পৃথিবীকে সজীব করে তোলে, এই গানের বন্দনা দিয়েই আজ শুরু করব আমাদের এই রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। শিল্পী দেবব্রত বিশ্বাস।

বোধা হতে আজ ছাড়া মাঠের শেষে শ্যামল দেশে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়া সোধা হতে।

কোথা হতে আসবে চারা আষাঢ়, মাঠের শেষে শ্যামল দেশে।

কবিগুরুর গীতবিধানের প্রকৃতি পর্যায়ের অত্যন্ত জনপ্রিয় বর্ষা ঋতুর একটি গান আপনারা শুনছেন, যে গানে বর্ষার প্রকৃতির সাথে মানুষের হৃদয়ের গভীর চেতনা জড়িয়ে রয়েছে। অনুরোধ করেছেন ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দ্র বর্মণ। কয়া মুর্শিদাবাদ থেকে।

1939 সালে বর্ষাকালে কবিগুরু শান্তিনিকেতনে অবস্থান করছেন। তখন তার শরীর আগের চেয়ে দুর্বল হলেও মনের সৃষ্টিশীলতা ছিল প্রবল। শান্তিনিকেতনে বর্ষামঙ্গল উৎসবকে কেন্দ্র করে তিনি একটি গান রচনা করলেন, যে গানের প্রতিটি শব্দ স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যে শব্দগুলির দ্বারা যে কবির মন যেন মেঘের সঙ্গে ডানা মেলে দিগন্ত থেকে দিগন্তে উড়ে বেড়াচ্ছেন। নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না কোন গানের কথা আপনাদের বলছি। একদম শিল্পী

বর্ষার সাথে ভালোবাসা বিরহ কেমন যেন মিলে মিশে যায়। আর জীবনে হঠাৎ ভালোবাসার জোয়ার যখন আসে, তখন সমস্ত চেনা গণ্ডি ভেঙে চুরমার হয়ে যায় এবং এক অজানা আকুলতায় আমাদের চোখ ভিজে যায়। এবারের গানটি যদিও বর্ষার গান নয়, প্রেম পর্যায়ের গান, গেয়েছেন শিল্পী জয়তী চক্রবর্তী।

গানটির জন্য অনুরোধ পাঠিয়েছিলেন তালপুকুর হারিয়াভাঙ্গা মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, আরিফ মোহাম্মদ পরিমণ্ডল, এসব সরকার, মহাসেন শেখ এবং সহন মণ্ডল।

এবারের যে গানটি অনুরোধের তালিকায় রয়েছে সেটি বর্ষার গান বলে মনে হলেও এ গান এক পরম আত্মসমর্পণের গান। এই গানের মধ্য দিয়েই কবি পৃথিবীর সমস্ত কোলাহল ত্যাগ করে নিজের অন্তরের গভীর সুরের সাধনার মাধ্যমে ঈশ্বর বা তার পরম প্রিয়কে স্পর্শ করতে চেয়েছেন শিল্পী শাশা ঘোষাল।

রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, যার মূল সুর পরম করুণাময়ের প্রতি আত্মসমর্পণ। শিল্পী যখন শ্রাবণী সেন, চলুন শুনি মন দিয়ে।

এবারের যে গানটি আপনারা শুনবেন সেটি কবিগুরু 19 বছর বয়সে রচনা করেছিলেন। গানটি 1981 সালের বাল্মীকি প্রতিভা গীতিনাট্যের চতুর্থ দৃশ্যের বনদেবীর কণ্ঠে ব্যবহৃত প্রথম

এবারের আপনাদের অনুরোধের যে গানটি শোনাচ্ছি, সেই গানটিও কবির তরুণ বয়সের এক কালজয়ী সৃষ্টি, যেটি মায়ার খেলার অন্যতম জনপ্রিয় গান। শিল্পী তন্ময় চট্টোপাধ্যায়।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুনলেন ঝড়ো ঝড়ো ঝরেছে বাড়িধারা। গানটির অনুরোধ পাঠিয়েছেন ডোমকর ভাতশালা স্কুল মোড় থেকে সুকুমার কর্মকার, ঋত্বিকা কর্মকার এবং কাকলি কর্মকার। এই গানের সাথে শেষ করছি আজকের শুক্রবারের দুপুরের রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন ভরে প্রাণ ভরে বর্ষা ঋতুকে অনুভব করবেন। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। নমস্কার।

0: 2028-29. He will then visit Brussels on the 14th and 15th of July to attend the third India-European Union Trade and Technology Council meeting and hold interactions with his European Union and Belgian counterparts. India's women's cricket team will create history today when they play the first test match at the iconic Lord's Cricket Ground in London against England this evening. It will be the first ever women's test to be held at Lord's. And with that, we end this news bulletin.
1: Akashvani Murshidabad, Umushtan Shunchen, 102.2 MHz. FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে পরবর্তী অনুষ্ঠান দিনান্তিকা।
2: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা।

দূরিকাছের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনান্তিকা। আজকের দিনান্তিকার বিষয়, জনসংখ্যা যখন বিপর্যয়।

নিশ্চিতভাবে জনসংখ্যা বাড়লে আর্থ সামাজিক দিক থেকে দেশ পিছিয়ে থাকবে, দেশে বাড়বে বেকারত্ব, অশিক্ষা। আর সেই কারণেই আমাদের অবশ্য অত্যন্ত জরুরি জনসংখ্যা নিয়ন্ত্রণ। কারণ তা না হলে উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না। আগামীকাল 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, এই ভাবনাকে মাথায় রেখেই আজকের আমাদের অনুষ্ঠান। দিনান্তিকা, বিষয় জনসংখ্যা যখন বিপর্যয়।

1990 সালে রাষ্ট্রপুঞ্জের ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিষদ জনসংখ্যা নিয়ে একটি সম্মেলন করেছিলেন। তার পরের বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা সিদ্ধান্ত নেয় যে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে লাগাতার সচেতনতা চালানো প্রয়োজন। পরিবেশ এবং উন্নয়নের সঙ্গে জনসংখ্যার যোগ নিয়েও সচেতনতা আমাদের বৃদ্ধির প্রয়োজন। 1990 সালের 11 জুলাই প্রথম 90টি দেশ এই দিনটি পালন করে, আর এখন সারা বিশ্বে এই দিনটি পালিত হয়। আমরা পরের কথায় যাব, কিন্তু আসুন তার আগে একটা গান শুনি।

গানের পর আমরা ফিরে আসলাম দিনান্তিকায়। ভারত জনসংখ্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে বহুদিন। জেলার বিভিন্ন স্বাস্থ্য দপ্তর জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বাড়াতে চেষ্টা করে, যাতে বলা হয় যে দম্পতি যদি সমস্তার হন তবে তার পরিবার পরিকল্পনা হবে সঠিক। দেশের উন্নতির জন্য, নিজেদের ভালো থাকার জন্য, আর্থসামাজিক বিকাশের জন্য পরিবার পরিকল্পনার কোনো বিকল্প নেই। প্রত্যেকটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির সুবিধাগুলি পাওয়া যায় এবং সমস্ত দম্পতিকে এই সুবিধাগুলি গ্রহণ করার জন্য আবেদনও জানানো হয়। তবে একটা কথা খুব স্পষ্ট, যদি পরিবার ছোট না হয় তাহলে পরিবারে সুখ শান্তি বজায় রাখাও সম্ভব নয়। তাই প্রত্যেকের বা প্রত্যেক পরিবারের মূল মন্ত্র হওয়া দরকার, হামদো হামারাদো।

জনসংখ্যার হার যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। কারণ জনসংখ্যা যত বাড়বে, ততই বাড়বে বেকারত্ব, অশিক্ষা, আর সবথেকে বড় সংকট আমাদের খাদ্য সংকট, যার ফল ভুগতে হবে গোটা দেশকে নয়, সারা বিশ্বের মানুষকে। আর এই সমস্যা থেকে মুক্ত হতে গেলে জন্ম নিয়ন্ত্রণ ছাড়া অনাগত ভবিষ্যতের এই ভয়ঙ্করতাকে রোখা কোনোভাবেই সম্ভব নয়।

জন্ম নিয়ন্ত্রণ কি ব্যয়বহুল? মোটেই নয়। শুধু দরকার কোথায় তা পাওয়া যায় তা জানা, এবং এই সম্পর্কে বিভিন্ন পদ্ধতির সন্ধান আমরা পেতে পারি আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এই সম্পর্কে বিশদ আলোচনা, সেমিনার এবং পাড়ায় পাড়ায় বিভিন্ন দিদিরা রয়েছেন, তারা খুব সঠিকভাবে যত্ন সহকারে সেগুলো সাধারণ মানুষের বোধগম্য করে দেন। আরেকটা জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল কম বয়সে বিয়ে না দেওয়া। হ্যাঁ, পাত্রপক্ষের উচিত বিয়ের সময় পাত্রীর বয়স 18 বছর বয়স হয়েছে কিনা তা নিশ্চিত করা, কারণ কম বয়সে সন্তান জন্ম দিলেই মায়ের স্বাস্থ্যে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। শুধু মায়েরই নয়, সেই অল্প বয়সে সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানের ক্ষেত্রেও নানা ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয়। আবার এটাও বলার যে দুই সন্তানের মধ্যে জন্মের ব্যবধান রাখাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই ভবিষ্যতে এই বিষয়গুলো আমাদের অবশ্যই সচেতনতার ক্ষেত্র তৈরি করবে।

আগামীকাল 11ই জুলাই, আর 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 2026 সালের এই বিশ্ব জনসংখ্যা দিবসের মূল আলোচ্য বিষয় বা থিম হল তরুণদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা আজকের এবং ভবিষ্যতের জন্য। ভারতের ক্ষেত্রে এই জনসংখ্যা বৃদ্ধির নানা রকম প্রভাব আমরা লক্ষ্য করি। অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের বাসস্থান, পানীয় জল, খাদ্য, স্বাস্থ্য, নানা রকম পরিষেবার ওপর একটা চাপ সৃষ্টি হয়। বিপুল জনসংখ্যার অনুপাতে কর্মসংস্থানের অভাব দেখা যায় এবং এও দেখা যায় যে দেশের একটা বড় অংশের মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন, যা একটা বড় সমস্যা। আর শিক্ষার অভাব সে তো রয়েছে, কারণ আমাদের জনসংখ্যাদের যা হিসাব তাতে দেখা যায় যে সঠিক শিক্ষা এবং কারিগরি দক্ষতায় যদি দেশকে স্বশিক্ষিত করা যায় তাহলে কিছুটা হলেও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। শিক্ষার ক্ষেত্রে একথা আমাদের মনে রাখতেই হবে যে নারীর শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। নারীরা যদি শিক্ষিত হন তাহলে অবশ্যই জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে। গ্রামীণ এবং অনগ্রসর এলাকায় পরিবার পরিকল্পনার সুফল এবং আধুনিক যে গর্ভনিরোধক পদ্ধতির ব্যবহার তা মানুষকে সহজভাবে বোঝানো উচিত। আর যে কথা বললাম বাল্যবিবাহ, এখনও আমরা খবরের কাগজ দেখলে চোখে পড়ে যে 18 বছর বয়সের মেয়েরা বোঝা হয়ে সংসারে রয়েছেন এবং তাদের বিবাহের জন্য পরিবারের কর্তা এবং কর্তৃ ব্যস্ত। তাই এতটা সময় পেরিয়ে এসেও আমরা কিন্তু এখনও মেয়েদের সেই বোঝা হিসেবেই দেখছি। কঠোরভাবে বাল্যবিবাহ রোধ করা প্রয়োজন, তবেই আমরা জনসংখ্যার এই বিস্ফোরণ থেকে কিছুটা হলেই অব্যাহতি পাব। বন্ধুরা, আমরা কথা বলছি জনসংখ্যা যখন বিপর্যয় এই বিষয়ে আজকের দিনান্তিকায়। আমাদের এত বড় একটা বিষয় খুব অল্প সময়ের মধ্যে সমস্ত দিক তুলে ধরা খুব মুশকিল, তবুও যেটুকু পারলাম

অবশ্যই আমরা যদি প্রতি 100 জনের মধ্যে একজনও একটু সচেতন হই, আমার মনে হয় সেটাই দিকে দিকে ছড়িয়ে পড়বে। আমরা আবার একটা গানে ফিরি।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষে যে কথা না বললেই নয়, আসলে জনসংখ্যা বৃদ্ধি কেবল কোনো একটি দেশের সমস্যা নয়, এটি বিশ্বব্যাপী এক সংকট, গভীর সংকট বলাই ভালো। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। তাই প্রতি বছর এই বিশ্ব জনসংখ্যা দিবস আমাদের মনে করিয়ে দেয়, কেবল জনসংখ্যায় বড় হওয়া নয়, বরং প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই হোক আমাদের মূল লক্ষ্য। আজকে এই কথা বলেই শেষ করব দিনান্তিকার অনুষ্ঠান। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। আকাশবাণী মুর্শিদাবাদ, কাছের সকলকে অনেক অনেক দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বুদ্ধ, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে।

আকাশবাণী মুর্শিদাবাদ। বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনছিলেন, আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে প্রথম গান শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শেষের গান আপনারা শুনলেন মনোজ মুরলী নাইয়ার এবং মনীষা মুরলী নাইয়ারের দ্বৈত কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান আপনারা শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রথম গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুলগীতির অনুষ্ঠানে মানবেন্দ্র মুখোপাধ্যায়, মিতা দত্ত রায় এবং শেষের গান শুনলেন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন আপনারা 102.2 MHz FM প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানের বিষয় বেনির বাঁধন। 9434921300 আপনারা আসবেন আজকের অনুষ্ঠানে। বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আজকের বিষয় বেনির বাঁধন।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ষাট সত্তরের দশকের জনপ্রিয় নায়িকা অভিনেত্রীদের মধ্যে তিনি ছিলেন অগ্রগণ্য। স্বাভাবিক অভিনয়ের বৈচিত্র্যে ভরিয়েছেন অগণিত হৃদয় মন। তিনি নায়িকা অভিনেত্রী মুমতাজ। এগারোই জুলাই শনিবার রাত দশটা বেজে পনেরো মিনিটে লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি এবং তার অভিনয়, অনুষ্ঠান জুড়ে মুমতাজ অভিনীত হিন্দি ছবির গান, 9434921300 এবং 03482259648 খোলা থাকবে শ্রোতা বন্ধুদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি, এসেছেন লালগোলা ব্লকের মানিকচক গ্রাম থেকে, মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় মাছ চাষের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। তার যে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনব। নমস্কার।
1: নমস্কার।
0: সংসারে কে কে আছে?
1: সংসারে আমার বৃদ্ধ বাবা মা আছেন, বাবার বয়স হচ্ছে 86, মায়ের 80। আমার ছেলে আছে আর আমি, আমার স্ত্রী।
0: কজন? ছজন?
1: পাঁচজন।
0: পাঁচজনের সংসার। মাছ চাষ কতদিন ধরে করে আসছেন?
1: দীর্ঘ 30 বছর ধরে আমি মাছ চাষ করে আসছি।
0: 30 বছর? মানে যে একদম ছোটবেলা থেকে?
1: আমি স্কুলে পড়তে পড়তে তখন থেকে আমার নেশা হয়ে গেছিল, না আমার নিজের ছিল মাছ চাষে।
0: তো মাছ চাষের জন্য জলা কতটা?
1: জলা এখন আপনার আমার মোটামুটি 15টা পুকুর আছে, কোনটা হয়তো 6 বিঘা, কোনটা 5 বিঘা, কোনটা 3 বিঘা, কোনটা 2.5 বিঘা।
0: টোটাল জলা কতটা?
1: মোটামুটি 25-30 বিঘা হবে।
0: 25-30 বিঘে কি ধরনের মাছ চাষ?
1: আমরা ডিম পোনা থেকে চারা পোনা তৈরি করি, তারপরে আপনার ওই চারা পোনাকে একটু বড় 250-500-600 ওজন হলে তখন আমরা বাজারে দিই।
0: আচ্ছা, ডিম পোনা থেকে?
1: ডিম পোনাও আমরা বিক্রি করি, চারা পোনাও বিক্রি করি।
0: আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে ডিম নিয়ে আসেন?
1: হ্যাঁ, ডিম নিয়ে আসি।
0: ডিম নিয়ে এসে ডিমটাকে পুকুরে ফেলেন?
1: হ্যাঁ।
0: তারপরে ধানি তৈরি করেন নাকি?
1: তারপর ধানি থেকে
0: ফিঙ্গারলিং তৈরি করেন?
1: হ্যাঁ,
0: ফিঙ্গারলিং করে তারপরে আপনি চারা তৈরি করছেন, একটু চারা করে তারপরে বিক্রি করেন। কত গ্রামের হলে বিক্রি করেন?
1: আমরা ওই 100-150 এরকম হলে আমরা বিক্রি।
0: আর একটু বড় করা যায় না?
1: বড় করি, মানে বিক্রি করতে হতে যেগুলো থেকে যায় ওগুলো আবার পালন পুকুরে অন্য পুকুরে দিয়ে দিই, সেগুলো 500-600, 1 কিলো হয়।
0: 1 কিলো হয় ডিম পোনা থেকে একদম চারা পোনা করে বিক্রি করা, আর কিছু মাছ পালন পুকুরে রেখে, বড় পুকুরে রেখে সেখানটাকে একটু বড় করে তারপরে বিক্রি করা। এই যে ডিম পোনা তৈরি করছেন, ডিম পোনা তার জন্য তো পুকুর আলাদা?
1: হ্যাঁ।
0: তারপরে ধানি ওই পুকুরেই কি ধানিটা তৈরি করছেন?
1: না, ডিম পোনা আতুর পুকুরে হয়।
0: আতুর পুকুরে করলে
1: আপনার লালন পুকুর?
0: লালন পুকুর, সেখানে
1: ডিম পোনাটাকে তুলে ওই পুকুরে দিই।
0: হ্যাঁ।
1: তারপরে ওইটা এখন আবার বড় হয়, কিছু বিক্রি, কিছু আবার পালন পুকুর বলে আবার তার থেকে একটু বড়।
0: আচ্ছা, তার মানে তিনটে পুকুর, একটা হচ্ছে আতুর পুকুর, তারপরে লালন পুকুর, তারপরে হচ্ছে পালন পুকুর, এই তিনটে পুকুর। তো এই তিনটে পুকুরকে তো আপনার মানে পরিচর্যাও করতে হয়, কিভাবে পরিচর্যা করেন, কখন করেন?
1: আমরা ডিম পোনা যখন ছাড়ি, ডিম পোনা ছাড়ার আগে আমরা কিছু পেস্টিসাইড দিই যাতে পোকা মাকড় সব মরে যায়। তারপরে আপনার কিছু খাবার,
0: এমনি জল ছেঁচে?
1: না, আচ্ছা, আমরা কিছু পেস্টিসাইড যেমন কেরোসিন তেল আমরা বা ওই জাতীয় কিছু পেস্টিসাইড আমরা দিই যাতে পোকাগুলো সব মরে যায়। পোকাগুলো মরে যাওয়ার পর তখন আমরা কিছু খাবার, সরষার খোল ভিজিয়ে আপনার তার সাথে একটু সরষার তেলও দিই, দিয়ে মিক্সড করে আমরা পুকুরে দিই, দিয়ে ওইটা। তারপরে আমরা ডিম পোনা, দুদিন পর ডিম পোনা ছাড়ি। তার আগে কিছু কিউরিন বলে একটা পাওয়া যায়, মানে মাছের ওষুধ পাওয়া যায়, কিউরিনটা আমরা দিই যাতে ডিম পোনাটা নষ্টটা কম হয়, এবং ডিম পোনাটা ভালো হয়,
0: ভালো থাকে। তো খাবার হিসাবে কি দিচ্ছেন? ওই সরষের
1: খোল দিই আমরা,
0: সরষের খোল
1: একটু হয়তো আটা মিশিয়ে, হ্যাঁ, ওর সাথে চালের গুঁড়ো এগুলো মিশিয়ে আমরা দিই।
0: এই যে ডিমটা নিয়ে আসছেন, ডিমটা নিয়ে এসে ডিমটা ফেললেন, তারপরে কতদিন পরে আপনার ধানি তৈরি?
1: মোটামুটি 12-14 দিন পরে আমাদের ডিমটা ধানির মতো হয়ে যায়। আমরা জাল টানা দিই, তখন ছোটো ছোটো ধানি তোলার মতো হয়ে যায়। 12-14 দিন পর,
0: 12-14 দিন পর আপনার ধানের মতন হয়ে যায়। তারপরে কি 14 দিন পরে
1: তুলে আবার একটু অন্য পুকুরে আমরা ফেলি?
0: আচ্ছা,
1: সেখানে আপনার মহুয়ার খোল, বাদাম খোল সব মিশিয়ে, কিছু ফিসমিন এগুলো মিশিয়ে খাবারটা তৈরি করে তখন ওখানে ফেলে দিই আমরা।
0: তো এই যে সুস্থ সবল যদি আমাদের দরকার হয়, মানে চারা মাছের, তাহলে কি করতে হবে, কিভাবে যত্ন পরিচর্যাটা করতে হবে, কি কি ধরনের রোগের সম্মুখীন হতে হয় আমাদের ওই সময়ে?
1: যেহেতু আমরা হরদম মাছকে টানা দিই এবং আমরা রেগুলারই মোটামুটি একটা কম বেশি খাবার দিই, আমাদের রোগটা সেরকম হয় না। আমরা 10-15 দিন অন্তত জাল টানা দিয়ে মাছটাকে আমরা দেখি।
0: জাল টানা দেওয়াটা একটা বেশ ভালো রকমের পরিচর্যা,
1: এবং সেটা তখনই দেখতে হবে যে মাছের পেটে খাবার আছে কি নাই। যদি খাবার না থাকে, খাবারটা রেগুলার দিয়ে দিতে হবে।
0: তো একই খাবার কি আপনারা সব পুকুরগুলোতেই দেন? যেমন আতুর পুকুর, লালন পুকুর, আর পালন পুকুরে তো বড় হলে তো অন্যরকম
1: খাবার
0: বেশি লাগে। খাবার কি হয়েছে, কি খাবার ব্যবহার?
1: আমরা সরষের খোল, বাদাম খোল, তারপরে ধানের চালের কুড়ো সব মিক্সড করে মাছকে
0: বাড়িতেই তৈরি করি।
1: বাড়িতেই তৈরি করি।
0: আচ্ছা,
1: তার সাথে একটু

0: ফসফেট দিই আমরা, কারণ সুপার ফসফেট দিলে আপনার জলের সবুজ কোনাটা তৈরি হয়।
1: হ্যাঁ,
0: সুপার ফসফেট, অল্প একটু ইউরিয়া, ওগুলো পালন পুকুরে দিই আমরা।
1: ওটা তো মাছের খাবার তৈরি হওয়ার জন্য যে
0: শ্যাওলাটা তৈরি হয়,
1: হ্যাঁ, শ্যাওলা বা এটা তৈরি করার জন্য হয়, তাতে একটু খাবারটা মানে কম লাগে নাকি?
0: খাবার কম, প্ল্যান্টম হলে মাছের খাবারটা একটু কম লাগে, কিন্তু খাবার আমাদের রেগুলার দিতে হয়।
1: রেগুলার
0: তো দিতে, সরষের খোলটা আমরা বেশি পরিমাণে দিই।
1: কিভাবে খাবারটা দেন? ছড়িয়ে
0: সরষের খোলটা আমরা ভিজিয়ে বাড়িতে রাখি, তার সাথে একটু চালের কুড়ো, একটু ধানের কুড়ো, একটু ময়দা মিক্সড করে আমরা দিই।
1: কিভাবে দিচ্ছেন? মানে খুঁটি পুঁতে দিচ্ছেন না এমনি ছড়িয়ে দিচ্ছেন জলের মধ্যে?
0: ছোট ছোট চাঙাড়ি করা আছে কিছু, ওই চাঙাড়িতে করে কিছু কিছু করে আমরা দিয়ে রেখে দিই
1: জলের ধারে, না মাঝখানে দিচ্ছেন?
0: জলের ধারে ধারে,
1: জলের ধারে দিয়ে দেন। আচ্ছা, দিয়ে তারপরে
0: দু তিন দিন পর দেখা যায় খেয়ে নিচ্ছে, তখন আমরা আবার তুলে নিয়েছি, আবার দিই। রেগুলার
1: ওই প্রতিদিন দিতে হয়? প্রতিদিন দিতে হয়, মানে সব মানে এক জায়গায় দিলে হয় না, পুকুরের আরো অন্যান্য জায়গায়
0: দিলে? ওই তো চার পাঁচ জায়গায় আমরা দিয়ে দিলাম, মাছটা চার পাঁচ জায়গায় আসে, প্রতিদিন খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, তখন মাছগুলো ওখানে এসে ঘুরেফেরা করে ওই টাইমে।
1: আর কি কি ধরনের রোগ হতে পারে?
0: মাছের অনেক রোগই হয়, কিন্তু সেগুলো হচ্ছে একটু দেখাশোনা করলে সেগুলো না, যেমন আপনার মাছের বসন্ত হয়, মাছের কানকো পচা হয়, মাছের ল্যাজ পচে যায়, মাছের কৃমি হয়, এরকম বিভিন্ন
1: ধরনের হতে পারে। কিন্তু যত্ন পরিচর্যাটা করলে রোগটা একটু কম
0: কম হয়, অনেক কম হয়।
1: এর জন্য কি আগাম কিছু প্রস্তুতি নিতে হয়? তো
0: শীতের যাতে বর্ষার পরে আপনার প্রস্তুতিটা বর্ষার সময় একটু বেশি নেওয়া দরকার, বর্ষা এবং শীত আসার সময়, এই সময়তে একটু মাছের প্রতি যত্নটা বেশি নিতে হয়
1: মাছের। তারপর তো শীত পড়ে গেলে তো আবার মাছের বারবারন্তটাও
0: কমে যায়, সেই সময় ঘাগসটা বেশি হয়, মাছ চলাফেরা কম করে, একেবারেই চলাফেরা কম করে।
1: আর পরিচর্যা হিসাবে ধরুন
0: আমরা তখন পুকুরে
1: জাল টানা তো
0: প্রয়োগ করি, জাল তো চলেই, তারপরে যখন দেখি যে কোনো রকমের ঘাগসের কোনো সম্ভাবনা থাকলে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, তারপরে আপনার কিছু ট্যাবলেট আছে, আমরা ক্যাপসুল কিছু আমরা দিই যাতে মাছের ঘাগসটা না হয়,
1: মানে আগাম একটু প্রস্তুতি নিয়ে রাখা।
0: আর জাল টেনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিই, লবণ দিই
1: পুকুরে,
0: লবণ
1: দিই,
0: যার লবণ দিলে পুকুরে ঘাগসটা মাছের কম হয় এবং মাছের এইটা গ্রোথটাও বাড়ে।
1: কি কি মাছ করেন
0: আমরা? রুই, মিরকে, কাতল, আমেরিকান রুই, তারপরে আপনার ওই জাপানি পুঁটি, তারপরে ব্ল্যাড কাপ, অল্প স্বল্প ব্ল্যাড কাপ ছাড়তে হয়, কারণ পুকুরে গুগলি হলে ব্ল্যাড কাপগুলো খেয়ে ফেলে, তারপরে আপনার গ্লাস কাপ, গ্লাস কাপ কিছু ওই ঘাস জঙ্গল থাকলে ওরা খেয়ে নেয়। হ্যাঁ, এসব মাছই বেশি ছাড়ি আমরা।
1: এগুলো কি যখন বিক্রি করেন এগুলো কি একসঙ্গে করেন না চাষ যখন করেন সব একসঙ্গেই করেন? মানে সব
0: পালন পুকুরে সবগুলো একসঙ্গে করতে হয়, কারণ আপনার গ্রাস কাপটা ঘাস জঙ্গল খায়।
1: না, পালন পুকুরে করছেন এটা একটা ঠিক হলো, পালন পুকুরে করছেন, কিন্তু যখন ব্যবসা ভিত্তিক করছেন,
0: হ্যাঁ
1: সেটা আমি বলছি, যে যখন ডিম্পোনা তৈরি করছেন,
0: কেউ হয়তো রুই মিরকে কাতল তিনটে, কোনো সময় দেখা গেলো আমরা জাপানি পুটে ডিম ফেললাম, জাপানি পুটি তৈরি করলাম, কখনো দেখা গেলো আমেরিকান ফেললাম, আমেরিকান তৈরি করলাম, বাটা তৈরি করলাম, এইভাবে করি আমরা।
1: আর এমনি পুকুর পাড়ে কি অন্যান্য গাছ রয়েছে? পুকুরটার যে পাড়গুলো, সেই পাড়গুলোকে কী ধরনের রাখেন?
0: পাড়গুলোতে আমাদের কিছু কাঠ জাতীয় গাছ, কিছু আমের গাছ, এগুলোই আছে।
1: এইগুলোই আছে। আর যে পাতা টাতা পড়লে ই করলে সেগুলো?
0: না, ওগুলো অত পাতা পড়ে না, একটু দূরে দূরেই আছে, তো পুকুরে অত পাতা পড়ে না। আর রিসেন্ট একটা 5 বিঘা পুকুর, সেটাও কাটানো, মানে জল ইয়ে খারাপ হয়ে যাচ্ছিল, ওকে কাটানো হলো আবার।
1: কতটা মোটামুটি জল রাখেন?
0: 5 বিঘা পুকুর।
1: হ্যাঁ, নতুন নিয়েছেন নাকি?
0: না, ওটা ছিল পুরনো, তো ওই বুঝিয়ে যাচ্ছিল, পচে যাচ্ছিল, ওটাকে কাটানো হলো।
1: ও আচ্ছা, সংস্কার করলেন, ওটা
0: সংস্কার করা হলো।
1: এমনি জল কতটা রাখেন পুকুরে?
0: পুকুরে জল এখন ওই 7 ফুট 6 ফুট 7 ফুট
1: 7 ফুট মতন জল রাখেন? আচ্ছা, একটু বেশি মনে হচ্ছে নাকি, এরকম রাখাই উচিত। আচ্ছা আচ্ছা, মাছ চাষের জন্য আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? এত তো চাষ করছেন, এর জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছেন?
0: হ্যাঁ নিয়েছি, অনেক জায়গাতেই প্রশিক্ষণ নিয়েছি, বরমপুরও আমি নিয়েছি, আমি কল্যাণীতে রিসেন্ট কিছুদিন আগে কল্যাণীতে প্রশিক্ষণ নিয়ে এলাম।
1: কতদিনের? কারা দিল?
0: কল্যাণীতে নিয়ে এলাম আপনার 7 দিন ধরে প্রশিক্ষণ।
1: 7 দিনের প্রশিক্ষণ নিয়েছিল, কারা দিল প্রশিক্ষণটা?
0: ছোট
1: অবস্থায় তখনকার মাছ চাষ আর এখনকার মাছ চাষের মধ্যে কি পার্থ?

0: পার্থক্য বলতে এখনকার আপনার নিত্য নতুন অনেক রকমের ওষুধ বেরিয়েছে মাছে, যেগুলো আমাদের হয়তো জানা ছিল না, সেইগুলো জানলাম আমরা।
1: মাছ চাষের যে পদ্ধতি, হ্যাঁ, সেটা কি এই পদ্ধতিতে তো মনে হয় আগে তো করতেন না?
0: এর
1: আগে যখন 20 বছর আগে যখন মাছ চাষ
0: করতাম, হ্যাঁ, অনেকদিন আগে থেকেই আমি অ্যাপ্লাই করতাম। আমরা তো হাতে কলমে প্রথম থেকেই শিখে আসছি, তো ওই জন্য আমাদের এইসব ব্যাপারে বহুদিন আগে থেকেই অভিজ্ঞতাটা হয়ে গেছে।
1: না, আগে যেমন ধরুন মাছ আমরা চাষ করেছি, যখন আগেকার যারা কৃষক বন্ধু যারা চাষ করতেন মাছ, চিরাচরিত পদ্ধতি যারা মাছ চাষ করে,
0: তখন ওনাদের কি ছিল, শখ ছিল
1: একটা ডিম পোনা হয়তো ফেলে দিল, বা চারা পোনা ধানি পোনা নিয়ে এসে ফেলে দিল, তারপরে সেরকম যত্ন পরিচর্যা করলো না, খাবারও দিল না, আবার কিছুদিন পরে মোটামুটি মাছ তুলে নিয়ে বিক্রি করলো। কিন্তু এটা তো প্রসেস না, কিন্তু এই প্রসেসটাই তো আপনি শিখেছেন, এটাই তো বিজ্ঞানসম্মত উপায়ে আপনি চাষ করছেন।
0: আমার আন্ডারে ধরেন 6টা জেলে রেগুলার খাটে,
1: রেগুলার 6 জন জেলে খাটে,
0: 6 জন জেলে খাটে,
1: প্রতিদিন তো পেমেন্ট করতে হয়
0: আমাদের পরে।
1: আচ্ছা, যখন ধানি বা চারা পোনা বিক্রি করছেন সেটা তো করছেন, আর যখন পালন পুকুরে যে মাছগুলো ছাড়ছেন সেগুলো কতদিনের করে বিক্রি করেন?
0: মোটামুটি আমরা 3-4 মাস পর পর বিক্রি করি।
1: 3-4 মাসে কতটা হয়, ওজন কতটা হয়?
0: মোটামুটি ধরলেন 15 কুইন্টাল 20 কুইন্টাল করে আমরা।
1: না, এক একটা মাছের ধরুন চারা পোনা ফেললে
0: ওজন,
1: হ্যাঁ,
0: এক একটা 300-350 বা 400
1: এরকম এই ওজনের মাছ। আর একটু বড় করে বিক্রি করলে কি?
0: না, আমাদের ওই সব জায়গায় আরেকটা ব্যাপার আছে, ভয়ের ব্যাপার আছে, যখন মাছটা বড় হয়ে যাচ্ছে তখন লোকে এসে ওই ছিপ ফেলতে লাগছে। এবার ছিপ একজন দুজন ফেলতে ফেলতে তখন সবাই আরম্ভ করবে, তখন দেখছে মাছ বড় হয়েছে, তখন জাল, আবার জাল চুরির ভয়টা থাকছে, সেই নিরাপত্তাটা তো এখানে নাই। আগে আমাদের 7 কেজি 8 কেজি ওজনের মাছ হতো,
1: হ্যাঁ,
0: তো সেই নিরাপত্তাটা নাই, তখন চুরি হয়ে যাওয়ার ভয় আছে। ওই জন্য ছোটো মাছ থাকলে লোকের অতটা নজর থাকে না।
1: যদিও আমরা জানি যে সব চাষেও যদি একটা ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু মাছ চাষে আমার মনে হয় না যে কোনো ক্ষতি হতে পারে।
0: না, মাছ চাষেই লোভটা বেশি এবং ক্ষতি বেশি। যখনই মাছ আপনার বড় হবে, তখন আশেপাশে লোকে সে বলবে,
1: না না, লোভটা হবে মাছে, মানে ক্ষতি, ক্ষতি বলতে যে আপনি মাছ ছাড়লেন, এত 1000 টাকা খরচ করলেন, দেখা গেল কিছুই পেলাম না, বা আপনি একটা কোনো চাষ করলেন, দেখা গেল রোগে এমন একটা রোগ লাগলো বা এমন প্রাকৃতিক দুর্যোগ লাগলো যে আপনার গোটা ফসলটাই নষ্ট হয়ে গেল, এরকম তো সেরকম তো কিছু হয় না মাছ চাষে।
0: না, মাছ চাষে সেরকম ক্ষতি
1: সেরকম হয় না, মানে লাভটা যদি একটু কম হয় ঠিক আছে, কিন্তু লাভ একটা হবেই।
0: আমি বছরে 1.5-2 লাখ টাকা মাছ চাষ থেকে লাভ করি।
1: 1.5-2 লাখ টাকা আপনি মানে মাছ চাষ থেকে লাভ করেন, খরচ খরচা বাদ দিয়ে?
0: খরচ খরচা বাদ দিয়ে।
1: বাহ, ভালো। আর এমনি কি লিজে কিছু নেওয়া আছে?
0: নিজে পুকুর নেওয়া আছে, হ্যাঁ,
1: সেটাও নিয়ে আছে। এটা কি মাছ দিতে হয় না টাকা পয়সা?
0: বছরে একটা লিজ থাকে, দেখা গেলো কোনো পুকুর হয়তো 60,000 টাকা 3 বছরে, কোনো পুকুর 2 বছরে হয়তো 50,000 টাকা, এইভাবে লিজ নেওয়া আছে। কোনোটায় হয়তো আবার 2 বছরে প্রায় 1,20,000 টাকা 5 বিঘা পুকুর, এরকম সব লিজ নেওয়া,
1: এরকম সব নিয়ে আছে। সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন এই মাছ চাষে?
0: সরকারি লোন আমি কয়েকবার পেয়েছিলাম,
1: মাছ চাষের উপরে,
0: মাছ চাষের উপরে।
1: তাতে লাভটা কি হয়েছে, কত টাকা লোন নিয়েছে?
0: আমি সাবসিডি পেয়েছিলাম, প্রায় 1.5 লাখ টাকা মতো সাবসিডি পেয়েছিলাম।
1: কত টাকায়?
0: 5 লাখ টাকার লোন নিয়েছি।
1: 5 লাখ টাকার লোন নিয়েছেন, 1.5 লাখ টাকা সাবসিডি পেয়েছেন। আর ইন্টারেস্ট কত দিতে হয়েছিল? ইন্টারেস্ট
0: ছিল আপনার, আমাকে দিতে হতো মাসে 5 বছরে মাসে 8,000 টাকা করে, মোটামুটি 7% কি 8% এরকম ছিল।
1: এই পার্ট কিষাণ ক্রেডিট কার্ড আছে?
0: কিষাণ ক্রেডিট কার্ড আছে।
1: আছে, চাষের জমি কিছু আছে, চাষবাস করেন?
0: চাষবাসের জমি কিছু আছে, কিন্তু বাড়ির কাছে না, একটু দূরে আছে। আর আগান বাগান তো আছেই, বাগান মাছ, আম চাষ আছে,
1: আম চাষও আছে সঙ্গে। তার মানে মাছ চাষ আছে, সঙ্গে আমের বাগানও আছে, আবার জমি জায়গাতে মানে খেতে চাষ।
0: আবার শখের গরু আছে বাড়িতে,
1: আবার শখের গরু আছে। তো গরু কতগুলো আছে, কি জাতের গরু?
0: গরু এখন একটা আছে আপনার, ওই জার্সি হলস্টিন ক্রস।
1: আচ্ছা, জার্সি এবং হলস্টিন ক্রস। আচ্ছা,
0: আগে ক্রস ছিল, বাবা মা বয়স হয়ে যাতে আমি আরও তো পাচ্ছি না, ওই জন্য শখ করে আমার এখন একটাই আছে। আর
1: ওটা দুধ খাওয়ার জন্য রেখেছে?
0: দুধ খাওয়ার জন্য।
1: আচ্ছা, বেশ ভালো। আর এমনি চাষবাসে কোনো অসুবিধা রয়েছে? চাষবাস করতে ভালো লাগে? বেশ, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মানবেন্দ্রনাথ রায়ের যে চাষবাস, বিশেষ করে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন ফরিদা পারভীন।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: ভরতপুর এক নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রামে আমরা এখন উপস্থিত। আর এই গ্রামে এসে আমরা পেয়েছি দুজন গোপালককে, যিনারা গোপালন করে তাদের জীবিকা নির্বাহ করেন। তো আসুন একটু পরিচয় করি, আপনার নাম?
3: আমার নাম নারায়ণ চন্দ্র ঘোষ।
2: আপনার?
4: দেবপ্রসাদ ঘোষ।
2: এই দুজনেরই কি এই গ্রামে বাড়ি?
4: হ্যাঁ।
2: এই গোপালনের উপরে কি আপনাদের সংসার চলে নাকি?
3: হ্যাঁ, গোপালনের উপরেই সংসারটা আমাদেরকে নির্বাহ করতে হয়।
2: জমি জায়গা তো আছে?
3: জমি জায়গা না থাকা সামান্য সামান্য আছে।
2: আচ্ছা, তার মানে মানে মেইনলি আপনার এই গোপালনের উপরেই
3: আমাদের চালাতে হয়?
2: চালাতে হয়,
3: হ্যাঁ স্যার।
2: আপনার?
4: হ্যাঁ, আমার গোপালন নিয়েই
2: সংসার চলে। আচ্ছা, আপনার কি গরু আছে?
4: আমার জার্সি।
2: কটা আছে?
4: সাতটা গরু আছে।
2: সাতটা গরু আছে,
4: মোষ আছে
2: ও সঙ্গে, মোষও আছে। কটা মোষ আছে?
4: চারটে মোষ আছে।
2: চারটে মোষ। আপনার?
3: আমার স্যার চারখানা গরু আছে, দুটো হলস্টাইন জার্সি আর দুটো জার্সি।
2: দুটো হলস্টাইন জার্সি আর দুটো জার্সি?
3: হ্যাঁ স্যার।
2: আচ্ছা, আর মোষ আছে নাকি?
3: আমার মোষ নেই।
2: মোষ নেই?
3: না স্যার।
2: আচ্ছা, এই যে আপনারা গোপালন করছেন, তো আমরা দেশি গরুটা কেন পালন করা ছেড়ে দিলেন?
3: দেশি গরুটা পালন

করা ছেড়ে দিলাম এই কারণেই, স্বভাবত জার্সি গরুগুলো মানে বিয়ানোর দিন আগত, হ্যাঁ, অর্থাৎ হয়তো 50 দিনের মধ্যে বাচ্চা দেবে। আমরা চেষ্টা করি যে ছেড়ে দেবো, কিন্তু ছাড়তে পারি না, এত তাদের দুধে।

0: দিন আরে একদিন বা দুদিন আরে তিন দিন আরে এমনি করতে করতে দুধটা আমাদের কি ছাড়তে হয় স্যার। হ্যাঁ স্যার,
1: তো মোটামুটি বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত,
0: বাচ্চা দেওয়ার আগে পর্যন্ত মানে দনও যাবে, কিন্তু আমরা দই না, কেননা বাচ্চাটা পুষ্টুল হবে না এবং ওই গরুটা ঠিক শরীর ছাড়বে না, দুধটা আগামী বিয়েনে হয়তো ভালো জমবে না, যার জন্য আমরা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে দুধটাকে ছাড়তে হয়। হ্যাঁ স্যার,
1: কতগুলো গরুতে আপনার দুধ দিচ্ছে?
0: আমার এখন বর্তমানে দুটোতে দুধ দিচ্ছে।
1: আপনার কটায় দেয়?
2: আমার সাতটাতেই দেয়।
1: সাতটাই? সাতটাই আপনার এখন গাই গরু নাকি?
2: হ্যাঁ গাই গরু।
1: মোষের
2: দুধটা ঘনতর আমার এই মানে দইয়ের দোকানে এসব দিতে সুবিধা হয়। তারা যদি
1: মোষের কেমন দুধ হয়?
2: মোষের দুধ
1: কত কত লিটার দেয়?
2: মোটামুটি 12
1: লিটার দেয়। এটা তো আপনি যে জার্সি গরু আমরা বলি, জার্সি বা সাহিওয়াল বলি, এর দুধ আর মোষের দুধের মধ্যে পার্থক্য
2: অনেক? পার্থক্য
1: কিসে পার্থক্য?
2: পার্থক্য আপনি ধরেন দই যদি গরুর দুধে করা যায় সে ভালো হবে না, মোষের দুধে যদি করা যায় সে দইটা খুবই ভালো হয়, দোকানিরা মানে মোষের দুধে চাহিদা করে।
1: চাহিদা? হ্যাঁ, মোষের দুধের দইটা চাহিদা,
2: চাহিদা চায়ের জন্য দোকানে নেয়, গরুর দুধ হলে নেবে না। আর দই গরুর দুধটা আমরা ধরেন বাড়িতে রোজ যেটা দিই সেই বাড়িতে গরুর দুধটাই নেয়, মোষের দুধ নেবে না।
1: তো আপনারা কী করেন দুধগুলো?
2: আপনি দুধ আমি রোজে কিছু দিই, দইয়ের দোকানে দিই, দুধটা আমার বেশি বিক্রি হয়, আবার ছানাও করি।
1: কত করে হয় আপনার দুধ?
2: আমার দুধ মোটামুটি 100 কেজি।
1: 100 কেজি হয় প্রতিদিন?
2: মনে মনে হ্যাঁ 100 কেজি থাকেই, 10 কেজিও হয়।
0: আমার স্যার মোটামুটি 4টি গরু আছে, তো কিন্তু এভারেজ করে তো বাচ্চা দেয়, কিন্তু 4টি গরু যদি একই সঙ্গে বাচ্চা দেয় তাহলে মোটামুটি 58 কিলো দুধের ফাংশন।
1: 58 কিলো? আপনি দুধ কি করেন?
0: আমি দুধ বিক্রি করি, এই ভাইয়ের মোটা ব্যবসা আছে, এ ছানা সাপ্লাই দেয়, ঘি সাপ্লাই দেয়, দুধ সাপ্লাই দেয়। এ হচ্ছে দেবপ্রসাদ ঘোষ, আমার কাকার ছেলে। হ্যাঁ, ওই ভাই যখন আমার দুধটা নেয় তখনই কিন্তু ওই যখন অর্ডার পায় ছানার 165-170 টাকা কিলো জাত ছানার অর্ডার হয়, ঘি 450 টাকা কিলো অর্ডার হয়, তখন যখন ওর ব্যবসায় টান পড়ে তখন আমার কাছে দুধটা তখনই ও
1: না, সে তো নিচ্ছে যখন টান পড়ছে নিচ্ছে, এমনি রেগুলারলি
0: আমার 30 টাকা দাম পায়। বাজার বর্তমান বাজার 30 টাকা নয়, কিন্তু আমার ভাইপো দুটো দুধ নেয় আমার কাছে, এবারটি আমার কাছে 30 টাকা কেনে, এবারটি ভাইপো 35-36 টাকা ভাইপো পড়ে।
1: মানে দুধই বিক্রি করে দেন? দুধ থেকে কিছু করেন না?
0: না, দুধ থেকে আমি মাঝে মাঝে অর্ডার পত্র পেলে
1: কিছু করি।
0: হ্যাঁ, তাছাড়া আমি দুধই বিক্রি করি স্যার,
1: দুধই বিক্রি করি।
0: কিন্তু বর্তমান যা বাজার, খলির যা দাম, খড়ের যা দাম, আটা যাবতীয় গরু গোখাদ্যের যা দাম, সেই তুলনামূলক হিসাবে গরু পুষিয়ে লাভ হবে না, কিন্তু আমার শঙ্কর জাতের জার্সি এবং হলস্টাইন জার্সি, যার জন্যে হয়তো কিছু স্যার সংসার চালিয়ে বছরে কিছু হয়। আর
1: যেহেতু আপনার জমিনে গরুর মানে গোবরগুলো তো আপনার বিক্রি করতে?
0: হ্যাঁ, গোবরগুলো
1: সার করে?
0: হ্যাঁ, সার করে গোবরগুলো বিক্রি হয়, 1000 টাকা ট্র্যাক্টরে বিক্রি হয়,
1: তাহলে একটা তো হয়
0: সেগুলো হয়। তারপরে বাচ্চা ধরুন যদি এঁড়ি বাচ্চা হয় তাহলে বলতে এঁড়ি বাচ্চা হলে ধরুন মিনিমাম 8-9 হাজার টাকা হবে, একটু যদি দুধ খাই রাখি।
1: মাসের করে বিক্রি করেন?
0: ওই 1 বছর 11 মাস 10 মাস এরকম হইলে 8-9 হাজার মিনিমাম, আর যদি সেই মতো তৈরি করে রাখা যায় তাহলে 12-14 হাজার টাকাও হয়। আর বকন বাছুর হইলে তো মানে অজুরালিভাবে 12-14 হাজার কোনো ব্যাপারই নেই।
1: ওটা বিক্রি করেন না? বকন বাছুর যদি হয় তাহলে তো বাড়িতেই পালন করে,
0: পরিস্থিতি অনুসারে বিক্রি করতে হয়,
1: প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা দেবপ্রসাদ ঘোষ এবং নারায়ণ চন্দ্র ঘোষ আপনাদের গোপালনের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
3: এখন জানিয়ে দেব মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, বেশিরভাগ

ভাগ জায়গায় রয়েছে। তবে আবহাওয়াজনিত সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবারই 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে ঝোড়ো বাতাস ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা কিছু জায়গায় রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো মুর্শিদাবাদ জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। চিঠি লিখবেন এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ। পিন নম্বর 742101। আমাদের ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 বাংলা গানের মজলিস অনুষ্ঠানের বিষয় বেনির বাঁধন 9434921300 এই নম্বরে আপনারা ফোন করে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন, বিষয়ের কথা বলতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছিলেন। একটু পরে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

লোকগীতির অনুষ্ঠানে দুটি গান শুনলেন অভিজিৎ আচার্য এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। এবারের গান অভিজিৎ বসুর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠানে শুনলেন অভিকের পরিবেশনায় এই গানটি। এতক্ষণ আপনারা লোকগীতির অনুষ্ঠান শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM

প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান আপনারা শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আমাদের আজকের অধিবেশনে পরবর্তী সময়ের কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই জীবিকার জন্য 6:35 গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, তারপর রাত 10টায় শোনা যাবে। স্থানীয় সংবাদ শোনা যাবে রাত 7:50। রাত 8:05 আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে যথাক্রমে শোনা যাবে হিন্দি এবং ইংরেজি সংবাদ। আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রয়েছে আবারও রাত 9:00। রাত 8:35 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 9:15। রাত 10:10 বাংলা গানের মজলিশ অনুষ্ঠান, আজকের বিষয় বেণীর বাঁধন। সন্ধ্যে 6:55 অতুল প্রসাদের গান। তার আগে 6:40 একটি রেডিও প্রতিবেদন। আজকের এই বেতার প্রতিবেদনে বিষয় সেন্ট জন অ্যাম্বুলেন্স, তাদের আয়োজনে রক্তদান শিবির। 7:10 রয়েছে আজ সন্ধ্যায় আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি, রাত 11:00। শুনলেন আজকের অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আপনারা 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

এখন আপনারা শুনবেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য অনুষ্ঠান। দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস, সংক্ষেপে NBEMS, দরখাস্ত আহ্বান করছে বিভিন্ন পদ পূরণের জন্য। পদের নাম ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। শূন্য পদ রয়েছে 53টি। প্রার্থীদের বিভিন্ন এই সমস্ত পদ পূরণের জন্য শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস, বিএ, বিকম, বিএসসি, বিটেক অথবা বিই, এই সমস্ত প্রার্থীরা, যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা দরখাস্ত করতে পারে বিভিন্ন পদের জন্য। আবারও বলছি পদগুলির নাম: ডেপুটি ডিরেক্টর মেডিকেল, জুনিয়র প্রোগ্রামার, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার,

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এ মাসের 7 তারিখ অর্থাৎ 7ই জুলাই 2026, চলবে 31শে জুলাই 2026 পর্যন্ত। সংস্থার ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন, সেখানে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। সেটি হলো www.natboard.edu.in। আবারও বলছি www.natboard.edu.in। আবারও মনে করিয়ে দিই, দরখাস্ত করবার শেষ তারিখ 31শে জুলাই 2026। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে জীবিকার জন্য।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। বেনি শুধু চুল বাঁধার এক রীতি নয়, এ যেন শৈশবের আদর, কৈশোরের লাজুক হাসি, যৌবনের আত্মবিশ্বাস আর জীবনের অসংখ্য স্মৃতির নীরব সাক্ষী। আজ রাতে 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে এই বেনিকে ঘিরেই আমাদের যাবতীয় কথা এবং গান। শ্রোতা বন্ধুরা আসবেন 9434921300। আজকের বাংলা গানের মজলিশ অনুষ্ঠানের বিষয় বেনির বাঁধন। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার চলতি মরশুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে এখনও পর্যন্ত 48 লক্ষ মেট্রিক টনের বেশি ধান সংগ্রহ করেছে। খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে আজ জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, 3,122টি ধান সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে 27,06,514 জন কৃষকের কাছ থেকে 48,34,237 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য রাজ্যের 33,95,148 জন কৃষক নাম নথিভুক্ত করেছেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে এরাজ্যেও পালিত হচ্ছে জাতীয় মৎস্য কৃষক দিবস। মাছ চাষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এই চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রচারের পাশাপাশি সরকারের তরফে মৎস্যজীবীদের উৎসাহ প্রদান করা হয়। 2001 সালে ভারত সরকার জাতীয় মৎস্য কৃষক দিবসের স্বীকৃতি দেয়। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী 1 অগস্ট থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে 9,500 টাকা হবে। কেন্দ্রীয় প্রকল্পে 4,500 টাকা যোগ

0: ক্ষেত্রে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তাঁর প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেন। বারাসাত মেডিকেল কলেজের 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ওই হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেছেন, রাজ্যের মানুষের হাতে নির্ধারিত পরিমাণে এবং উন্নত মানের রেশন সামগ্রী পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ওর গ্রামের FCI এর একটি গুদাম পরিদর্শন করেন। গুদামটি সংরক্ষণ ব্যবস্থা, রেশন বন্টন প্রক্রিয়া এবং পরিকাঠামো খতিয়ে দেখে সাংবাদিকদের তিনি একথা বলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের আরও একটি গ্রাম পঞ্চায়েত গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম 1 ব্লকের শামশাবাদ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন বিজেপির প্রদীপ পট্টনায়ক। সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের কেশব পুরে ভারতীয় কিষাণ সংঘের উদ্যোগে আজ কৃষকদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। রায়না 2 ব্লকের 8টি অঞ্চলের কৃষকরা এতে অংশ নেন। কৃষকদের আধুনিক, প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব কৃষিকাজে উৎসাহিত করার পাশাপাশি সরকারি কৃষি পরিষেবা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন একটি বেতার প্রতিবেদন।
1: গত 5ই জুলাই সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল কুমার সাহা, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, সেন্ট জনস অ্যাম্বুলেন্সের রাজ্যের প্রাক্তন সম্পাদক মানবেন্দ্রনাথ মণ্ডল পতাকা উত্তোলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পতাকা উত্তোলনের পরই ছিল উদ্বোধনী সঙ্গীত। এরপর বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের সম্পাদক অনুত্তম রায়।
2: আমি চেয়েছি বা চাই সমাজের সর্বত্তরের মানুষ আমাদের এই সংগঠনের ছত্রছায়ায় আসুক, পিছিয়ে পড়া মানুষের জন্যে তারা কিছু কাজ করুক। প্রত্যেকটা মানুষেরই একটা সামাজিক দায়বদ্ধতা থেকে যাই বলে আমার মনে হয়। আজকে আমরাও প্রায় 70-75 বছর বয়সে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আমি চাই বর্তমান প্রজন্ম এগিয়ে আসুক। খুব খারাপ লাগছে আজকে যে বর্তমান প্রজন্ম এগিয়ে আসছে না। তাদের মধ্যে থেকে তাদের হচ্ছে কেরিয়ার তৈরি করারই একটা প্রবণতা। কেরিয়ার তো মানুষকে তৈরি করতেই হবে, মানুষকে তো জীবিকা

0: হবে, রোজগার করতে হবে, কিন্তু তারা এই দিকটার প্রতি যে সমাজের প্রতি তাদের কোনো দৃষ্টি থাকছে না। সেই জন্যে আমি এই সমাজের তরুণ প্রজন্মের কাছে আমার বক্তব্য, তারাও এগিয়ে আসুক, তারা তাদের কেরিয়ার, তাদের রোজগার সমস্ত কিছুর মধ্যে দিয়েও একটা সময় বের করে নিক, যে সময়টা মানুষের কাজে লাগাবো, মানুষের জন্য থাকব। আর আজকের এই 50 বছর পূর্তিতে আমাদের সবচেয়ে প্রায়োরিটি ছিল রক্তদান শিবির। আমাদের রক্তদান শিবির চলছে এখনো পর্যন্ত। আমাদের এই শিবিরে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেছেন, এবং আমাদের আশা এই ক্যাম্পে অন্ততপক্ষে 50 বছর পূর্তিতে আমরা 100 জন রক্তদাতা অতিক্রান্ত করতে পারব। এই জেলার অত্যন্ত গ্রামে আমরা মানুষকে ওই ড্রাই ফুড দিয়েছি, মানুষকে যখন মানুষ ভেতরে মানে বেরোতে পারছে না সেই সময় তাদেরকে দিয়ে ড্রাই ফুড দিয়েছি। এবং একদিন শুনলাম, আমাকে ডাক্তার এন রায় আমাকে বললেন যে হাসপাতালে তারা ইয়ে করতে পারছে না, মানে হাসপাতালে যারা ওয়েটার আছে তারা, রুগীর যারা পরিজনরা আছে তারা খাবার পাচ্ছে না, দোকান বন্ধ, তাদের কাছে পকেটে পয়সা আছে খাবার পাচ্ছে না। সেই কথা শুনে আমরা, তখন আমাদের ভ্যাকসিন চলছে, সেই সময়তেও আমাদের সেন্টার থেকে রান্না করে মাতৃসদন ভ্যাকসিন সেন্টার ইয়ে হয়েছিল, ভ্যাকসিন হসপিটাল হয়েছিল, কোভিডের হসপিটাল হয়েছিল মাতৃসদন এবং মেডিকেল কলেজে। আমরা প্রায় 7 দিন তাদের খাবার দিয়েছি, তাদের রান্না করা খাবার তাদেরকে দিয়েছি। এইভাবে আমাদের পরিষেবাটাকে নিয়ে চলেছি। আমাদের অ্যাম্বুলেন্স আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, কিন্তু আমি চাইছি যে এই সংগ্রহটাকে কেউ ধরুক, এসে অন্ততপক্ষে যুব সমাজ এই সংগ্রহটা ধরুক। কারণ আমাদের বয়স হয়ে গেছে, আজকে আছি কালকে হয়তো থাকবো না, কিন্তু এই সংগঠনটা থাকবে, সংগঠনটাকে হাল ধরতে হবে। এই হচ্ছে আজকের দিনে আমার কথা।
1: বক্তব্য রাখেন সেন্ট জনস অ্যাম্বুলেন্সের প্রাক্তন সম্পাদক মানবেন্দ্রনাথ মণ্ডল।
2: সম্মাননীয় শ্রী মানবেন্দ্রনাথ মণ্ডল আমাদের জানালেন,
3: সেন্ট জন অ্যাম্বুলেন্স পৃথিবীর সবচেয়ে পুরাতন সেবা প্রতিষ্ঠান। এরা কিছু ধর্মাবলম্বী যারা তাদের পুণ্যস্থান জেরুজালেমে যেতেন, এবং সেই সময়তে পথের মধ্যে অনেক ডাকাত, অনেক যারা চুরি বা এ করতো বা মহিলাদের ওপরে অত্যাচার এই যাত্রী দলের ওপরে প্রচুরভাবে হতো, এবং সেইটা থেকে বন্ধ করার জন্যে কিছু মানুষ ভলান্টিয়ার তৈরি হয় বা ক্রুসেডার, তারা এদেরকে সাহায্য করত, এদেরকে সেবা দিত, এদেরকে ওই অন্যদের অত্যাচারের থেকে বাঁচিয়ে রাখত। তো সেইভাবে একেবারে শুরুতে এটা এ হয়েছে। এবং 1911 আমরা দেখলাম যে সেন্ট জন অ্যাম্বুলেন্সের একটা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তৈরির পথে। তারপরেতে আমরা দেখলাম যে 1823 সালে স্মার্ক বলে একজন সার্জিয়ান জেনারেল জার্মান আর্মির, তিনি দুটো বই লিখলেন, একটা হচ্ছে ফার্স্ট এড ইন ওয়ার, আর আরেকটা লিখলেন সাধারণ মানুষের জন্যে ফার্স্ট এড ইন পিস। ওই ফার্স্ট এড ইন ব্যাটেল ফিল্ড বা ওয়ার বা ফার্স্ট এড ইন পিস, এই প্রথম একটা বই আকারে বেরোলো সাধারণ মানুষের জন্য এবং বিশেষ যারা সার্ভিস দেন তাদের জন্য। আমরা দেখলাম যে 1877 সালে সেন্ট জন অ্যাম্বুলেন্স, এটা সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন তৈরি করার জন্যে, মানুষকে শিক্ষা দেবার জন্যে, এই ব্যাপারে সচেতন করার জন্যে, এবং ফার্স্ট এড হেল্প সমস্ত শিখ এবং ইনজিওর পার্সনদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে, এর বেনিফিটটা পাওয়ার জন্যে তারা একটা সেন্ট জন অর্ডার তৈরি করলেন, কুইন ভিক্টোরিয়া। এর পরেতে আমরা চলে আসি 1901 সালে, আমরা দেখলাম যে সেন্ট জন অ্যাম্বুলেন্স ইন্ডিয়াতে তার প্রথম এ হলো, প্রতিষ্ঠান তৈরি হলো বোম্বেতে পার্সি অ্যাম্বুলেন্স ডিভিশনের দিয়ে। তারপরেতে ওই বছরেই আরও কয়েকটি এতে তৈরি হয় সেন্ট জনসের শাখা এই দেশে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে, যদিও অফিসিয়ালি আগে কলকাতায় যে শাখা তৈরি হয়েছিল সেটা 1901 সালে পার্সি অ্যাম্বুলেন্সের সাথে ওই বছরই হয়েছে, কিন্তু 1905 সালে পশ্চিমবঙ্গ হিসাবে বা বঙ্গদেশ আর কি, তখনও পশ্চিমবঙ্গ তো

0: তৈরি হয়নি, অবিভক্ত বাংলা। তো সেইখানে এই বাংলায় এবং ও বাংলায় তো প্রশ্ন ছিল না, তো বাংলায় প্রচুরভাবে এর শাখা তৈরি হয় স্কুল কলেজ ছাত্রদের নিয়ে এবং সাধারণ মানুষের মধ্যে। সেই সংগঠনগুলো কলকাতাতে কিন্তু 1901 সালেই পার্সি ডিভিশনের পরেতেই তৈরি হয়েছিল। এর পরে দেখলাম আমরা স্বাধীনতার সময়তে যে ওরা বলল যে সেন্ট জনসের যারা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার তখন লন্ডনে এসে গেছে এবং তারা বলল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ ভারতবর্ষে এর মেম্বার হতে পারবে, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্মতি দিলেন যে তিনি এর প্রেসিডেন্ট হতে রাজি আছেন। এই প্রথম ভারতবর্ষে সেন্ট জন অ্যাম্বুলেন্সের শুরু, এবং আপনাদের মতো মানুষ যারা এসে এখানে ট্রেনিং নিয়েছেন বা আরও সাথীদের নিয়ে এসে ট্রেনিং দিয়েছেন, তারা আমি বলবো সমাজসেবার এক ধাপ আমাদের সাধারণ মানুষকে এগিয়ে নেবার জন্যে চেষ্টা করেছেন। আপনাদের সবাইকে কংগ্রেচুলেশন, এবং সেন্ট জনসকে আরও প্রসারিত করুন, এই আবেদন নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: রক্তদান প্রসঙ্গে রাজীব ঘোষ জানালেন,
2: বেশ কিছু রক্তদাতা রক্তদান করেছেন। এই রক্তদান প্রসঙ্গে আমাদের জানালেন এই রক্তদান আয়োজনের মূল যিনি রাজীব ঘোষ, যিনি আমাদের জানালেন
3: এখনো পর্যন্ত 50 জন রক্তদান, আমরা 80-100 জন ধরা হয়েছিল, এখন 2:30-3টের মধ্যে আশা করি কাছাকাছি চলে যাবে।
2: কারা রক্তদান করছে?
3: এরা রক্তদান করেছে বিভিন্ন প্রান্ত থেকে আসছে, সে কৃষকও হতে পারে বা ছেলেরা স্কুল কলেজের ছেলেমেয়েরা তারাও দিচ্ছে, সব শ্রেণীর লোকই রক্ত দিচ্ছে, একদম বেথুয়া ধুলিয়া থেকে শুরু করে একদম মোড় গ্রাম পর্যন্ত।
2: আচ্ছা, তো এদেরকে কী করে খবর দিলেন আপনারা?
3: আমি মূলত ফোন করে তাদের প্রয়োজনে আমাকে ব্যবহার মানে রক্ত নেয়, যখন যেখানে পশ্চিমবাংলায় যে কোনো ব্লাড ব্যাঙ্কে রক্ত প্রয়োজন হলে আমাকে ফোন করে, আমি তাদেরকে ওইভাবেই ফোন করে করে জানালাম যে আমি একটা ক্যাম্প করছি সেন্ট জনস অ্যাম্বুলেন্সে, একটু কাইন্ডলি দেখো। রক্ত দেওয়া প্রয়োজন, আমি নিজে 71 বার আজকে 71 বার রক্ত দেওয়া হলো, যত বেশি রক্ত দেওয়া হবে মানুষের পাশে অন্য যেসব দান আছে তার মধ্যে রক্ত দিলে মানুষের মনে হৃদয়ে থেকে যাবে, এটাই রক্তদানের মতো অন্য কোনো দান আমি মনে করি। আমি আরও অনেক সমাজসেবা কাজ করি, ভিখারিদের খাওয়ানো থেকে শুরু করে জামা কাপড় দেওয়া বা ছেলেমেয়েরা পড়াশোনা করছে গরিব ছেলেমেয়ে তাদেরকে বই কিনে দেওয়া বা গাছ লাগানো বৃক্ষরোপণ অনেক কাজ করি, তার থেকে মেয়েদের 14টা মেয়েদের বিয়ে দিয়েছে এ পর্যন্ত, আবার সামনে 17 তারিখ আবার একটা মেয়ের বিয়ে দেবো, যাদের গার্জেন দিতে পারে না পয়সা করি খরচ করতে পারে না তাদের, কিন্তু তবুও মনে হয় আমি যে এই 71 বার রক্ত দিলাম এর দানের কোনো এর দেওয়ার কোনো শেষ নাই, এর এই কাজের কোনো মানে মাপ পরিমাপ নাই।
1: সব শেষে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা হয় কয়েকজন রক্তদাতার।
2: আপনি রক্ত দিলেন?
4: দিলাম,
2: হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার?
4: শুভেন্দু হাজরা।
2: শুভেন্দু হাজরা, আপনার বাড়ি কোথায়?
4: এই বহরমপুরেই বাড়ি।
2: আপনি এই বছরই প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
4: এর আগেও দিয়েছি।
2: কেমন লাগে রক্ত দিতে?
4: ভালোই লাগে।
2: কেন দেন রক্ত?
4: দিয়ে মানুষের উপকার হয় এতে, এটাই
2: তো। বারে বারে দিতে ইচ্ছে করে?
4: হ্যাঁ দিই, বেশিরভাগ আমি হসপিটালে কারো যদি কোনো বিপদে পড়ে সেক্ষেত্রে আমি আমাকে বললে আমি দিয়ে আসি।
2: আপনি রক্ত দিলেন?
4: হ্যাঁ আমি রক্ত দিলাম।
2: কি নাম ভাই আপনার?
4: আমার নাম মৃন্ময় মণ্ডল।
2: মৃন্ময় মণ্ডল, বাড়ি কোথায়?
4: বাড়ি গোড়াবাজার।
2: এই প্রথম তুমি রক্ত দিচ্ছ?
4: না না, এর আগে 5-6 বার দিয়েছি।
2: কেমন লাগে রক্তদান করতে?
4: রক্তদান করতে ঠিকঠাকই লাগে, কারণ চারিদিকে দেখি অনেকেই রক্ত সংকটে ভোগে, তো রক্ত যদি দান করে দিয়ে তাদের যদি কাজে লাগে তো খুব ভালো লাগে রক্ত দিয়ে।
2: এই যে তুমি রক্ত দিচ্ছ, বারে বারে দিচ্ছ, এবার যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি তাদের জন্য কি বলবে?
4: তাদেরকে বলবো যে তোমরা রক্ত দাও, দেখো তোমাদেরও ভালো লাগবে কারোর উপকারে আসলে, এটুকুই বলতে চাইবো যে রক্ত দেওয়া খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো।
2: কি নাম আপনার?
5: মিমি চ্যাটার্জি।
2: আপনি রক্ত দিলেন?
5: হ্যাঁ রক্ত দিলাম।
2: কেমন লাগলো রক্ত দিতে?
5: আমার ভীষণ ভালো লাগে, আমি গত বছরও দিয়েছিলাম 25 সালে 2 বার, একবার মার্চ মাসে দিয়েছি, একবার আগস্টে দিয়েছি 15 আগস্ট।
2: এই যে আপনি বারে বারে রক্তদান করছেন, কেন দিচ্ছেন?
5: এটা আমার মানসিক শান্তি, এবং রক্তদান তো মহা

0: এখনো যারা রক্তদান করেননি বা একটু একটু ভয় ভয় পান যে রক্ত দিলে ক্ষতি হতে পারে বা কিছু একটা মানসিক ব্যাপার রয়েছে, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন?
1: আমার তো মনে হয় রক্ত দিলে রক্ত আরো

0: সাক্ষাৎকার নিয়েছেন সুমন চট্টোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
1: শুনলেন একটি বেতার প্রতিবেদন, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন বন্ধুরা 102.2 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম গানে কৃষ্ণা চট্টোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রাবণী সেন এবারের গান সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: কৃষ্ণ চট্টোপাধ্যায়, শ্রাবণী সেন, সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এবং সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। এতক্ষণ অতুল প্রসাদের গান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই আজ সন্ধ্যায়
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

জুলাই মাস জুড়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনারা লিখছেন যে বাণীর কথা, সেই বাণীর কথা, যে বাণী বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আমাদের সাহিত্য, আমাদের গান, সেখানে নানান জায়গায় ছড়িয়ে আছে নানান কথা। সে সমস্ত কথা আমাদের জীবনে বাণী হয়ে ওঠে, আমাদের শক্তিশালী বাণী। বিপদের সময়, দুঃখের সময়, শোকের সময়, তাছাড়াও জীবনের নানান ক্ষেত্রে, পদে পদে, প্রতিপদে হয়তো আমাদের কোনো কথা, পড়ে থাকা কথা, জেনে থাকা কথা, সেগুলো আমাদের জীবনের নিজস্ব বাণী হয়ে ওঠে, আমাদেরকে পথ দেখায়, আমাদেরকে চলবার শক্তি দেয়। সেই বাণী নিয়েই আপনি লিখবেন, সেই শক্তিশালী বাণী নিয়েই আপনারা লিখছেন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। জুলাই মাস জুড়ে আজ সন্ধ্যায় অনুষ্ঠানে চিঠি লেখার জন্য আপনাদের কাছে খুব শক্তিশালী একটি বিষয় দেওয়া হয়েছে, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী।

চিঠি পেয়েছি যেটি, মানে প্রথম পড়ব বলে যেটি বেছে নেওয়া ছোট্ট একটি চিঠি, লিখেছেন সুনেত্রা চট্টোপাধ্যায়। 106/E/12/A MNK রোড, বরানগর, কলকাতা 36। লিখেছেন, আমার কাছে বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী হল, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না জানো যাচি। লেখাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি লাইন। জীবনে চলতে কোনো বিপর্যয় এলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভাগ্যকে দোষ দিই। এখানেই রবি ঠাকুর আমাদের শিখিয়ে গেছেন, জীবনকে ভাগ্যের হাতে না সঁপে নিজের বুদ্ধি, সততা আর কর্মের দ্বারা যেন বিপদকে জয় করতে পারি। আমার কাছে আরেকটি সাহসের বাণী, সবচেয়ে বড় পাপ হলো নিজেকে দুর্বল ভাবা। স্বামীজি বলে গেছেন এই কথা, যে মুহূর্তে মানুষ নিজেকে দুর্বল ভাববে কোনোভাবেই সে বিপদের মোকাবিলা করতে পারবে না। নিজেকে দুর্বল ভাবা, ভাগ্যের দোহাই দেওয়া মানে নিজের ভেতরের আত্মশক্তিকে অপমান করা। রবি ঠাকুর স্বামীজির এই কথাগুলো যেন যে কোনো বিপর্যয়ে বিধ্বস্ত মানুষকে পুনরুজ্জীবিত করে এগিয়ে যাওয়ার শক্তি দেয়, দেবেই। সে তখন দৃপ্ত কণ্ঠে বলে উঠবে, রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাহি যাব। সুন্দর করে লিখেছেন, ছোট্ট চিঠিখানি আমাদের পাঠিয়েছেন সুনেত্রা চট্টোপাধ্যায়, 106/E/12/A MNK রোড, বরানগর, কলকাতা 36। ধন্যবাদ জানাই আপনাকে আপনার চিঠির জন্য। নিয়মিতভাবে লিখবেন, আমাদের কাছে চিঠি আসবে আপনার, আমরা এই প্রত্যাশায়।

0: সবাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, সবাব পাল্টাও।
2: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

পেয়েছি আমরা হাতে লেখা চিঠি। চিঠিখানি এসেছে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন থেকে। 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 89। প্রিয় বন্ধু, আজ সন্ধ্যায় তোমার এবারের বিষয় খুবই প্রাসঙ্গিক। বিপর্যয়কে মোকাবিলা করাই জীবনের আসল উদ্দেশ্য, এর জন্য সাহসের প্রয়োজন। তাই বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী আমাদের উত্তরণের পথ দেখায়, জীবনে সাফল্য এনে দেয়। উপনিষদের মূল মন্ত্র হল চরৈবেতি, অর্থাৎ এগিয়ে যাও। আর এগিয়ে যেতে গেলেই নিজেদের শক্তির সার্বিক বিকাশের প্রয়োজন। সবসময় মনে রাখতে হবে, বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। ভারতবর্ষের সাধকরা বিপর্যয়কে অতিক্রম করার শক্তি যোগিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আধ্যাত্মিকতাই ভারতের প্রাণশক্তি, শক্তি ও সাহসিকতাই ধর্ম, পরোপকারী ধর্ম, অপরকে ভালোবাসাই ধর্ম, ঈশ্বর ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, দুর্বলতাই পাপ। রবীন্দ্রনাথ লিখেছেন, বিশ্বাসের ধর্ম, আচরণের ধর্ম, রবিবারের ধর্ম, অপর 6 দিনের ধর্ম, গির্জার ধর্ম, গৃহের ধর্মে ভারতবর্ষ ভেদ ঘটাইয়া দেয় নাই। শুধু ধর্মদর্শনে নয়, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসে তার ভব ঘুরে জীবনে, কখনো অন্নদা দিদি, কখনো কমললতা গহর গোঁসাই, কখনো বা রাজলক্ষ্মীর সান্নিধ্য লাভ করেছে সে। বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী শ্রীকান্তের সুখ দুঃখ মেশানো জীবনটাকে পথ দেখিয়েছে। তাই সে অভাব অভিযোগ অন্তর বাহির বিপদ আপদ সব কিছুকে জয় করেছে। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির সত্যবতী, কোনো কিছুর কাছে মাথা নত করতে শেখেনি, এরাই আমাদের আদর্শ হোক। উত্তিষ্ঠিত জাগ্রত মন্ত্র আমাদের পাথেয় হোক। অন্তরের শক্তিদায়িনী আজ সন্ধ্যাকে শুভেচ্ছা জানাই। মঞ্জুশ্রী কর লিখেছেন, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, আম্রপালি গ্রিন, কলকাতা 89।

ন্যারোব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিবি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

চলে যাব আমাদের পরের চিঠিখানিতে। প্রিয় আজ সন্ধ্যায়, বিপর্যয় কেবল ব্যক্তি জীবনে আসে তা নয়, অনেক সময় সমাজ ও জাতীয় স্তরেও বিপর্যয় নেমে আসে। এভাবেই চিঠি লিখেছেন, শুরু করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। আবার তবে শুরু থেকেই পড়ি, কেমন? প্রিয় আজ সন্ধ্যায়, বিপর্যয় কেবল ব্যক্তি জীবনে আসে তা নয়, অনেক সময় সমাজ ও জাতীয় স্তরেও বিপর্যয় নেমে আসে। সেই বিপর্যয় থেকে উত্তরণের জন্য মনীষীদের বাণী আমাদের দিক নির্দেশনা দিতে পারে। অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়তে গেলে অনেক সময় কাউকে পাশে পাওয়া যায় না, পাশে দাঁড়ানোর আহ্বান জানালে কাছের বন্ধুও দূরে সরে যায়। তখন একা লড়াই করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরের" গান আমাদের প্রেরণা হয়ে ওঠে। পরাধীন ভারতে অত্যাচারের খড়্গ হাতে ব্রিটিশ সরকার আন্দোলনকারীদের কারাগারে বন্দী করে দমনপীড়ন চালাত। তার বিরুদ্ধে বিদ্রোহী কবি নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছিল

কারা রইল উহ কপাট, ভেঙে ফেল কর্রে লোপাট। তাঁরই শক্তিশালী বাণী পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য সমগ্র জাতির কাছে সেদিন প্রেরণা স্বরূপ ছিল। মনীষীদের বাণী এভাবেই চিরকাল আমাদের পথ দেখায়। লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যাদের চিঠি আমি পড়লাম। ধন্যবাদ এই কারণে যে কি সুন্দর করে আপনারা লিখছেন, ধন্যবাদ এই কারণে যে কি সুন্দর করে আপনারা মনের কথাগুলি, যে বাণী আপনাদের জীবনে প্রেরণা হয়ে আছে, যে বাণী আপনাদেরকে শক্তি যোগায়, কি সুন্দর করে আপনারা সেগুলো অনুভব করে আমাদের লিখে পাঠাচ্ছেন।

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। মনীষীদের বাণী, কখনো কোনো গান, কখনো কোনো এমনি কবিতা আমাদের মনকে আলোকিত করে রাখে, আলোকিত করে দেয়, ভেতরের আলো জ্বালিয়ে দেয়, এবং সেই আলো আমাদের জীবনে চলার পথের শক্তি যোগায়, তাই নয়? একটি অনুপ্রেরণামূলক কথা, কোনো লাইন, কোনো শব্দবন্ধ আমাদের কোনো কঠিন সময়ে নতুন করে আশা জাগিয়ে তোলে। একটি গান ক্লান্ত এবং বিষণ্ন মনকে আনন্দ উদ্দীপনায় ভরে দিতে পারে।

আর কবিতা, সে তো আমাদের অনুভূতিকে গভীর করে, আমাদের সৌন্দর্য বোধ জাগায়, আমাদেরকে সত্য ন্যায় আর মানব প্রেমের পথে চলতে উৎসাহিত করে। সেই বাণী হতে পারে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো থেকে, হতে পারে আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি থেকে, হতে পারে সমরেশ মজুমদারের সাতকাহন কিংবা সমরেশ বসুর কালবেলা থেকে, বুদ্ধদেব গুহর মাধুকরীও হতে পারে, কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন থেকেও হতে পারে। সে বাণী আসতে পারে বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকা গায়ক গায়িকা, তাদের গানের যখন আমরা শ্রোতা তখন সেই গান সেই কথা সেই বাণী সর্বোপরি আমাদের মনের অন্তরে একদম অন্দর মহলে ঢুকে গিয়ে আমাদেরকে নাড়িয়ে দেয়, আর আমরা শক্তি পাই, আমরা সাহস পাই সেই শক্তিশালী বাণীতে। লিখুন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে, সে নিয়েই বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। ঠিকানা আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ। আমাদের পিন নম্বর 742101। আমাদের মেলে আসতে পারে আপনাদের চিঠি, আসছেও, আর সে মেলে এলে আমরা অনেক তাড়াতাড়ি পেয়ে যাই। মেলেও আসতে পারে আপনাদের চিঠি এই ইমেল আইডিতে akashbanimurshidabad@gmail.com। তাহলে আমাদের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের চিঠিতে, আপনাদের অনুভূতিতে, অনুভবে, উপলব্ধিতে ভরে থাক এই অনুষ্ঠান, অনেক চিঠি আসুক এই প্রত্যাশায় আজকের রাত সন্ধ্যায় থেকে বিদায় নিচ্ছি আপনাদের বন্ধু, আপনাদের চিঠির পাঠক ফিরদৌস আরা বেগম। ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকলো, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
3: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
4: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন

0: প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন, এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন। বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসুন নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান, কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: আপনারা শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।

0: একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:50 স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং রাত 8:05 ইংরেজি সংবাদ শোনা যাবে।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে 2 দিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে 2 দিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন।

আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনেজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, এবিডিএম এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কবচ 4 এর আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শাকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে, সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0: একই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ সামগ্রী 9-6 অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী দুদিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সে দেশের বিশাল অংশ জুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনে সুরক্ষা বাড়াতে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই। একটু পরেই আজ রাত 8:00 শুনবেন নাটক জ্বালা, রচনা ও প্রযোজনা ঋত্বিক ঘটক। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সমাদৃতা রায়চৌধুরীর কণ্ঠে। নজরুল গীতি রাত 9:45 শিল্পী রূপা ভট্টাচার্য। রাত 10:00 ছায়াছবির গান। আধুনিক গান শুনবেন শ্রেয়সী চৌধুরীর কণ্ঠে। লোকগীতি রাত 10:45 শিল্পী আশিস কুমার গিরি। গিটার 11:00 বাজিয়ে শোনাবেন প্রবীর কুমার দে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী দেবজিৎ চক্রবর্তী। সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16

মিনিটে স্পটলাইট, রাত 10:30 থেকে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সে সম্পর্কে।

আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরও অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

0: আকাশবাণী কলকাতা, একটু পরে স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হবে 1 আগস্ট থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি কঙ্কর প্রসাদ বারুই। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। কলকাতা মেট্রোর পার্টল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ আজ সকালে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো

0: শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
1: ওই কেন্দ্রে আসলে উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়া

0: একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা গেছে, আগামী 1 আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। বিজেপি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সমাজের একটি বড় অংশ যারা 365 দিনই স্বাস্থ্য পরিষেবা সহ অন্য পরিষেবায় যুক্ত, তাদের এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষমতা, কাজের প্রতি অবদান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে। আশা কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত পেশাগত কাজ ছাড়াও সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত সহ বহুবিধ কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার ও প্রসূতি বিভাগের 2 জন সিস্টার ইনচার্জ রয়েছেন। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের যথাযথ দায়িত্ব পালন করছিল না বলে অভিযোগ। তদন্তে সেই তথ্য প্রকাশিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়ের নির্দেশে তাদের শোকজ করা হল বলে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা জানিয়েছেন।
1: স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন, আমরা সেই অনুযায়ী 12 জনকে শোকজ করছি এবং আমাদের অনেক কিছু নেই সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটা আমরা আজকের মধ্যেই তার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।
0: উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গতকাল আচমকা ওই হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে আজ উত্তেজনা ছড়ায়। ফোড়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মাথাভাঙার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং ফোনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও জানিয়েছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সূর্যপুরে যাবেন। সেখানে মৃত নাবালিকার বাড়ি ছাড়াও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সূর্যপুরে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টেরও আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল আজ বারুইপুর থানায় যায়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা মেট্রোয় পার্টল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্ডান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
2: ভিক্টোরিয়া স্টেশনে রিচ করে গেছে, এটাকে যাকে বলি ব্রেক থ্রু। দিস পার্পল লাইন প্রজেক্ট আপ টু এসপ্ল্যানেড এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট 3 সালে কমপ্লিট হয়ে যাবে।

0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। মেটিয়াবুরুজ ফেরিঘাটে এক অনুষ্ঠানে মেটিয়াবুরুজ জেটির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও 9টি জেটিরও উদ্বোধন করেন তিনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে কলকাতার আঞ্চলিক সদর দপ্তরে দুদিনব্যাপী জেলা ও স্টেশন কমান্ডার এবং ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করা হয়। আজও গতকাল সম্মেলনে পৌরোহিত্য করেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক ও উপকূলবর্তী নিরাপত্তা, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার অভিযান, দূষণ মোকাবিলা, আন্তঃসংস্থার সমন্বয়, প্রশিক্ষণ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মীদের কল্যাণের মতো বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্যরা গতকালও আজ পশ্চিমবঙ্গ সফর করেন। দুদিনের সফরে বিভিন্ন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। কেরালে ভূমিধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের যুবক রাকেশ গুছাইতের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক জানিয়েছেন, ময়না তদন্তের পর আশুতিয়া গ্রামে তার বাড়িতে আনা হবে রাকেশের দেহ। উল্লেখ, কেরালার ওয়েনার জেলার কল্লাড়ি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিধসের পর থেকে নিখোঁজ ছিলেন 24 বছর বয়সী রাকেশ। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, এবং সেই সাথে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া, এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকার সম্ভাবনা আছে।
0: এদিকে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার সহ নিখোঁজ 15 জন মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি চলেছে। খারাপ আবহাওয়ার দরুন তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
2: সাংস্কৃতিক বিরাসত কা প্রদর্শন কিয়া গিয়া। প্রধানমন্ত্রী নে কাহা কি প্রস্তুতিয়ো মে পঞ্জাব অর তামিলনাড়ু কি সংস্কৃতিয়ো, কর্ণাটক ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত তথা বন্দে মাতরম কি ভাবপূর্ণ প্রস্তুতি কা প্রদর্শন কিয়া গিয়া। শ্রী মোদী নে প্রবাসী ভারতীয় কো ভারত কি সাংস্কৃতিক বিরাসত কো জীবন্ত বনায়ে রখনে অর ভারত তথা নিউজিল্যান্ড কে বীচ অটুট সম্বন্ধো কো মজবুত করনে কে লিয়ে বধাই দি। किसी भारतीय प्रधानमंत्री की 40 वर्ष में ये पहली न्यूजीलैंड यात्रा है। इससे पहले प्रधानमंत्री मोदी की ऑस्ट्रेलिया यात्रा के दौरान दोनों देशों के बीच कूटनीतिक, आर्थिक और सुरक्षा संबंधों पर कई समझौते किए गए। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन ने ऑस्ट्रेलिया से तमिलनाडु की अमूल्य धरोहरों की वापसी पर प्रसन्नता व्यक्त की है। उपराष्ट्रपति ने कहा कि भारत की समृद्ध सांस्कृतिक विरासत को संरक्षित करने की दिशा में महत्वपूर्ण उपलब्धि है। श्री राधाकृष्णन ने सांस्कृतिक धरोहरों को देश में वापस लाने के लिए सरकार के प्रयासों की सराहना की। वर्ष 2014 से अब तक 600 से अधिक कलाकृतियां स्वदेश आ चुकी हैं। स्वास्थ्य मंत्री जगत प्रकाश नड्डा ने आयुष्मान भारत डिजिटल मिशन की प्रगति की समीक्षा के लिए आज मिशन संचालन समूह की तीसरी बैठक की अध्यक्षता की। बैठक में बताया गया कि आयुष्मान भारत डिजिटल मिशन में लगभग 94 करोड़ आयुष्मान भारत स्वास्थ्य खाता बनाए गए हैं और 105 करोड़ स्वास्थ्य रिकॉर्ड जोड़े गए हैं। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने आज नई दिल्ली में राष्ट्रीय उत्पादकता परिषद, उद्योग संवर्धन और आंतरिक व्यापार विभाग तथा वाणिज्य विभाग के अधिकारियों के साथ एक समीक्षा बैठक की। बैठक में अंतर विभागीय सहयोग बेहतर बनाने, संस्थागत क्षमता मजबूत करने तथा उत्पादकता और सेवा वितरण को विकसित करने पर चर्चा हुई। श्री गोयल ने प्रशासनिक ढांचा तैयार करने के उद्देश्य से एकीकृत, कुशल और भविष्य के लिए तैयार की गई पहलों की समीक्षा की। संसदीय कार्य राज्य मंत्री अर्जुन राम मेघवाल और एल मुर्गन ने आज

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।
1: পতাকার বন্ধু তোমারই জন্য নিবেদনে পতাকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
2: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুনছেন আমাদের প্রিয় অনুষ্ঠান পতাকা বন্ধু তোমারই জন্য। আজ থেকে মন ভেজা বর্ষার 5টি পর্ব শুরু হচ্ছে। আজকের প্রথম পর্বের বিষয় বর্ষার স্মৃতি। আগামী 15 মিনিট গল্প, গান আর বর্ষার স্মৃতির রঙে আমরা একসঙ্গে কাটাবো কিছু সুন্দর মুহূর্ত। বন্ধুরা, কিছু কিছু ঋতু শুধু প্রকৃতিকে বদলায় না, মানুষের মনকেও ছুঁয়ে যায়, আর সেই ঋতুর নাম বর্ষা। প্রথম বৃষ্টির গন্ধ, জানলার কাছে বৃষ্টির ফোঁটা, এক কাপ ধোয়া ওঠা চা, মায়ের ডাকে ঘরে ফেরা, বন্ধুদের সঙ্গে কাগজে নৌকা ভাসানো, কিছু স্মৃতি অপেক্ষা আর হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু গান। চলুন স্মৃতির দরজা খুলে শুরু করি আজকের প্রথম গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: আবারও ফিরে এলাম পতাকা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে। বন্ধুরা, আপনার কি মনে আছে ছোটবেলায় বৃষ্টি হলেই বই খাতা ফেলে বাইরে দৌড়ে যাওয়ার কথা, স্কুল থেকে ইচ্ছে করে ভিজে বাড়ি ফেরা, রাস্তার ধারে জমে থাকা জলে পা ডুবিয়ে হাঁটা, কাগজের নৌকা বানিয়ে কে আগে ভাসাবে সেই প্রতিযোগিতা, তারপর ভিজে বাড়ি ফিরলে মায়ের সেই পরিচিত বকুনি। আজ ভাবলে মনে হয় কি অপূর্ব ছিল সেই দিনগুলো, তাই না? সময় এগিয়ে যায়, আমরা বড় হয়ে যাই, কিন্তু বর্ষার স্মৃতিগুলো যেন একই রকম থেকে যায়। চলুন, স্মৃতির ডানায় ভর করে চলে যাই পরের গানে।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকের প্রথম হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে জিয়াগঞ্জের মধুমিতার কাছ থেকে। তিনি লিখেছেন, বৃষ্টি হলেই শত ব্যস্ততার মাঝে ছুটতে যাই বারান্দায়, হাত বাড়িয়ে ছুঁয়ে দেখি বৃষ্টিকে। সেই সময় বাবার সঙ্গে ছোটবেলায় বৃষ্টি দেখার মুহূর্তগুলো খুব মনে পড়ে। আজ বাবা নেই, কিন্তু বৃষ্টি এলেই পুরনো স্মৃতিগুলো যেন আবার ফিরে আসে। মধুমিতা, আপনার এই অনুভূতি নিশ্চয়ই অনেক শ্রোতার মন ছুঁয়ে গেল। আপনারও এমন কোনো বর্ষার স্মৃতি ও পছন্দের গান পাঠিয়ে দিন এই নাম্বারে 9144304972, হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ করে। নাম্বারটি আরও একবার বলছি, 9144304972। আপনার কথা ও পছন্দের গান নিয়ে হাজির হব পরের এপিসোডে। এই গানটি শুনতে চেয়েছেন নওদা থেকে নাইম শেখ, সালাদ থেকে শ্রেয়সী দাস, হরিহরপাড়া থেকে তামান্না ইয়াসমিন।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: বৃষ্টি যেমন মাটিকে ভেজায় তেমনি ভালোবাসা ভরিয়ে দিক প্রতিটি মন। আবারও আপনাদের কাছে হাজির হব মন ভেজা বর্ষার নতুন আরেকটি পর্ব নিয়ে। আপনারা শুনছেন পতাকা বন্ধু তোমারই জন্য। আমি নূপুর আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: চালচিত্র নিবেদনে এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
5: মুর্শিদাবাদের নিদান নার্সিংহোমে চক্ষু বিভাগের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল। গত 4 জুলাই এর উদ্বোধন করেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর নির্ঝর নাথ।
6: প্রথম কথা হচ্ছে নিদানের সঙ্গে আমি বহুদিন থেকে জড়িত, এই বাড়িটা হওয়ার আগে থেকে, তাই তো? অনেকদিন থেকে এখানে আসি আমি, চোখের ছানি কাটা নয়, অন্য অপারেশনগুলো এখানে কিছু করতাম, তারপর এটা হয়েছে। তারপরে ওনারা ডাকলেন যে ওনারা আই উইংটা শুরু করবেন, এটা আমি বললাম সহযোগিতা নিশ্চয়ই পাবেন। ওনারা প্রথমে ওপিডি এবং ওটি দুটো দিয়ে শুরু করলেন, এবং সেক্ষেত্রে কালকে আমি এসেছিলাম, আমি কালকে একটা অপারেশনও করি। যদি বলতে পারেন আনুষ্ঠানিক না হলেও গতকাল আমি ওটিটাকে চালু করে দিয়েছি। সেক্ষেত্রে এখানে যে যারা আমাকে অফিসার করেছেন তারা সত্যি নতুন ওটি তো নতুনভাবে অ্যাকাস্টম হতে হয়, আমার খুব ভালো লেগেছে। আমি ভবিষ্যতে আশা করছি ওরা আরও ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং সঙ্গে আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আর সর্বোপরি বলবো যে ওনাকে ওনার চেষ্টা একান্ত অনু চেষ্টাতেই ব্যাপারটা ঘটেছে, নইলে ঘটত না। সকলকে ধন্যবাদ।
5: এদিনের অনুষ্ঠানে জেলা এবং জেলার বাইরের বিশিষ্ট মানুষেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানকে নিয়ে হাতেমুল ইসলামের একটি প্রতিবেদন।
7: নিদান নার্সিংহোম আমরা আমাদের কাছে, গোটা জেলার মানুষের কাছে, জেলার বাইরের মানুষের কাছে একটা পরিচিত নাম, এটাকে নতুন করে বলার কিছু নেই, শুধু বলার যে আজকে আমরা সবাই খুশি যে আজকে একটা নতুন বিভাগ চালু হলো, সেটা হচ্ছে চোখ। আমরা কথায় কথায় বলি আমরা চোখ থাকতেই অন্ধ, তো সত্যি সত্যি আমরা অন্ধ, আমরা কিছু ভালো দেখতে পাই না। তো অনেক সময় যে জায়গাটায় এই অন্ধত্ব দূর করার জন্য যে মুর্শিদাবাদ জেলায় প্রথম যে মানুষটি, আজকে যে ফেকর স্যার যে অবস্থা যে কথাগুলো বলি, তার প্রথম জনক হচ্ছেন ডাক্তার নির্ঝর নাথ। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, এখন প্রচুর হসপিটাল হয়েছে, প্রচুর চোখের ডাক্তার রয়েছেন, এবং সব জায়গায় একটা

0: শুনবেন যে চোখটা এভাবে তৈরি হচ্ছে, চোখ এভাবে কাটা হচ্ছে, কিন্তু যেটা শুরু করেছিলেন যিনি আজকে সেটাকে এত বছর ধরে তিনি কিন্তু বহন করে চলছেন। এবং নির্ঝর নাথ মানেই মুর্শিদাবাদ জেলার চোখের ডাক্তার, এটা একটা অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছে।
1: আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা অনেক প্রতিষ্ঠা পেয়েছেন, কিন্তু তাদের শুরু হয়েছিল জীবনের একদম খুব ধুলো মেখে, গাছতলায়, মাটিতে, কাদা মেখে। আজকে আপনাদের সঙ্গে এমনই একজনের আলাপ করিয়ে দেব যাকে মুর্শিদাবাদ জেলার এবং জেলার বাইরের যারা অন্ততপক্ষে চার চাকা গাড়ি চেপে ঘুরে বেড়ান তারা প্রত্যেকে তার নামটা জানেন। তার নাম হচ্ছে তোজাম্মেল। চলুন আজকে তার কথাই শুনবো, তার জীবনের কথা, তার বেড়ে ওঠার কথা।
2: আমার নাম তোজাম্মেল হক, আমার গ্রাম টিকটিকি পাড়া, পোস্ট অফিস নগরাজল, বহরমপুর থানার অন্তর্গত আর কি। তো আমার বহরমপুর শহরেই পঞ্চানতলায় সম্রাট হোটেলের পাশেই ওই লোকেশনেই আমি একটা টাইম মেকানিক্যাল কাজ করতাম, ইঞ্জিন মেকানিক্যাল কাজ করতে করতে যাই হোক সেখান থেকে আমি একটু মেকানিক হিসাবে অর্জন করতে পেরেছিলাম কিছু জ্ঞান। তো সেই জ্ঞানটাকে আমি কাজে লাগিয়ে ওখানে একটা ঘর পেয়েছিলাম। সেই ঘরটাও আমার জীবনে ধরুন বহুত কষ্টের, আমি ভাবতে পারিনি যে বহরমপুর শহরের থেকে কোনো জায়গায় মাথা লুকানোর একটা জায়গা পাবো। যখন আমি নিজেকে কাজ করি কিংবা হয়তো অন্যজনের জায়গায় মেকানিক হিসাবে, মিস্ত্রি হিসাবে আমি কাজ করি, তখন নিজেকে ভাবতে পারিনি যে আমি একটা ঘর পাবো। তো যাই হোক, সেই রাস্তার ধারে ফুটপথে একটা গ্যারেজ ঘর পাওয়ার পরে সেখান থেকে আমার জীবনের লড়াই শুরু হয়ে গেল। তখন আমি মেকানিক্যাল কাজ করি, মানুষের সঙ্গে বিশ্বাসতা বজায় রেখে আমি যথেষ্টভাবে সুন্দরভাবে আমি কাজ করেছি, গাড়ির কাজ, মানুষ আমাকে ভালোবেসেছে, আমি যথেষ্ট কাজ পেয়েছিলাম। তবে সেইখান থেকে হালকা হালকা অল্প অল্প ইনকাম করতে করতে সেই ইনকামের টাকা দিয়ে আমার মাথায় তখন আসলো যে আমি চার চাকা গাড়ি, সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি ক্রয় বিক্রয়ের আমি ব্যবসাটা শুরু করি। আমি তখন একটা গাড়ি নিয়ে শুরু করেছিলাম, তবে শেখপাড়ার দিকের এক ভদ্রলোক আমাকে যথেষ্ট সাপোর্ট করেছিলেন, কিছু টাকা পয়সা দিতে পারেননি কিন্তু একটা গাড়ি দিয়েছিল আমাকে। সেই গাড়িটা আমি বিক্রি করি এবং ওখান থেকে আমার কিছু টাকা মানে লাভ হিসাবে বেরিয়ে আসে। আর ওই টাকাটা দীর্ঘ 8 মাস ওই ভদ্রলোক নেননি আমার কাছে, আর ওই গাড়িটা বিক্রি করে ওই টাকা থেকে কিন্তু আমি 1 টাকা গাড়ি কিনি। এই 5,000-10,000 টাকা লাভ হতে হতে হতে হতে আমি প্রপারি গাড়ির ব্যবসাতে আমি চলে আসলাম।
1: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। জেলা এবং জেলার বাইরে থেকে অনেক মানুষ বহরমপুরে আসছেন একটি বাসস্থানের জন্য। চিন্তার কোনো কারণ নেই, আপনাদের পাশে রয়েছে এবি কনস্ট্রাকশন। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
3: আমার নাম হচ্ছে আরহাম আলী। আমরা কাজ করছি, এখন জোর কদমে কাজ চলছে, প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। আমরা এর আগেও শ্রোতাদেরকে বলেছি যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের, কারণ এই মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম, তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
4: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবাগুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
3: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সেই পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে চার চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফ্যাসিলিটি থাকছে, বাইক রাখার, স্কুটি রাখার ফ্যাসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না, তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকে জিম, এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে, হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়া আমরা আর একটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে, হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
4: মানে যারা সমস্ত এখানে কিন তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
3: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর একটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
5: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই, নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
6: শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান, প্রথম গানে রাঘব চট্টোপাধ্যায়।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন আপনারা, রাঘব চট্টোপাধ্যায়, মৃণাল চক্রবর্তী, এবারে সবিতা চৌধুরী।

0: করলি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

এর আধুনিক গানের শেষের গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজমাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্স হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে।

0: অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর, দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8:00 থেকে বন্ধ রাখা হয়েছে। 13 জুলাই সোমবার সকাল 8:00 পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার, 7 বার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোকার সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নস্কোভা

0: মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওফোরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ এল সালভাদোরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন আহমদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। একটু পরে বিজ্ঞাপনের পর বাংলা গানের মজলিস।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

নমস্কার, বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। আমাদের আজকের বিষয় বেণীর বাঁধন। চুল তার কবেকার অন্ধকার বেদিশার নেশা, তার থেকেও যেটা সবথেকে বেশি আমাদের কাছে হয়তো স্মৃতি মেদুর, সেটা কি? সেটা হলো বেণী। সেই বেণী যা কখনো কৈশোরের লাজুক হাসি, কখনো প্রথম প্রেমের নীরব ভাষা। সে কখনো কালো মেঘ, সাপের মতো দীর্ঘ ঢেউ, কখনো রাতের অন্ধকার, কখনো প্রেমিকের আকর্ষণ। তাই তো বাংলা গানে বারবার ফিরে আসে সেই বেণীর কথা, কখনো অভিমান, কখনো আহ্বান, কখনো মিলনের সুরে। তবে হ্যাঁ, শুধুমাত্র বেণীর কথা তো বললে হবে না, আমরা বলবো সেখানে খোঁপার কথাও, আমরা বলবো সেখানে কখনো কখনো খোলা জলের গল্পও। আজকের মজলিসে বেণীর বাঁধন। শুরু করব পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের জাদুকরী সুর আর শিবাজী চট্টোপাধ্যায়ের গায়কি। ভালোবাসা ভালোবাসা ছবির গান, আমি জানি আপনাদের অনেকের মনে এসেছে বিষয় শোনবার পরেই।

0: খোঁপায় একটি গোলাপ গুঁজে দেওয়া শুধু সাজ নয় তো, সে যে ভালোবাসার নীরব ভাষা। 9434921300 খোলা রইল আপনাদের জন্য।
1: ওপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলি।
0: 9434921300 খোলা রয়েছে আপনাদের জন্য আজকের বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে। আপনারা আসুন। বেনির সঙ্গে জড়িয়ে থাকে কত স্মৃতি, মায়ের হাতে সকালবেলার চুল বাঁধা, লাল নীল ফিতে, স্কুলের উঠোন বর্ষার হাওয়ায় দুলে ওঠা কালো বেনি, সব মিলিয়ে যেন এক মায়াময় সময়ের ছবি, তাই না? একসময় আমাদের এই বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই বিকেলের আলো ফুরোতে না ফুরোতেই মায়ের হাতে মেয়ের চুল আঁচড়ানোর দৃশ্য ছিল নিত্যদিনের। নারকেল তেলের গন্ধে ভরে উঠত উঠোন, চিরুনির টানে জট খুলে যেত, আর ধীরে ধীরে গড়ে উঠত একখানি পরিপাটি বেনি। সেই বেনির ফাঁকে ফাঁকে জড়িয়ে থাকত মায়ের স্নেহ, দিদিমার গল্প, কৈশোরের স্বপ্ন আর প্রথম ভালো লাগার লাজুক অনুভূতি।

গো জলে নামবো তবু আমি, দুঃখ তো দেব না আমার যেমন বিনি তেমনি রাধে চুল ভিজাবো না।

0: आ गया है विकसित भारत जी राम जी, जिसमें हर ग्रामीण को मिलेगी साल में 125 दिन रोजगार की गारंटी और काम वही जो ग्राम पंचायत कहे। विकसित भारत जी राम जी, गांव बढ़ेगा तभी देश बढ़ेगा। ग्रामीण विकास मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
1: नाइन फोर थ्री फोर नाइन टू वन थ्री जिरो जिरो बंधुरा आज के आसुन बांगला गानेर मजलिस अनुष्ठाने। शुधु रूपेर अलंकार नय, प्रेम स्मृति लज्जा अपेक्षा सब आछे एई बेनीते सेई खोपाय। आमादेर सामने आछे ग्रामीण बधूर स्नान सेरे चूल शुकोनो किंबा आलता रांगा पाए पीठेर ओपर छड़िए थाका एक राश कालो चूलेर एक नान्दनिक दृश्य। নমস্কার, বন্ধুর সঙ্গে কথা হোক।
2: নমস্কার দিদি।
1: বলুন।
2: নমস্কার দিদি।
1: বলুন।
2: হ্যালো,
1: শুনতে পাচ্ছি আমি, বলুন আপনি।
2: আচ্ছা, আমি বহরমপুর খালবাগান পাড়া থেকে আমিনুল হক সরকার বলছি দিদি। তো আজকে তো বিষয়টা আপনি রেখেছেন বেনিবন্ধন, তো সেই বেনিবন্ধনের উপর একটা গান আছে মাহমুদ রফির কণ্ঠে, আলকা করো গো খোপার বন্ধ। এই গানটা তো শুনিয়ে দেন তাহলে খুব খুশি হতাম।
1: নিশ্চয়ই, সঙ্গে থাকুন আমাদের, কেমন আমরা অনুষ্ঠানে গিয়ে নিয়ে যাই, ভালো থাকবেন। 9434921300 আসুন বন্ধুরা বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আজ বেনি খোপা এই সমস্ত নিয়েই আমাদের গান এবং কথা। নমস্কার।
3: নমস্কার, আজকের বিষয় হচ্ছে বেনির বাঁধন। আমি অনেকেই বাঁধন দেখেছি, আমার স্ত্রীর চুল 3.5 ফুট এবং সে বিভিন্নভাবে বেনি বাঁধত। তো ওটাকে চুলকে যত্ন করতে হবে, তারপরে বিভিন্ন রকম বেনি চুল বাঁধা যাবে। আমার কথা হচ্ছে চুল এমন একটা জিনিস যাতে প্রকৃত হার মানে তাকে কালো চুল। তো আমি আমার স্ত্রীর জীবনে এইটুকু পেয়েছি, তার চুল দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তারপর বিয়ে করেছি, সংসার জীবন করছি, এখনো আমি চুল 3.5 ফুটই আছে। ভালো করে লোকসান চালান এইটুকু চাইছি।
1: এবারে শোনাব নচিকেতা ঘোষের সুরে আর গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় সেই গান, যে গান শুনলে মনে হয় যেন বৃষ্টির মেঘে ঢাকা এক বিষণ্ন অথচ সুন্দর সন্ধ্যা নেমে এসেছে। হ্যাঁ, বিষণ্নতায় ভরে থাকা এক সৌন্দর্য। কার কণ্ঠে বলুন তো? হেমন্ত মুখোপাধ্যায়।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: মানুষের মাথায় না থাকে সেটা কিন্তু মানায় না। তার কারণ এই চুল কালো সব থেকে প্রিয়। যেমন গানটা দিলেন এর আগে হেমন্ত মুখোপাধ্যায় যে গানটা দিলেন, চোখের মণি কালো, তাই মানুষ এখন এমন হয়ে গেছে ওই চুলকে কেউ লাল রং করছে, কেউ বিভিন্ন রকম রং করছে।
0: আমরা সেই প্রসঙ্গে তো বলবো না, আমরা বেনির সৌন্দর্য, খোপার সৌন্দর্য নিয়েই বলবো আজকে, থাকবো কেমন গানও শুনবো সেরকম, ভালো থাকবেন বন্ধুরা। আসুন 9434921300 তে। কথা ছিল বেনির কথা বলবার। বেনি যেমন, তেমনি খোঁপাও কিন্তু বাঙালি নারীর চিরন্তন সৌন্দর্যের প্রতীক। উৎসব, বিয়ে কিংবা দৈনন্দিন জীবনে খোঁপার সঙ্গে জড়িয়ে আছে জুঁই ফুলের সুবাস আর অসংখ্য স্মৃতি। এবারে আমরা শুনছি নজরুল ইসলামের গান মোহাম্মদ রফির কণ্ঠে।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম,
0: বলুন কে বলছেন?
1: বানিয়াখালী দমকল থেকে মাসুরাল হোসেন।
0: বলুন,
1: আপনার পুরনো শ্রোতা। ভালো আছেন ম্যাডাম?
0: নিশ্চয়ই ভালো আছি, বলুন।
1: আপনি যে বললেন এর আগে, কিছুক্ষণ আগে, যে চুল শুকানোর ব্যাপারটা, এটা বাংলা সাহিত্যে একটা কবিতা আছে, সাগর জলে স্নান করি সজল এলো চুলে বসিয়াছিল উপকূল পুকুরে, মাত্রা ভিত্তিক ছন্দে লেখা। আবার আপনি বললেন কবি সাহিত্যিকদের এবং গানের সমস্ত জায়গায় নারী সৌন্দর্যের প্রতীক হিসেবে চুলকে রাখা হয়েছে এবং সেই প্রতীকে দেনির বাঁধন। যেমন এর আগে আপনি বললেন চুলটার কবিকার অন্ধকার বিদিশাত, নাটোরের মনোলতা সেন, জীবনানন্দ দাসের কবিতা। এইটুকুই বললাম, চুল সৌন্দর্য নিয়ে অনেক কিছুই বলা আছে। ভালো থাকবেন ম্যাডাম।
0: আপনি ভালো থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। 9434921300 তে বন্ধুরা আজকে আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে।

ভালোবাসার গল্পে প্রিয় মানুষের চুল নিয়ে মিষ্টি খুনসুটি যেন বারবার ফিরে আসে। কখনো এলোমেলো চুল, কখনো উড়ন্ত কেশ, সবই গানের ভাষায় অন্যরকম।

0: কাল তুমি আলিয়া, ছবির গান আশা ভোসলের কণ্ঠে, আর গানের সূত্র ধরে বলতে পারি উত্তম কুমারের সঙ্গীত পরিচালনায়। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: রফিকুল ইসলাম।
0: বলুন।
1: রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বাণীপুর।
0: বলুন।
1: আলগার করব খোপার বন্ধন হয়ে গেল, ওখানে মন ফেসে গেছে, আর একটু ভালো হলে ভালো আছে। তোমার নিন্দ পাঠিত সেটু পাটি হাসি খোপা দিকে লাল দোপাটি।
0: অনেক গানই আছে যেখানে এরকম খোপা বেনির উল্লেখ আছে। নির্বাচিত কিছু গান এনে নিয়ে আসা আজকে। কেমন, ভালো থাকুন আপনি। এই গানেও আপনি যে গানের উল্লেখ করলেন সেটিও আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার গান, তাই না? ভালো থাকবেন। 9434921300-তে বন্ধুরা আজকে আসুন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে। নমস্কার, কে আছেন সঙ্গে?
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: আজকের অনুষ্ঠানে গান শুনতে বেশি ভালো লাগছে, তাই তো?
2: হ্যাঁ, দারুণ গান দিচ্ছেন দিদি ভাই, আপনাকে এর জন্য আমাদের তরফ থেকে অজস্র ধন্যবাদ।
0: সঙ্গে থাকুন আমাদের।
2: না দিদি ভাই, এই গানটা তো শুনুন।
0: গান চলছে, আমরা গান শুনছি।
2: বলছি ভাদু আমার চুল বানতে জানে না, এই গানটা যদি আপনার সঙ্গে থাকে তাহলে দিদি ভাই শোনাবেন একটু, আমি আপনার এই শোনার জন্য অপেক্ষায় রয়েছি।
0: আসলে তো আমরা আজকে চুলের বাঁধনে আছি, তাই না?
2: ভালো থাকুন বাঁধন দিদি ভাই। ভাদু আমার চুল বানতে জানে না, এই গানটাও চুলেরই গান তো দিদি ভাই, দেখবেন যদি সঙ্গে থাকে শোনাবেন, নাহলে যেটা শোনাচ্ছেন এটাতেই আপনাকে অজস্র ধন্যবাদ।
0: ভালো থাকবেন আপনি। নমস্কার জানবেন।
2: নমস্কার।

0: নমস্কার, কে আছেন? শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আমরা গান শুনছি। বলুন, রেডিও থেকে রেডিওটিকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, এটা তো পুরনো কথা। তাহলে কথা শোনা যাবে না তো, বলুন তো, চেষ্টা করি।
1: খুব ভালো লাগছে।
0: আচ্ছা, সঙ্গে থাকুন তাহলে আমাদের, কেমন? নমস্কার, ভালো থাকুন। অনেক সময় শুধু একটি বেনি, একটি খোঁপা, একটি খোঁপা কিংবা কপালে উড়ে আসা একগুচ্ছ চুল কারো হৃদয়ে ঝড় তুলে দিতেই পারে। আমাদের বাংলা ছবির গানেও এমন অজস্র গান রয়েছে, অনেক দৃশ্য রয়েছে যেগুলো আমাদের চোখের সামনে, যেগুলো আমাদের মনের মনে কোঠায়, তাই নয়? সেই রকম একটি ছবির গান শোনাই আপনাদের এখন। আপনারা আসতে থাকুন 9434921300 তে।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: আমি একটা রিকোয়েস্ট করছি, যদি থাকে তাহলে শোনাবেন। কুলির বইয়ে একটা গান আছে দিদি ভাই, মিঠুন চক্রবর্তী কুলির বই, যদি খোপা বাজি চোখে লাগাই লাগাই কাজল, যদি থাকে গানটা শোনাবেন, ভালো লাগবে শুনতে। খোপার বাদন নিয়ে গান, খোপা নিয়ে গান, গানটা
0: আচ্ছা
1: ভালো লাগবে যদি থাকে। যদি থাকে তাহলে শোনাবেন, না হলে আপনি ভালো গান শোনাচ্ছেন নিচে।
0: অনুষ্ঠানের যে আজকের বিষয় সে নিয়ে মানে গানের কথা বললেন, কিন্তু দু একটি কথা বললেন না। কিন্তু এই ধরনের কথা এলে নজরুল গীতি, ওই নজরুল গীতিটি একদম প্রথমে মনে আসে, তাই না?
1: একদম দিদি ভাই, ওটা খোপার বাদন মোহাম্মদ রফি সাহেবের, ওই গানটা কত সুন্দর, ওই গানটা সবাই রিকোয়েস্ট করবে।
0: এবারে শোনাবো আপনাদের কাছে হয়তো অপ্রত্যাশিত জগজিৎ সিং এর কণ্ঠে একটি বাংলা গান। এই বিষয়ে চুল বাঁধা দেখতে দেখতে কেমন অনুভূতি হতে পারে, শুনি তাহলে। কেমন ভালো থাকবেন
1: দিদি ভাই?
0: আপনি
1: ভালো থাকবেন।

এই গানটি আমাদের অনেকের মনের কোণে পুরনো স্মৃতিগুলোকে ভিড় করায়, তাই না? আসলে আমাদের হৃদয়ের কিছু কথা বলে। এই যে গানের কথাগুলো আমাদের আয়নার মতো মনের প্রতিচ্ছবি দেখায়।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি ভাই, আমি টিমেনি থেকে মধুমঙ্গল পাল বলছি।
0: বলুন
1: দিদি, বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার এই দিদি ভাই বেনির বাঁধন এই যে মিষ্টি মিষ্টি গানগুলা শোনাচ্ছেন, একদম মুগ্ধ হয়ে গেলাম দিদি ভাই। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগছে। আর কি বা রিকোয়েস্ট করব, খুব সুন্দর সুন্দর গানগুলোই তো শুনিয়ে দিলেন।
0: এই গানের পরে, এই সুন্দর একটি গানের পরে একটি গান অপেক্ষা করছে আমাদের অনুষ্ঠানকে শেষ করে দেওয়ার জন্য। একদম শেষের দিকে এসেছি তো। ভালো থাকুন আপনি, শেষ অবধি থাকুন, কেমন আপনি? আজকে সময় বদলেছে, পোশাক বদলেছে, সাজসজ্জা বদলেছে, আমাদের জীবনযাত্রাই তো অনেকটা বদলে গেছে। তবু উৎসবের দিনে, নাচের মঞ্চে, বিয়ের অনুষ্ঠানে কিংবা কোনো বিশেষ স্মৃতির অ্যালবামে বেনি কিন্তু ফিরে ফিরে আসে আপন মহিমায়। কারণ কি বলুন তো? কারণ কিছু সৌন্দর্য কখনো পুরনো হয় না, তারা কেবল সময়ের সঙ্গে নতুন নতুন অর্থ খুঁজে নেয়। নমস্কার।

0: নমস্কার, কে আছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার, আমি পাঁচগ্রাম ওয়ার্ড থেকে আনিকুল বলছি।
0: বলুন।
1: আজকে তো চুল নিয়ে কথা বলছেন নাকি? কি আমি বুঝতে পারলাম না।

আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। জানিয়ে দেব এখন আগামীকাল আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:50, 6টায় অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান, সকাল 8টায় শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আগামীকাল বিষয় জনসংখ্যার ভারসাম্য আনবে সুরক্ষিত ভবিষ্যৎ, উপস্থাপনায় মানসী মিত্র। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে 9:10 শোনা যাবে প্রকৃতি কি বাত আকাশবাণী কে সাথ। 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, 2:30 শুনবেন অঙ্গনা অনুষ্ঠান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লিপিকা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুমনা সেনগুপ্ত। বিকেল 5:30 ক্ষেত খামারের কথা। রাত 8টায় শুনবেন নাটক মুক্তিনাথের বানপ্রস্থ, রচনা পার্থপ্রতিম মজুমদার। রাত 10টায় শ্রুতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে সুব্রত সাহা, দীপক মান্না, অমিতাভ মৈত্র। রাত 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মাহফিল, হিন্দি ছবির গানের এই অনুষ্ঠানে আগামীকাল শুনবেন মুমতাজ অভিনীত হিন্দি ছবির গান, উপস্থাপনায় মুক্তি হক। রাত 11টায় আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল শনিবার 11 জুলাই আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে।

বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রধানত রয়েছে মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায়, তবে কয়েকটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার ঘণ্টায় ঝোড়ো বাতাসের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াজনিত সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টির সঙ্গে আগামী দুদিন ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার পূর্বাভাস। আর এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:23। জয় হিন্দ।